बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार खुलना सकाल 7:58 आज शनिवार 4 आश्विन 1433 बंगाब्द 7 रबीउस सानी 1448 हिजरी 19 सेप्टेम्बर 2026 ख्रीष्टाब्द शुरू हलो आमादेर आजकेर प्रथम अधिवेशन अनुष्ठान प्रचारित होच्छे मीडियम वेव 537.63 मीटारे अर्थात 558 किलोहर्ट्ज़ एक ही साथे एफएम बैंड 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি নেওয়াজ হাসান অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Beta, broadcasting on the morning of Saturday, the 4th of Ashin, the 7th of Rabiul Thani, and September the 19th. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Bhutanese Prime Minister makes a stopover in Dhaka. Bangladesh seeks Thimphu's cooperation to revitalize SAARC. 12.5 million cubic feet of gas will be added to national grid today. Additional 55 million cubic feet will be added over the next 3 to 4 months. Allowing opinion and criticism is crucial in democratic society, comments Law, Justice and Parliamentary Affairs Minister. Government is taking initiatives to build floating hospital Shasthuturi to provide healthcare services in country's coastal and shore areas. US and Denmark reach deal to develop significant military presence on Greenland. And 20th Asian Games kicks off formally at Nagoya in Japan today. Now the details. Bangladesh has sought Bhutan's support for revitalizing South Asian Association for Regional Cooperation, SAARC, for the collective benefit of the region and its people, as Bhutanese Prime Minister Dasushoring Topge made a brief transit stopover in Dhaka. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan and State Minister for Foreign Affairs Humayun Kabir received the Bhutanese Prime Minister at Hazrat Shah Jalal International Airport during his brief stopover yesterday. The Bhutanese Prime Minister stayed at the VVIP lounge for around an hour before departing for Germany. During the time, the LGRD Minister and the State Minister of Foreign Affairs recalled the vision of Shahid President Zia-ur Rahman for a prosperous South Asia. They conveyed warm greetings from Bangladesh's Prime Minister to the Bhutanese Premier and expressed Bangladesh's keen interest in contributing to the development of Bhutan's Gelefu Mindfulness City, particularly by providing professionals and skilled and semi-skilled human resources. They also discussed bilateral issues of mutual interest and appreciated the long-standing bonds of friendship between Bangladesh and Bhutan, which have been cemented since Bhutan became the first country to recognize Bangladesh in 1971. The ambassador of Bhutan to Bangladesh and senior officials of the Ministry of Foreign Affairs were present at the meeting. About 12.5 million cubic feet per day of gas will be added to the national grid today from well number 28 of the Thaas gas field operated by Bangladesh Gas Fields Company Limited. Company's General Manager, Engineer Muhammad Ashraful Alam, informed Bangladesh Shangbad Shaustha that State Minister for Power, Energy and Mineral Resources, Anindo Islam Amit, will inaugurate the Thaas 28 well today. Immediately following the inauguration, the well will be connected to the national grid, he added. The general manager said, in addition, about 55 million cubic feet per day of gas will be added to the grid from 4 more wells in Thaas and Bahrabad gas fields within the next 3 to 4 months. The gas is being added to the national grid as a result of initiatives to drill new wells and develop existing gas fields aimed at increasing supply from local sources in line with the commitments of the BNP government. Law, Justice and Parliamentary Affairs Minister Muhammad Asad-Uzzaman has said the mindset of accepting opinion and criticism is crucial in a democratic society. He said this while speaking as a distinguished panelist at a book launching ceremony at Hotel in the capital yesterday. The law minister said, in a democratic society, it is not essential to agree with every statement made by an individual or a party. Similarly, it is not fair to reject any criticism simply because one dislikes it, he added. Mentioning that the Julaima uprising brought to the forefront a generation's aspiration for change, Muhammad Asad-Uzzaman said, to move forward, society must adapt to change. Social Welfare and Women and Children Affairs Minister Dr. Azadin Jahid Hussain has stressed the need for developing a long-term and sustainable healthcare system in Bangladesh, keeping in mind the needs for the next 50 years. He said this while speaking as the chief guest at a program held at the National Institute of Cardiovascular Diseases and Hospital at Sheribanganagar in the capital yesterday, marking the first open-heart surgery day and the cardiovascular surgical conference. The minister said the government had already waived taxes on valves and stents used in medical treatment to keep the cost of cardiac care affordable. The government is taking an initiative to build a floating hospital, Shasthuturi, to bring modern healthcare services to the doorsteps of the marginalized communities living in remote coastal, island and shore areas of the country. State Minister for Health and Family Welfare, Dr. Amy Muhit, disclosed this while speaking to Newsmain after inspecting the plan for the floating hospital beneath the Babu Bajar Bridge in the capital yesterday. State Minister for Shipping, Mohammad Rajib Hassan, was present during the time. This is Bangladesh Betar, giving you the news. Gulapi Begum, who had been living on the pavement at Shahbagh in the capital, moved into a new house gifted to her by Prime Minister Tariq Rahman. The house was formally handed over to her at Ratunpur village in Nobinagar Upazila of Brahmanbaria yesterday. On behalf of the Prime Minister, Civil Aviation and Tourism Minister and advisor to Amra BNP Poribar, M. Rashiduzzaman Millat, handed over the keys of the new house to Gulapi Begum. She was also provided with financial assistance. It may be mentioned that the Prime Minister Tariq Rahman came to know about the plight of Gulapi Begum, who had been living on the pavement of Shahbagh during a program of the Jatiyatavadi Chhatra Jal in 2025. He then instructed his additional press secretary, Atikur Rahman Ruman, to take necessary measures for her treatment and rehabilitation. The United States, Denmark and Greenland have reached an agreement to expand the U.S. military presence on Greenland. President Donald Trump announced the deal yesterday in a post on Truth Social. He said the agreement would prevent U.S. adversaries from building bases or making sensitive investments in Greenland without U.S. approval. Trump also said the deal has no expiry date and guarantees long-term U.S. security access to Greenland. Trump said a large U.S. military presence would soon be rolled out on the island. The United States has extended sanctions in Iran for another 5 years, keeping them in place until 2031. President Donald Trump signed the Lindsey Graham Sanctioning Russia and Iran Act of 2026 yesterday. The law extends existing sanctions powers targeting foreign companies involved in certain deals with Iran's energy sector. These include purchase, transport, financing and insurance of Iranian petroleum. The foreign companies doing sanctionable business with Iran could continue to face U.S. secondary sanctions through 2031. Asian Games, and Asia's largest sporting event, Asian Games, will formally begin at Nagoya in Japan today. The grand opening ceremony of the 20th edition of the Games will begin at 3 p.m. Bangladesh time at Mizuho Park Stadium in Nagoya. Around 17,000 athletes and officials are taking part in the traditional sporting event. Athletes will compete in 43 events for 469 medals. 187 athletes from Bangladesh will compete in 22 sports events. The competition will continue until October 4th. Finally, weather. And focused volatile warm this afternoon says there is no inland report warning and no signal is to be hoisted at. To end the news, the main points again. Bhutanese Prime Minister makes a stopover in Dhaka. Bangladesh seeks Thimphu's cooperation to revitalize SARC. 12.5 million cubic feet of gas will be added to national grid today. Additional 55 million cubic feet will be added over the next 3 to 4 months. Allowing opinion and criticism is crucial in democratic society, comments Law, Justice and Parliamentary Affairs Minister. Government is taking initiatives to build floating hospital Shasthuturi to provide healthcare services in country's coastal and shore areas. US and Denmark reach deal to develop significant military presence on Greenland. And 20th Asian Games kicks off formally at Nagoya in Japan today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Brishti Akhtar. বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার নির্বাচনী ইস্তেহারে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের অসচ্ছল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী 10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছে। তিনি গতকাল যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের নদিয়ার মোড় বর্মনপাড়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল কাটা কর্মসূচি বর্তমান সরকার পুনরায় চালু করেছে। তিনি আরও বলেন, নির্বিচারে বনভূমি উজাড়ের ফলে দেশের পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার আগামী 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন সৃষ্টির উদ্যোগ নিয়েছে। নির্বাচনী ইস্তেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়, বরং এটি জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। তাই ইস্তেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং তা পালনে আমরা বাধ্য। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজাউল করিম এতে স্বাগত বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। খুলনার 4 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন, বিএনপি একটি শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। এটি দেশের প্রকৃত উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। তিনি গতকাল খুলনার রূপসা উপজেলার টিএসপি ইউনিয়নের কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও সীমানা প্রাচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। আজিজুল বাড়ি হেলাল বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করুক, তারা প্রকৃত শিক্ষা গ্রহণ করে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবসময় শিক্ষার গুরুত্ব দিয়েছেন। তার সরকার শিক্ষার প্রসার ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে আটকে রাখলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের দিকেও নজর দিতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের এক মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে স্বাস্থ্যখাত, বিদ্যুৎ, বৃক্ষরোপণ, কৃষিখাত, আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া খুলনা মহানগরীতে হত্যাকাণ্ডগুলোর রহস্য উদ্ঘাটন, আদালতে আসামের জবানবন্দি প্রদান, মাদক রুট চিহ্নিতকরণ সহ মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার সংক্রান্তে খুলনা মেট্রোপলিটন পুলিশের সফলতার অব্যাহতের চেষ্টার কথা তুলে ধরা হয়। তাছাড়া খুলনা মহানগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনওয়াজ খালেদ, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তোফায়েল, জেলা প্রশাসক হুরে জান্নাত ও পুলিশ সুপার সরকার ওমর ফারুক সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে 25টি কেন্দ্রে বিএ, বিএসএস, বিবিএ ও বিএমএড সহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা গতকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বা ওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ, উপশহর মহিলা কলেজ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠু কেন্দ্র ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারের অন্যতম একটি বিষয় ছিল কৃষক কার্ড ও কৃষকের সার্বিক সুরক্ষা। এবারে এর উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি ও কৃষকের উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা। সরকার গঠনের পর থেকেই কৃষকদের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে দলটি। ইতোমধ্যে কৃষক কার্ড প্রদানের জন্য বাগেরহাটের 30,000-এর বেশি কৃষকের তথ্য সংগ্রহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের স্বাবলম্বী করতে বিএনপি সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।
3: তারেক রহমান সরকার যে কৃষি কার্ডের যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কৃষকরা যদি নগদ কিছু টাকা পায় বা কৃষি কার্ডের মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে, প্রয়োজন অনুযায়ী সার বীজ এগুলো তারা কিনে নিজেরাই সবকিছু করতে পারবে।
4: আমাদের এই সরকার বর্তমানে কৃষকদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, যেভাবে চালাচ্ছে, এটা অত্যন্ত কৃষকদের জন্য ভালো হচ্ছে।
2: সার বীজ ও সেচের জন্য কৃষকদের যাতে অন্যের উপর নির্ভর করতে না হয়, এজন্য তারেক রহমানের সরকার এই কৃষক কার্ড প্রদানের ব্যবস্থা করেছেন বলে জানান জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
5: কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন যাতে করে ওই যে সুদের ব্যবসাটা ছিল যুগ যুগ ধরে, কৃষক সার কেনার জন্য, বীজ কেনার জন্য যাতে করে অন্যের উপর নির্ভর হতে না হয়, ওই জন্য কৃষক কার্ডের আয়োজন করেছেন। আশা করি আগামীতে তারেক রহমানের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।
2: কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের একটি পরিচয় হবে, এটার মাধ্যমে কৃষকরা সব ধরনের সুযোগ সুবিধা পাবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন।
6: কৃষকদের কিন্তু কোনো আত্মমর্যাদা ছিল না, তাদের পরিচিতি ছিল না, তো এই কার্ডের মাধ্যমে কিন্তু তাদের একটা পরিচয় বহন করবে যে তার সে কৃষক। এবং কৃষি উপকরণের যত প্রকার সুবিধা আছে, ব্যাংক লোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিনারিজের সুবিধা, এই সমস্ত সুবিধাগুলো কৃষক কিন্তু সহজেই কার্ডের মাধ্যমে গ্রহণ করবে এবং ইন ফিউচারে এটাকে হয়তো ক্রেডিট কার্ডে রূপান্তর হতে পারে। তো সব মিলিয়ে আমাদের কৃষকদের যে আত্মসামাজিক মর্যাদা, সামাজিক উন্নয়ন, এগুলোর মাধ্যমে আমাদের কৃষকরা কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে যাবে।
2: কার্ড প্রাপ্ত কৃষকরা নগদ টাকা পাওয়ার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সেবা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও পূর্ণদানা, মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা সেবা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজারের তথ্য, কৃষি বীমা সুবিধা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধা পাবেন। শেখ শাহনশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর, ফুটবল। খুলনা দিঘুলিয়া উপজেলার YMA ক্লাব মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় দেয়ারা ইউনাইটেড ক্লাব টাইব্রেকারের 5-4 গোলে দিঘুলিয়া ইয়ংস্টার ক্লাবকে পরাজিত করেছে। এর আগে উপজেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এদিকে যশোরের বেনাপোলের কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত রহমান কুকুল স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সততা ফিশ ফুটবল একাদশ 4-3 গোলে গোড়পাড়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরে নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
7: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে, আর গানটির গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বর্ণালীর প্রথম গানটি শুনবেন প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে, আর গানটির গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো

0: কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে, এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনছেন। বর্ণালীর এবারের গানটি শুনবেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদের কণ্ঠে, আর গানটির গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল।

এই গানটির সাথে শেষ হলো বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টা, বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আসমা বিনতে জাহান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করলে এই অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনর্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবগে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গেলিফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী 3-4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাই গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। দেশের দুর্গম উপকূল ও দ্বীপ চরাঞ্চল প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত গতকাল রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় নৌপরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ সময় উপস্থিত ছিলেন। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ চুক্তির কথা জানান। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোন মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কোন সময়সীমাও নেই ও চুক্তির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা সুবিধা পাবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। খেলার খবর এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। ক্রিকেট। হারারাতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে গতকাল অস্ট্রেলিয়া 84 রানে স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করেছে। এর ফলে তিন ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। প্রথম ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 50 ওভারে 6 উইকেটে 356 রান করে। জবাবে জিম্বাবুয়ে 48 ওভারে 3 বলে সবকটি উইকেট হারিয়ে 272 রান করে। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: সকাল 9:05
2: বাংলাদেশ বেতার খুলনা।
1: শরতের এই মিষ্টি সকালে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রূপালীর আয়োজন। সাথে রয়েছে আমি আসমাউল হোসনা,
2: আমি নেওয়ান হাসান,
1: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুভ সকাল।
2: শুভ সকাল।
1: প্রিয় বন্ধুরা, রূপালীতে আজও রয়েছে আপনাদের ভালোবাসা মাখা চিঠি, আপনাদের পছন্দের গান, পাশাপাশি রয়েছে ফোন ইন পর্ব। তো আমরা একে একে বন্ধুদেরকে আমাদের কাছে লেখার ঠিকানা এবং তাদের অনুরোধ পৌঁছানোর নম্বরটি জানিয়ে দিতে পারি। প্রথমেই জানিয়ে দেই, আমাদের কাছে আপনারা লিখতে পারেন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। তো এবারে আমাদের কাছে আজই যদি আপনি ফোন করে আপনার অনুরোধের কথা জানাতে চান, ফোন করতে পারেন
2: 01974-121970 এই নম্বরে।
1: ঠিক তাই। আর নেওয়াজ, আমার হাতে কিন্তু বন্ধুদের পাঠানো একটি চিঠি রয়েছে, খুব সুন্দর চমৎকার করে বন্ধুরা লিখেছেন, তো চলো চিঠিটি পড়ে ফেলি। লিখেছেন, সুমিষ্ট ভাইয়া ও আপু সালাম নিবেন, আমি ঘর জামাই ছায়াছবি থেকে পলাশ ও শাকিলা জাফরের কণ্ঠে ভালোবাসার মেয়েটির ওই চুল এই চমৎকার গানটি শুনতে চেয়েছেন। আর বন্ধুর সাথে রয়েছেন মিষ্টির দোকানদার সুনীল ও অসিত, আরও রয়েছেন জামাল, কদর, কবির, কাকলি, রেজাউল, নিত্যানন্দ, মানিক ড্রাইভার। আচ্ছা, সবাই মিলে লিখেছেন। আর চিঠিটি লিখেছেন শেখ আমিনুর রহমান, সভাপতি, ভান্ডারখোলা, মোল্লাহাট, বাগেরহাট, ভালোবাসি বেতার শ্রোতা সংঘের বন্ধু। তো ধন্যবাদ জানাতে চাই বন্ধুদেরকে এত সুন্দর করে আমাদের কাছে লেখার জন্য। আর বন্ধুদের পছন্দের গানটি নিশ্চয়ই শোনাবো।
2: হ্যাঁ, অবশ্যই শোনাবো। তো চলুন বন্ধুরা, শুনে আসি আপনাদের পছন্দের এই গানটি।

0: বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের রূপালীর পছন্দের গান। এবারে আপনাদেরকে শোনাবো আর একটি ছায়াছবির গান, বড় ভালো লোক ছিল ছায়াছবি থেকে, ইন্দ্রকিশোর, সৈয়দ আব্দুল হাদি ও তার সঙ্গীতের কণ্ঠে। আর এই গানটি শুনতে যে অনুরোধ করেছেন আফজাল রেওয়াতলা থেকে, তো আফজাল থাকছে আপনার পছন্দের এই গানটি।
1: আমি যখন

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে না রে?
0: মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে, তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবে সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে ববি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: বৌমা, নাকি দুলাল রে ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকুম আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ ভাই, আমি কাছে আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয়, আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এখন।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাসজনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয়, 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি, হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইড়া থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা, হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখন দরকার গো বৌমা।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: প্রিয় বন্ধুরা, আসুন আমরা ডেঙ্গু প্রতিরোধে সবাই সতর্ক এবং সচেতন হই। বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। রূপালী প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। তো আমরা বন্ধুদেরকে আরও একটি গান শোনাবো, তারপর ফিরে আসবো ফোন ইন পর্ব নিয়ে। তো এবারে কোন গানটি রয়েছে?
6: এবারে শোনাবো প্রিয়জন ছায়াছবি থেকে রুনা লায়লা ও আগুনের কণ্ঠে গান। আর এই গানটি শুনতে অনুরোধ করেছেন
5: কাকলি শ্যামনগর সাতক্ষীরা থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। তো আমরা চলে যাব ফোন ইন পর্বে, বন্ধুদের সাথে সরাসরি কথা বলে বন্ধুদের অনুরোধগুলো জেনে নেব। আপনারা ফোন করতে পারেন 01974-121970 এই নম্বরটিতে।
1: ফোন কিন্তু এসেও গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে? জি ভালো আছি।
0: জি জি ভাইয়া ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি বলুন বন্ধু, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান? ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কে বলছেন কোথা থেকে?
1: জি আমরা দুজনেই ভালো আছি।
0: আক্তার ভাইয়া কোথা থেকে বলছিলেন? গাংনি মেহেরপুর থেকে। জি বলুন ভাইয়া।
2: আমাকে গান শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে আপনাদের সাথে সরাসরি কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে কে রয়েছেন? আচ্ছা বন্ধু, ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে? হাবিবুর যশোর থেকে। জি হাবিব সাহেব বলুন। এতটুকু আশা চাই ছবি থেকে আব্দুল জব্বারের কণ্ঠে। ঠিক আছে বন্ধু, অবশ্যই চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনানোর, ভালো থাকবেন।
0: ঠিক তাই, সরাসরি কথা বলে বন্ধুদের অনুরোধগুলো আমরা নিচ্ছি। আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমরা তো ভালো আছি বন্ধু, আপনি ভালো আছেন? জি জি বন্ধু বলুন।
1: ছায়াছবির নামটা আরেকবার।
0: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ।
1: ঠিক আছে,
0: 01974-121970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে সরাসরি আমাদের কথা হচ্ছে। এবারে কে রয়েছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
0: বন্ধু, শুনতে পাচ্ছেন?
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম,
3: আমি মোহাম্মদ জাকির হোসেন পলাশ, টার্মিনাল কাঠমান্ডু থেকে বলছি।
1: জাকির হোসেন
3: পলাশ,
1: পলাশ
3: সোনাডাঙ্গা কাঁচা বাজার থেকে বলছি, খুলনা।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বন্ধু, কাছাকাছি থেকেই বলছেন।
3: আব্বাজান ছবি থেকে, তোমার মরণ কালে কাঁদবে যেজন, সেজন তোমার আপনজন।
1: আব্বাজান ছায়াছবি, ঠিক আছে,
0: অনেক ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য, নিশ্চয়ই আপনার পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, সরাসরি কথা বলে আপনাদের অনুরোধগুলো আমরা জেনে নিচ্ছি। আপনারা ফোন করতে পারেন 01974-121970 এই নম্বরটিতে। এবারে কে রয়েছেন? শুভ সকাল বন্ধু। জি দাদা বলুন।
4: সুন্দর মিষ্টি সকালে আমি আপনাদের সাথে আছি, আর আমার সাথে আছে
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দীপঙ্কর দাদা ফোন করার জন্য, সাথে থাকুন। আর নিয়মিত সাথে থাকলে অবশ্যই আপনাদের পছন্দের গানটি আমরা শোনাবো, কথা দিচ্ছি। এবারে আমাদের সাথে কে রয়েছেন?
1: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ,
1: কে বলছেন বন্ধু, কোথা থেকে?
0: জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম জি বলুন বন্ধু। হিরো ছায়াছবি, জি ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন। অবশ্যই চেষ্টা থাকবে আপনার পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি শোনাতে। প্রিয় বন্ধুরা, আরো একজন বন্ধু আমাদেরকে ফোন করেছেন, এবারে কে রয়েছেন? শুভ সকাল।
1: অনুবিশ্বাস, কেমন আছেন? জি, আমরা খুব ভালো আছি। কি গান শোনাতে পারি আপনাকে?
0: চমৎকার একটি গানের অনুরোধ করেছেন অনু, অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন নিশ্চয়ই। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে কথা হচ্ছে ফোন ইন পর্বে, আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? জি, এ কে ফজলুল হক, বন্ধু বলুন কোথা থেকে বলছিলেন বন্ধু? আচ্ছা বন্ধু, ঠিকানা বলুন, আপনি কোথা থেকে বলছিলেন? কুষ্টিয়া থেকে। আচ্ছা বন্ধু, ছায়াছবির নামটা আরেকবার একটু কষ্ট করে বলুন। সাথী তুমিকার, ঠিক আছে, যে কোনো গান? ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আমরা আপনার পছন্দের ছায়াছবি দেখে যে কোনো একটি গান শোনাবো। তো নেব রূপালীর শেষ ফোনটি, কে রয়েছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
0: আচ্ছা একটু আস্তে আস্তে বলুন বন্ধু, আপনি কি খুব ব্যস্ত? আচ্ছা, ওপারে আকাশ ছায়াছবির গান। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই, নিশ্চয়ই পছন্দের গানটি শোনাবো, সেই প্রত্যাশা রইল। আর বন্ধুরা, এই ফোনটির সাথেই শেষ করতে হচ্ছে আজকের রূপালীর ফোন ইন পর্বের আয়োজন। যাদের সাথে কথা হলো অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকার জন্য, নিশ্চয়ই যাদের সাথে কথা হয়নি আগামী আয়োজনে কথা হয়ে যাবে সেই প্রত্যাশা রইল। চলে যেতে চাই গানের কাছে, যেহেতু আপনাদের জন্য কিন্তু বেশ কয়েকটি চমৎকার চমৎকার গান রয়েছে, এবারে বন্ধুদেরকে শোনাবো প্রাণ সজনী, এই ছায়াছবি গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন
1: আজিজুর কপিলমুনি থেকে। তো আজিজুর থাকছে আপনার পছন্দের এই গানটি।

0: প্রিয় বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি আপনাদেরকে শোনাব
1: গরিবের রানী ছায়াছবি থেকে, আর গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন ইরিন জামান ও এন্ড্রু কিশোর। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন
0: দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে। বন্ধুর সাথে কিন্তু ফোনিনও কথা হয়েছে, আজকে বন্ধুর পছন্দের গানও রয়েছে, আশা করছি সাথেই আছেন।

0: এই গানটির সাথেই শেষ হলো রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নেওয়াজ হোসেন, আমার সাথে ছিলেন
1: আমি আসমাউল হুসনা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। গানগুলো আপনাদের জন্য সংকলন করেছেন সুমনা এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও আগামী আয়োজনে কথা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।
0: শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ আশাবুরির আগে খেয়াল সম্পাদ শিল্পী আব্দুল মালিক চিশতী।

0: এতক্ষণ রাগরং অনুষ্ঠানে আশা বুড়ির আগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন আব্দুল মালিক চিশতি।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম নেওয়াজ হাসান এবং আমি আসমাউল হোসনা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। শ্রোতাবন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সকল আয়োজন। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের প্রথম অধিবেশন থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম নেওয়াজ হাসান এবং আমি আসমাউল হোসনা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সকল আয়োজন। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের প্রথম অধিবেশন থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম নেওয়াজ হাসান এবং আমি আসমাউল হোসনা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সকল আয়োজন। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের প্রথম অধিবেশন থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 11:58। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি নওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতে বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ তিতাস ২৮ নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী ৩-৪ মাসের মধ্যে তিতাস ২৯, ৩০ এবং ৩১ এবং বাখরাবাদ ১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের ৬৪ জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিং এর সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, কৃষকের প্রয়োজনের সময় সার নিশ্চিত করতে সরকার শুরু থেকেই আগাম ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষি সচিব বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোন ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোন সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকে আদালতে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক শৃঙ্খলা আনতে পারলে রিট মামলার সংখ্যা কমে আসবে, কেননা আদালতে শৃঙ্খলা থাকলে মানুষ ন্যায় বিচার পায়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে রিট মামলা হয় ৪,৭২৯টি। এ সময় রিট মামলা নিষ্পত্তি হয় ৯,৫৯০টি, অর্থাৎ নতুন রিট মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তির হার দ্বিগুণ। হাইকোর্টে লক্ষাধিক রিট মামলা বিচারাধীন থাকার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অনেক ক্ষেত্রে জনস্বার্থ মামলার নামে ব্যক্তিস্বার্থে রিট মামলা করা হয়, যার মূল উদ্দেশ্যই থাকে আত্মপ্রচার। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কোনো সময়সীমা নেই ও চুক্তির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা সুবিধা পাবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের হামলা হলে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছে পাকিস্তান। সৌদি সংবাদপত্র আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একথা জানান। তিনি বলেন, কূটনৈতিক ও সামরিক দুইভাবেই পাকিস্তান সৌদি আরবের পাশে থাকবে। আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, সৌদি আরবের ভূখণ্ড এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তার জন্য পাকিস্তানি সেনারা ইতিমধ্যে মোতায়েন রয়েছে। তিনি বলেন, সৌদি নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে পাকিস্তান আরও পদক্ষেপ নেবে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ওপর হামলার জোরদারের পর এ মন্তব্য করা হল। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে গেমসের ২০তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১৮৭ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকা আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসর বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক বর্ণচোরা, রচনা শামসাদ পারভীন, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, প্রচারিত হবে বিকেল ৩:০৫। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১:০৫। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধ্যে ৬:১৫। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর ১২:১৫ এবং বিকেল ৪:৫০। আধুনিক গানের অনুষ্ঠান দুপুর ১২:৩০ এবং দুপুর ২:৪০। ছায়াছবির গান শুনবেন বিকেল ৪:০৫। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২:২০ এবং দুপুর ২:৩০। লালন গীতির অনুষ্ঠান দুপুর ২:৫০, শিল্পী দীনবন্ধু কর্মকার। পল্লীগীতি শুনবেন দুপুর ১২:৪০। এছাড়া FM ৮৮.৮ মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নুপুর ব্যারেল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার নির্বাচনী ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের অসচ্ছল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী 10,000 টাকা করে কৃষি ঋণ মৌকুফ করেছে। তিনি গতকাল যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের নদিয়ার মোড় বর্ধমান পাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খালকাটা কর্মসূচি বর্তমান সরকার পুনরায় চালু করেছে। তিনি আরো বলেন, নির্বিচারে বনভূমি উজাড়ের ফলে দেশের পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার আগামী 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন সৃষ্টির উদ্যোগ নিয়েছে। নির্বাচনী ইশতেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়, বরং এটি জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। তাই ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং তা পালনে আমরা বাধ্য। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিতে জেলা পরিষদের প্রশাসক দিলার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজল করিম এতে স্বাগত বক্তব্য রাখেন। খুলনা সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের এক মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে স্বাস্থ্যখাত, বিদ্যুৎ, বৃক্ষরোপণ, কৃষিখাত, আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মহানগরীতে হত্যাকাণ্ডগুলোর রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির জবানবন্দি প্রদান, মাদক রুট নিশ্চিতকরণ সহ মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার সংক্রান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের সফলতা, অব্যাহত চেষ্টার কথা তুলে ধরা হয়। তাছাড়া মহানগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনিয়াজ খালেদ, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তোফাইল, জেলা প্রশাসক হুরে জান্নাত ও পুলিশ সুপার সরকার ওমর ফারুক সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রজনন স্থল ধ্বংসের লক্ষ্যে গতকাল খুলনা মহানগরীর 27 নম্বর ওয়ার্ডের পূর্ব বানিয়া খামার, লোহার গেট ও আশেপাশের গলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসরণ এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজনন স্থল ধ্বংস করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, থানা কর্মকর্তা সহ বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ডেঙ্গু প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় 2 দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান গতকাল শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে সদর থানার ভেতরের ড্রেন ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বিভিন্ন স্থানে মশা নিধনের ঔষধ ছিটানো হয়। এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমের নেতৃত্বে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা ও লিফলেট বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হল দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা। এবারে এর উপর শুনুন আমাদের মাগুরা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হল দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠা। এই লক্ষ্য বাস্তবায়নে মাগুরায় দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি, অনিয়ম প্রতিরোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে কার্যক্রম জোরদার হয়েছে। এ প্রসঙ্গে জেলা দুর্নীতি দমন কমিটির সদস্য ও মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন,
3: বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী অঙ্গীকারেই দুর্নীতি এবং সুশাসন এই বিষয়টি গুরুত্ব দিয়েছিল। সেই অনুযায়ী তিনি চেষ্টা করছেন দুর্নীতি কিভাবে সমাজ থেকে প্রতিরোধ করা যায়। তারই প্রেক্ষাপটে বাঁকুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কনের ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে প্রায় 25টি স্কুলে সততা স্টোর আমরা চালু করেছি।
2: সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ প্রসঙ্গে শফিকুল ইসলাম শফিক বলেন
3: যে আমাদের প্রত্যেকের নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এই দিক থেকে এগিয়ে আসলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
2: দুর্নীতি মুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর, ফুটবল। খুলনা খালিশপুর রোটারি স্কুল মাঠে ছয় দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আবির লাইটিং একাদশ 4-1 গোলে মানজুমান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মাঠে ১৬ দলীয় ৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বগুড়ার ভোরের ডাক ক্লাব ট্রাইব্রেকারে 11-9 গোলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। শিল্পী আবিদা সুলতানা আর গানের গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

আবিদা সুলতানার কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন মনশ্রী অঞ্জলি রানী পোদ্দারের কণ্ঠে।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটি শুনবেন শেখ হাসান ইমাম পলাশের কণ্ঠে। গানটির গীতিকার সরদার লতিফ।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথম পল্লীগীতিটি শুনবেন জান্নাতি জিনিয়া পিয়ার কণ্ঠে, গীতিকার নান্না বিশ্বাস।

এই গানটির সাথেই শেষ হলো পল্লীগীতি। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন একটি হামদ শুনবেন। শিল্পী রওশন আরা মোস্তাহাফিজ, গীতিকার কাজী নজরুল ইসলাম।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা ১টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি স্বাগতা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে সোহেলী পারভীন রোমা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। আজ অনুষ্ঠানে থাকছে আপনাদের পছন্দের ছায়াছবির গান, থাকছে ফোন ইন প্রোগ্রাম। আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 0197412170 এই নম্বরে। তাহলে আর কথা নয় বন্ধু, চলুন শোনা যাক আপনাদের পছন্দের ছায়াছবির গান। প্রথমেই শোনাচ্ছি মতিমহল ছায়াছবি থেকে শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ও আঞ্জুমানের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে।

এবার শুনবেন মুখোমুখি ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ ইসমাইল উদ্দিন শাহবাজপুর শৈলকুপা থেকে।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এই সব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বিজ্ঞাপন তরঙ্গে, বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর ছায়াছবির গান। এবার শোনাচ্ছি প্রজাপতি ছায়াছবি থেকে শিল্পী হাবিবের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আরিফুল পাবনা থেকে। শ্রোতা বন্ধুরা, এই গানের পরে আপনাদের সাথে আমরা ফোনে যুক্ত হব।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, চমৎকার একটি গান শুনছিলেন আপনারা, রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আর ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফোন ইন আয়োজনে। নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি। ওয়ালাইকুম আসসালাম। শুভ দুপুর। জি, আমরা সবাই ভালো আছি। জি, অবশ্যই শোনাবো।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু? হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আচ্ছা বলুন, আপনার পছন্দের গানের কথা বলুন। স্নেহ আচ্ছা, নিশ্চয় নিশ্চয় আমাদের সাথেই থাকুন, নিশ্চয় শোনাব।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি
2: ভালো আছেন?
0: জি আমরা ভালো আছি বন্ধু।
2: আমি বুলবুল আহমেদ, আমি বাগানা থেকে আবু।
0: জি বলুন। অবশ্যই শোনাবো বন্ধু, সাথেই থাকবেন।
1: হ্যালো হ্যালো, নমস্কার। আচ্ছা বলুন, শুনি ভাই। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এবার কে আছেন বন্ধু?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। শুভ দুপুর। ইসলাম উদ্দিন শাহবাজপুর। আপনাকেও ধন্যবাদ যে আপনি সাথে ছিলেন। নিশ্চয় শোনাবো, কি ছিলে আমার বলো না তুমি।
1: এবার কে আছেন বন্ধু? হ্যালো, শুভ দুপুর। আচ্ছা বলুন সুপলদা।
0: ছবির নামটি আর একবার বলবেন। আওয়াজ। আচ্ছা
1: আচ্ছা,
0: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: আসসালামু
0: আলাইকুম। জি ওয়ালাইকুম
2: আসসালাম।
0: বেশ জনপ্রিয় একটি গান, আপনার অনুরোধে আমরাও আশা করছি শুনতে পাবো।
1: হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু? হ্যাঁ ভালো আছি।
0: জি আমাদের লুৎফাত জোয়াদ্দার ভাই ভালো আছেন না? জি আপনিও ভালো থাকবেন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলছি,
1: আচ্ছা বলুন।
2: আমার গ্রাম হল
1: আচ্ছা বলুন আপনার পছন্দের গানের কথা বলুন। দুই দুয়ারি
0: সাত আট। আমরা তাহলে গানে ফিরে যাই, আবারও আপনাদের সাথে কথা হবে বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনে। তাহলে এবারে কোন গানটি শুনবো?
1: এবার শোনাচ্ছি ঘাটের মাঝি ছায়াছবি থেকে শিল্পী সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ি থেকে।

0: মা মা
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরা যাইতাছে? না আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
1: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, জানাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমারে আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াম। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা, ল চাই, আই আই তা
0: চলো মা।
2: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি।
1: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়ে যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাংসের বাসায় কাম করো, বড় আশ্বাস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখে পরে লই যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লগে যাও, কাম শিখো।
1: কাশিম ভাই আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবে না। যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়ে আই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: সুমিনা,
1: কি হয়েছে, হাত কাটা গেছে?
0: অসুবিধা নাই, অসুবিধা নাই, এসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। হ্যালো দু সুনা দে, পটি বাইন দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস। দে
2: মোহাম্মত কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: মেম্বার সাহেব কি মনে কইরা?
2: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় হতো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোটো কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমে যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ,
3: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের সুন্দর ছায়াছবির গান। এবার শুনবেন ফকির মজনু শাহ ছায়াছবি থেকে শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আফজাল মোল্লা ডিওয়াতলা বটিয়াঘাটা থেকে।

এবার শুনবেন চুড়িওয়ালা ছায়াছবি থেকে শিল্পী কুমার শানুর কণ্ঠে এই গানটি। গানটি শুনতে চেয়েছেন পলাশ সরকার কাঞ্চননগর ডুমুরিয়া থেকে ও রেজাউল বালিয়া তালা থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে

0: কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন এবার তোমাকে চাই এই ছায়াছবি থেকে শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপার কণ্ঠে ভালো আছি ভালো থেকো এই ছায়াছবিতে। এই গানটি এবং গানটি শুনতে চেয়েছেন জ্ঞানেন্দ্র পাল ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের ছায়াছবির গান। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন সময় হলো বেলা দুইটার বাংলা সংবাদের। বেলা দুইটা বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ দুপুরে তিতাস 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64টি জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত ও নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরীক্ষামূলকভাবে বর্জ্যের বিনিময়ে বাজার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম আজ রাজধানীর সোয়াদিঘাটে একটি ভাসমান লঞ্চে পরীক্ষামূলক এই বাজারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারপাশে যেসব নদী রয়েছে সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকে আদালতে একটি শৃঙ্খলা আনার চেষ্টা করছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক শৃঙ্খলা আনতে পারলে রিট মামলার সংখ্যা কমে আসবে, কেননা আদালতে শৃঙ্খলা থাকলে মানুষ ন্যায় বিচার পায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার নিন্দাও করেছেন। এক বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুতি বিদ্রোহীদের অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যরা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজের ওপর হামলা ও হুমকির নিন্দা পুনর্ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির আত্মরক্ষার অধিকারের কথাও তুলে ধরেন। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রিয়াদ ও আল খার্জ এলাকার জন্য 2 দফা জরুরি সতর্কতা জারি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতির উপর নিষেধাজ্ঞা জোরদার করতে একটি বিলে স্বাক্ষর করেছেন। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদ এই বিলটি পাশ করে। এই বিল মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার তেল ও গ্যাসের ক্রেতা চীন ও ভারতসহ শীর্ষ 5টি দেশের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রদান করেছে। ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী এই বিলটি ইরানের জ্বালানি ও অস্ত্র খাতের জন্যও প্রযোজ্য হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সিএনএন সহ তিনটি সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউসে অবিলম্বে নিষিদ্ধ করে বলে ঘোষণা করেছেন। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের নাগুয়ার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগুয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। এদিকে আগামীকাল গিফুতে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী হকি দল চীনের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। অন্যদিকে আইচিতে আগামীকাল এশিয়ান গেমস টি-20 সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বেলা ২টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন নাগরদোলা ছায়াছবি থেকে শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে তুমি আর একবার আসিয়া গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন এমডি ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

0: শর্ত ছায়াছবি থেকে নেওয়া রুনা লায়লা ও এন্দ্রকিশোরের কণ্ঠে শুনলেন আকাশকে প্রশ্ন করো এই গানটি। গানটি শুনতে চেয়ে কিন্তু অনুরোধ করেছিলেন সুফল বিশ্বাস রায়মহল খুলনার বন্ধু। শ্রোতাবন্ধুরা, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। সেই সাথে সাথে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফোন ইন আয়োজনে। নিয়ে নিচ্ছি আমাদের প্রথম ফোনটি।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: এই তো ভালো আছি, আশা করি না আছি। আশরাফ কাজীপাড়া, জি চেষ্টা করবো বন্ধু। জি অবশ্যই শোনো। জি ভালো থাকবেন, সাথেই থাকবেন এভাবেই সবসময়। আবারও নিব আমরা ফোন। এবারে কে আছেন?
1: হ্যালো হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আচ্ছা বলুন আপনার।
0: মেহেদি এ কে ফজলুল হক। আচ্ছা জি ভালো আছি বন্ধু, বলুন।
1: কঠিন প্রতিশোধ।
0: যাক, আপনার কণ্ঠেও শুনতে পেলাম আমরা এই মিষ্টি গানটি।
1: অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। হ্যালো, শুভ দুপুর। আচ্ছা বলুন পলাশ ভাই। আচ্ছা বলুন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, খুলনা বেতারের সাথেই থাকুন, নিশ্চয় শুনাব।
0: আসসালামু আলাইকুম। জি প্রিয়া, আমার প্রিয়া। আচ্ছা
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: না মানে শুক্রবার দিন দুইটার পরে ফোন নেয়ার জন্য, আচ্ছা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা আমরা অবশ্যই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঠিক আছে, আপনার অনুরোধ রাখা হবে নিশ্চয়ই। আচ্ছা বলুন। জি আহ, শ্রোতার নামটা শুনতে পেলাম না, সেই সাথে সাথে নতুন গানেরও কিন্তু অনুরোধ নেওয়া হলো না। আমরা অপেক্ষা রইলাম বন্ধু, আপনি আবারও ফোন করবেন আশা করছি। যদি অনুরোধ করে থাকেন তাহলে তার কোনো কথা নেই, আর আপনার অনুরোধটি আমরা অবশ্যই জানাবো আমাদের কর্তৃপক্ষকে। আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানের ফোন ইন আয়োজনে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01974 1219 70। এই নম্বরে আপনারা ফোন করে কিন্তু আমাদের কাছে অনুরোধ জানাতে পারেন। আমরা আর একটি দুটি ফোন নিয়ে কিন্তু গানে চলে যাব। একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, এখন কিন্তু ডেঙ্গুর অনেক চাপ যাচ্ছে তাই না?
1: নিশ্চয়ই।
0: এই এই সময়টাতে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য সব থেকে বেশি জরুরি কিন্তু তরল খাবার খেতে হবে, বিশেষ করে ডাবের পানির তো কোনো বিকল্পই নেই। আপনারা যত বেশি তরল পানি খেতে পারবেন তত কিন্তু আপনার মানে ঘাটতিটা পূরণ হবে। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করব আপনার হচ্ছে স্যালাইনের পানি খাওয়া, ডাবের পানি খাওয়া, একটু করে শরবত খাওয়া। আচ্ছা যাই হোক, আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো এবং সেই সাথে সাথে আমাদের আশেপাশের পরিবেশটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে এই মশার উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি। আবারও নিচ্ছি ফোন।
1: হ্যালো, শুভ দুপুর। আচ্ছা বলুন আপনার। অসংখ্য ধন্যবাদ,
0: আমি কখনো যদি হারিয়ে যাই তুমি আমাকে মনে রাখবে। বাহ সুন্দর একটি গান।
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপু আমি টুইগের ফোন নিতে দুঃখিত, আমি মোহাম্মদ লুৎফাতদার বড়খোলা পাংশা থেকে। আমার গান শোনার জন্য ধন্যবাদ। আর পিতা দণ্ডির সহায়তা আপনার জানা যে আপনি নিয়মিত থাকেন।
0: জি,
2: মানে আমরা মুসলমান মসজিদ নামাজ পড়ি,
0: হ্যাঁ,
2: দুটোর পরে ফোন নিতে নাই গত দুই সপ্তাহ। কারণ ডাকি দুটোর পরে ফোন নিতে বলবে করলাম এটাকে।
0: আচ্ছা,
2: এইটা আপনি মাথায় রাখবেন।
0: হুম,
2: আরেকটি বললে জানাবেন যে দুটোর পরে দিন ফোন নাই।
0: মানে শুক্রবার দিন কি ফোন নেওয়াই হয়নি? ব্যাপারটা কি এরকম লুৎফা জোয়াদ্দার ভাই?
1: দুই সপ্তাহ নেওয়া হয়।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ঠিক আছে, আমরা আপনার আপনাদের জি আপনিও ভালো থাকবেন নিশ্চয়ই। আসলে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানটা কিন্তু আপনাদের পছন্দের গানগুলি শোনানো হয়, সুতরাং আপনাদের দাবি সবার আগে অবশ্যই আমি আজ এই বিষয়টি নিয়ে কথা বলব। আশা করছি আরেকটি ফোন নিয়ে নিই। কে আছেন এই মুহূর্তে? জি ভালো আছি বন্ধু, কে বলছেন? জি বলুন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা বুঝতে পেরেছি, আমি বিষয়টা দেখব ভাইয়া, বিষয়টা আসলে বুঝতে পেরেছি কেন ঘটনাটা ঘটেছে বা আসলে সূত্রপাত কি। অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যাও থাকে বা যান্ত্রিক ত্রুটিও থাকে, এখন কি কারণে হয়নি ঘটনাটা যেহেতু গত দুই সপ্তাহ এবং দুটো শুক্রবার, অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আর যাই হোক না কেন, আপনারা চাচ্ছেন শুক্রবার দিন দুইটার পরে ফোন নেওয়া হোক, তো সেটাই করা হবে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টা আপনাদের বিষয়টা বিবেচনা করবেন। আমরা তাহলে আজকের মতন ফোনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা অনেক অনেক কথা হলো, যাদের সাথে কথা বলতে পারিনি একদমই মন খারাপ করবে না, কারণ হচ্ছে কি আগামীকাল কিন্তু আবার একই সময় একটা বেজে পাঁচ মিনিটে থাকবে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, যেখানে আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হতে পারবো। তাহলে আমরা চলে যাব গানে, আর এবারে নিত্যানন্দ রায়ের মহল খুলনার বন্ধুর অনুরোধের গানটি শুনবো, ত্যাগ ছায়া ছবি থেকে নেওয়া ইন্দ্রকিশোরের কণ্ঠে।

এবার শুনবেন জান কোরবান ছায়াছবি থেকে শিল্পী ইসাই টুটুলু কনক চাপার কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আলিফ কাটা।

এই গানের সাথে সাথে শেষ হল আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি স্বাগতা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে সোহেল পারভীন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় শেখ সাইফুজ্জামান। আগামীকাল আবারও বেলা 1:05 বিজ্ঞাপন তরঙ্গ শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

বেলা 2:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে ও FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠানডালিতে এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা ফেরদৌস ইতি।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটির শিল্পী শেখ মুস্তাক আহমেদ, গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন লালন গীতি, শিল্পী দীনবন্ধু কর্মকার।

শিল্পী দীনবন্ধু কর্মকারের কঠে পরপর দুখানের লালন গীতি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা তিনটার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আজ দুপুরে তিতাস 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আগামী 3-4 মাস এর মধ্যে তিতাস 29, 30 ও 31 নম্বর এবং 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ের মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের 40% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 50% হারে পাবেন। দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডে 70% এবং দশম থেকে 20তম গ্রেডে 75% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। পরবর্তীতে আগামী বছরের 1 জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামোর শতভাগ সুবিধা পাবেন। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার পাশাপাশি জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম আজ রাজধানীর সোয়ারিঘাটে একটি ভাসমান লঞ্চে এই বাজারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ভাসমান এই বাজারে কয়েক কেজি বর্জ্যের বিনিময়ে চাল, ডাল, আটা, ময়দা, তেল ও শিশুদের শিক্ষা উপকরণ সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলারও নিন্দা জানায়। এক বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুতি বিদ্রোহীদের অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যরা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজের উপর হামলা ও হুমকির আগের নিন্দার কথাও পুনর্ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির আত্মরক্ষার অধিকারের কথাও তুলে ধরে। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতরাতে রিয়াদ ও আল খার্স এলাকার জন্য 2 দফা জরুরি সতর্কতা জারি করে। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় পর্দা উঠেছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। মিজুহো পার্ক স্টেডিয়ামে এখন অনুষ্ঠিত হচ্ছে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। এদিকে আগামীকাল গিফুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ছটায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আইজিতে আগামীকাল টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হবে। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক বর্ণচূড়া, রচনা শামশাদ পারভীন, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, নাট্য অনুষ্ঠান বর্ণচোরা।

0: ওরে এই নদীতে সাঁতার কাইটে বড় হইছি আমি, এই নদীটাই আমার কাছে সোনার চেয়ে দামি। কতদিন পর গ্রামে ফিরছি, কিন্তু
1: ভাই জানরে কিরাম সিনা সিনা ঠেকতেছে।
0: তুমি মানে আপনি লুৎফরের বিগ মানে বড় ভাই না, তা আমার চিনতে পারতেছেন না। দাঁড়া সানগ্লাসটা খুলে ফেলি, এইবার ভালো করে দেখেন দি চিনতে পারেন কিনা।
1: আরে আমাকে ওটা ভাই না, এইবার চিনতে পারিছি। তা আপনি একদিন কোন ছিলেন?
0: ঢাকা ছিলাম আর কি। তা লুৎফর হাও মানে কিরাম আছে? এক সময় তোমাকে বাড়ি কত গেছি।
1: লুৎফর তখন বাজারে দোকান দিছে, পারলি দেখা করে আসিনি।
0: হয় কয়দিন পর গ্রামে আসলাম, একটু ঘুরে ফিরে দেখি চারিদিকটা, তারপরে যাবানি। এই নাও টাকাটা রাখো।
1: ভাইজান এই 500 টাকা তোমার কাছে ভাঙটি নেই?
0: ভাঙটি লাগবে না, সব টাকাটাই তুমি রেখে দাও, এইটা তোমার বকশিস।
1: বাজা ভাই কত বড় লোক হয়ে গেছে।
0: কিছু বললে মনে হয়
1: না ভাই? কিছু না কিছু না।
0: ও আচ্ছা তাহলে গুড, মানে ভালো থেকো, দেখা হবে।
1: জি ভাইজান জি।

0: চাই আমি আরো কাছে, তোমারে বলার আরো কথায় আছে, কিছু বলতে পারি নে মুখে তবা তবা, দিলি শরম লাগে উহুয়া, তোর দিলি শরম লাগে উহুয়া।
1: এই এই থাম থাম থাম, গিরামে নতুন কেউ আসতেছে মনে হচ্ছে।
2: হয় লাল জামা, জিন্সের প্যান্ট, পায়ে জুতো, সোহে সানগ্লাস, এদিকে তো আসতেছে।
3: আমার কাছে কিরাম সিনা সিনা লাগতেছে, আমারে দেখে তো ফজা ভাইয়ের মতো মনে হচ্ছে না?
2: ফজা ভাইয়ের মতো মনে হচ্ছে কিরে? ফজা ভাই তো
4: কিরে, তোকে খবর কি, কিরাম আছিস তোরা?
2: আরে ফজা ভাই, তুমি এতদিন পর কোয়েন্টে আসলে।
1: তোমারে দেহে তো এবারে সিনাই যাচ্ছে না, শহরে থাও নেই হও।
4: শহর তো শহর, আমি তো এখন লিভ ইন ক্যাপিটাল সিটি, মানে ঢাকায় থাকি। তা তোরা তো দেহি বেশ বড় হয়ে গেছিস। এই নজু দেহি, দাঁড়া দাঁড়া, নড়িস নে, ডোন্ট মুভ। তোর মধ্যে আমি সাকিবের ছায়া খুঁজে পাচ্ছি রে।
0: কোন সাকিব? সাকিব আলাসান?
4: ধুর, তোরা তো কোনো খবরই রাখিস না। আরে হিরো সাকিব, সাকিব খান।
0: হয় হয় হয়, সাকিব খান, এর সিনেমা তো আমরা কত দেখি।
4: শোন, তোরা কি ফিল্ম ডিরেক্টর সুহান ভাইয়ের নাম শুনেছিস?
0: সুহানুর ভাই?
4: আরে সুহানুর রহমান সুহান, এত বড় পরিচালক, আর তোরা নাম শুনিসনি?
3: ফজা ভাই, আমি শুনেছি, এই কয়দিন আগে তো ওনার একটা সিনেমার পোস্টারও দেখলাম।
4: তোরা তো খালি পোস্টারে নাম দেখলি, আর আমি ওনার ডাইরেক্ট এডি, বলতে গেলি সারাদিন ওনার সাথেই থাকি।
3: ফজা ভাই, এডি মানে তো বুঝলাম না।
4: আরে এডি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সহকারী পরিচালক।
2: ও বুঝতে পারিছি এবার। তা ফজা ভাই, তুমি এতদিন পরে গ্রামে আসলে তা কি মনে রে?
4: শোন, কারণ ছাড়া এ দুনিয়ায় কিছুই হয় না। গ্রামে আইসি একটা বিশেষ সিনেমার শুটিং এরার জন্য। সুহান ভাই এবার একটা গ্রাম্য গল্প নিয়ে সিনেমা বানাবে, কিন্তু ছবির লোকেশন হতে হবে নতুন, যে জায়গায় কেউ কোনোদিন শুটিং করেনি। তখন আমি কলাম, বেশ তো, তাহলে আপনি আমাকে গ্রামে চলেন, সব ব্যবস্থা করে দেবানি। তাছাড়া তোরাই ক, সারা বাংলাদেশ ঘুরলেও আমাকে এই গ্রামের মতো সুন্দর গ্রামকে আর দ্বিতীয়টা পাবে?
2: হয় ফজা ভাই, ঠিকই কইছ। তা তারপরে কি হলো?
4: তারপর আর কি, সুহান ভাই রাজি হয়ে গেল, আর কলো ফজা তুমি এখনই গ্রামে চলে যাও, সব ব্যবস্থা করে ফেলাও।
2: ও আচ্ছা,
4: তুমি ফাইনাল করলি আমি নায়ক নায়িকা নিয়ে চলে আসবানি।
2: ফজা ভাই, তাহলে আমাকে কি একটু সুযোগ টুযোগ?
4: আরে তোরা আমার গ্রামের লিটিল ব্রাদার, মানে ছোট ভাই, তোকে তো একটা দাবি থাকবেই। দাঁড়া, ব্যাগের তো আমার ল্যাপটপটাকে বাইর করি। তোরা তো আবার ফেসবুক বুঝিস না, আমার ফেসবুকে কত নায়ক নায়িকার সাথে ছবি আছে, তোকে দেখাই। দাঁড়া,
0: সাকিব খান, সম্রাট,
2: তাই তো,
0: এতো বড় বড় নায়ক নায়িকার সাথে তোমার ছবি। ফজা ভাই, আমরা কিন্তু তোমারে ছাড়তেছি, আমাকে কিন্তু চান্স দিতেই হবে।
2: নজু, এই কালাম, এই ছবিটা দেখ, সোহেল রানা, রাজ্জাক, ফারুকের সাথে আমাকে ফজা ভাই, সুমন, আগের ছবিটা দেখি, আরে পরিমণির সাথেও আমাকে ফজা ভাইয়ের সেলফি।
4: এখন থাক, পরে আবার দেখিস, এখন একটু বাড়ির দিকে যাই, টুমোরো মর্নিং, মানে কাল সকালে দেখা হবে না।
5: মন্টু,
4: এইটা তোর খেলনা, আর এই প্যান্ট শার্ট। মিয়া ভাই কই?
5: তোমার ভাই ঘরে আছে।
2: কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কেন?
4: না মানে এতদিন পর বাড়ি আসলাম, কোহানে তুমি দৌড়ে আসবা তা না।
2: আগের কথা কিন্তু আমি কিছুই বলিনি রে, ব্যবসা করার জন্য বাপের জমি বেচে কয়ডাটা হারাইলাম, সেইটা চুরিয়ে নিয়ে পলাই গেলি, আবার কোন মুখে এই বাড়ি ঢুকলি? হ্যাঁ, কোন মুখে ঢুকলি?
4: মিয়া ভাই, ওইটা হয় কিন্তু আমার অধিকার ছিল, তা যাকগে, তোমার এখন টাকা পয়সা লাগলে আমি দেব, পাঁচটি সেন্স, আমি আর আগের মতো সেই ফজা নেই, আমি এখন ফিল্মে রেডি।
2: থাক থাক, আর বয়ান দেওয়ার দরকার নেই, খালি চাপাবাজি।
4: মিয়া ভাই, তুমি এটা কোথায় বললে? আব্বা আম্মা মরে যাওয়ার পর তুমি তো আমার মানুষ করলে, এখন আমি টাকা পয়সা কামাই করে নিজের পায়ে দাঁড়াইছি, এখন তো তোমাকে সুহির দিন আসবে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি।
5: মন্টুর বাপ, ছোট ভাইটা এতদিন পর বাড়ি আইছে, আর তুমি এরাম করতেছ কেন? তোমার তো একটাই মাত্র ভাই। ও ভাই, ঘরে আসো।
4: মিয়া ভাই, না করলি আমি ঘরে ঢুকবো না।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয় ঘরে আয়। আমার আগের কথা মনে পড়ে গেল, তাই মাথাটা গরম হয়ে গেল। থাক, সব ভুলে গেলাম, আয় ঘরের মধ্যে আয়।
4: তুমি কষ্ট তালি?
2: হয় হয় করছি। শোন, ওই রে কিছু ভালো মন্দ খাতি দাও, মেলাদিন পরে আইছে তো।
5: আচ্ছা
4: ঠিক আছে, এত করে যখন কষ্ট তালি চলো, লেটস গো। আয় মন্টু, আয়
5: চলো।
2: যা বাবা, যা যা।
1: যে যাই ক, আমাকে আমাকে ফজা ভাই কিন্তু এখন মেলা বদলাই গেছে।
0: ঠিকই কইছিস, ঢাকা শহরে গিলি পারে মানুষ মোটে এলাকার কথা ভুলে। ফজা ভাই এত বড় ডাইরেক্টর হয়েও কিন্তু আমাকে কথা ভুলিনি।
2: এই ডাইরেক্টর না, ক এডি, এডি মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ও ও, যা তোমাকে বুঝালাম একই কথা, দুই দিন পরে দেখবি ফজা ভাই ও ডাইরেক্টর হয়ে গেছে। হ্যাঁ,
0: আমরা কি সত্যি সত্যি ফিল্মে কাজ করতে পারবানি? মানে আমার না বিশ্বাস হচ্ছে।
2: নজু, আমারও না কিরাম কিরাম ঠেকতিছে, গ্রামে ফজা ভাইয়ের তো মেলা কাহিনী ছিল।
0: এই তোরা থাম দিন, মানুষের দিন বদলায় না।
2: হয়
0: ফজা ভাই এখন আর সেই ফজা ভাই আছে? নিজে চোখেই তো দেখলি কত বড় বড় স্টারকে সাথে ফজা ভাইয়ের ছবি।
1: হ্যাঁ তুই ঠিকই কইছিস সুমন, তোকে সমালোচনার মধ্যে আমি নেই। ফজা ভাই কইছে ঈদের স্পেশাল নাটকে আমারে চান্স দিয়ে দেবে। নে
4: কিরে, তোরা অল কামিং মানে সবাই আইসা গেছিস? আরে মজিদ ভাই, হাউ আর ইউ, মানে কিরাম আছো?
6: এই আসি আর কি, তা তোমার খবর কি?
4: এই তো গুড, ওয়েল, ফাইন। তা বলো কি অবস্থা তোকে, চা খাইছিস? মজিদ ভাই আমাকে স্পেশাল করে চা দাও।
0: ফজা ভাই, খবর তো সবই ভালো, শুধু মানে ছেলে ফেলেরা ঠিক বিশ্বাস করতে পারতেছে না যে ওরা ফিল্মি কাজ করবে।
4: কি তোরা নট বিলিভ মানে আমার বিশ্বাস করতে পারতেছিস না? ঠিক আছে, আমার আর কি, আমি অন্য কোনো গ্রামে যাই শুটিং করতে পারবানি, কিন্তু তোরা এই আন এগ্রিকালচার পোলাপান যা তাই থাইকে যাবি।
1: ফজা ভাই, তুমি রাগ করে না বুঝছো, আমরা গা গিরামের মানুষ, কি কোথে কি কই।
0: ফজা ভাই তুমি মোটেও মাইন্ড খাইয়ে না।
1: ফজা ভাই, ফজা ভাই বসো বসো বসো।
4: আচ্ছা
1: মজিদ ভাই, মজিদ ভাই তাড়াতাড়ি চা দাও দি।
6: দিচ্ছি।
4: আচ্ছা যাকগে, তা আর সবাই খবর দিয়ে দে, রিহার্সেল করতে হবে বুঝলি।
7: আরে ফজা, কিরাম আছিস দোস্ত?
4: আদু ভাই, তা তোমার দেহে তো এবারে সিনা যাচ্ছে না, একেবারে ঝাক্কাস ড্রেস পরে আইছো যে।
7: পোলাপানের কাছে শুনলাম এই তুমি নাহি ঢাকাতে আইছো কি সিনেমার শুটিং টুটিং করবা, তাই ভাবলাম এই ঝকানাকা ড্রেসটা পরেই যাই, যদি পাট টাট করা লাগে। আর তাছাড়া তুমি আর আমি তো একসাথে গ্রামে কত নাটক করেছি, ভাবলাম তোমার যদি উপকারে আসতে পারি এই আর কি।
4: না তা তো ঠিকই, তা বসো দোস্ত।
7: আচ্ছা
4: মজিদ ভাই, আর একটা চা দাও।
7: দেখ দোস্ত, এই কও তো ওই তোমাকে সিনেমার নায়ক নায়িকা খিরা।
4: হ্যালো কে সাকিব, কি অবস্থা তোমার? শোনো, আমি তো লোকেশন টোকেশন প্রায় দেখেই ফেলেছি, তাছাড়া ভাবছি আমার গ্রামের কিছু লোকদেরও সাথে রাখবো। যাই হোক, আমি এখন একটু বিজি, পরে কথা হবে। আর বাকি কথা তুমি সোহানভার কাছ থেকে আলাপ করে নিও। ওকে ওকে, তাহলে ভালো থেকো, রাখছি। কিরা ফোন দিয়েছিল জানিস? সাকিব খান। আরে শুটিং করতে তো ওরাই আসবে, আর নায়িকা হচ্ছে নবাগত। যাই হোক, তোরাও তো শুটিংয়ে থাকবি তা তো শুনলি। আচ্ছা তাহলে আমরা কালকে বিকালে স্কুল মাঠে রিহার্সাল দেব, তোরা সবাই সময় মতো চলে আসবি। আদু ভাই তুমিও কিন্তু চলে আসবে, মেলা দিন পরে গ্রামে আসছি, গ্রামটা একটু ঘুরে দেখি। মজিদ ভাই তোমার কয় টাকা হয়েছে বলো?
7: এই ফজা, তুই কতদিন পরে আইসিস, তোর সাথে এতদিন পরে দেখা, দোস্ত তুই চার টাকাটা না হয় দিয়েই দে। মজিদ ভাই আচ্ছা তুমি লিখে রাখো, আমি দিবানে, চল ফজা।

0: মফিজ, আদুর সাথে এই ছেলেডারে খুব সেনা সেনা লাগতেছে, কি ডারে?
1: ওরে চিনতে পারলেন না চেয়ারম্যান সাহেব, ও তো আমাকে ফজা ভাই।
2: আসসালামু আলাইকুম চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম। কিডা তুমি, ফজা না?
2: জি চাচা, হাউ ডু ইউ ডু, মানে আপনি কিরাম আছেন?
0: আসি ভালোই, তা তোমার তো এখন দেখাই যায় না, কোহানে থাও?
2: চাচা আমি তো এখন ঢাকায় থাকি, ফিল্মে কাজ টাজ করি আর কি।
0: হ্যাঁ, কও কি, তা তুমি কি নায়ক নাকি?
2: না চাচা, হিরো মেড, নায়ক মেড, মানে নায়ক মেড করি চাচা।
3: চাচা ওই ফজা আমাকে গর্ব দোস্তে, এখন বিরাট বড় নাম করা ফিল্ম ডাইরেক্টর, কত নায়ক নায়িকার সাথে খাতির। এই ফজা একটা ফোন করে দিলেই যে কারো নাটকে ফিল্মে চান্স হয়ে যায়।
0: বাবা বাবা, ভালো তো, তা ফজারের দেহেই আমি বুঝতে পারিছি। হ্যাঁ, আর উন্নতি করো বাবা।
2: সবই আপনাকে দোয়া চাচা। আমি কিন্তু আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম, গ্রামে আইসি একটা শুটিং এর কাজে। আপনি হলেন এই গ্রামের মাথা, মানে দা হেড, তাই আপনার অনুমতি ছাড়া তো কিছু করতে পারবো না।
0: শোনো ফজা, এই সমস্ত কথা কি আর রাস্তায় দাঁড়ায় হয়? তুমি এক কাজ করো, কাল সকালে আমার বাসায় আসো, নিরিবিলি কথা কবানে।
2: ঠিকই কইছেন চাচা, একটু নিরিবিলি বসা লাগবে, আমি তাহলে কালই সকালে আসতেছি চাচা।
0: হ্যাঁ যাও, আমি এখন আবার একটা সালিশ মিটাতে যাচ্ছি।
2: আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।

0: तुम्ही चेयरमॅनचा सर मी टोनी ना?
1: होय, किंतु आपनी किडा
0: शेकी तुम्ही हमारे नॉट नो माने सिंधी पर दिसो ना
1: ना किडा आपनी
0: नोइडेना देही देही ए एंगल दिए परिमोनी आप ए एंगल दिए बुबली
1: अरे की करेन आपनी एसब তা বুঝতে পারিনি আপনি নাকি ঢাই যাইয়ে নাম করা পরিচালকের সহকারী হইছেন
0: ঠিক ঠিক শুনিছ তাই কয়েকদিন পরে আমি নিজেই ডিরেক্টর হয়ে যাব রাস্তা দিয়ে গেলি দেখব সবাই আমারে দেখে কবে হইছে ফজাদা ডিরেক্টর যাচ্ছে
1: ফজা ভাই গ্রামে নাকি শুটিং এর লোকজন আসবে
0: হ্যাঁ ঠিকই শুনিছো তা তুমি তো দেখি মাশাআল্লাহ অনেক সুন্দরী হয়ে গেছো তোমারে তো ফিল্মের নায়িকা হওয়া উচিত দেখি তোমারে ফিল্মে একটা সুব্যবস্থা কইরে দেয়া যায় কিনা
1: সত্যি কসেন ফজা ভাই আমারে দিয়ে হবে নে
0: হবে না মানে আমি থাকতে তোমার চিন্তা কিসের নতুন যত নায়িকা সব তো ওই সোহান ভাইয়ের হাত ধরে উঠিছে এই ধরো নায়িকা শাবনূর মৌসুমি পরিমণি বুবলি এগুলোর নায়িকা বানাইছে কিডা
1: কিডা
0: ওই সোহান ভাই
1: ফজা ভাই তাহলে ওই সোহান ভাইরে কলি আমি নায়িকা হতে পারবো
0: হতে পারবা না মানে ওরে হয়ে গেছো শুটিং এর জন্যই তো এই গ্রামে আসা তোমার এই ট্রেনিং দিবানি দেখবা সোহান ভাই নায়িকারে বাদ দিয়ে তোমারে নিয়ে নেছে
1: ফজা ভাই আপনি সত্যি করছেন
0: সত্যি না থাকি মিথ্যা আজ বিকালে স্কুল মাঠে রিহার্সাল আছে চলে আইসো
1: ঠিক আছে তাহলে বিকেলে দেখা আর বানি
0: আচ্ছা ঠিক আছে
2: কিডা ফজা নাকি
0: জি চাচা আসসালামু আলাইকুম
2: ওয়া আলাইকুম আসসালাম আরে বসো বসো বসো
0: চাচা তা সাসি আর মিলন তো দেখতেছি না
2: মিলন তো এখন ঢাকায় চাকরি করে এই দুই দিন হলো তোমার চাষি মিলনের কাছে গেছে
0: ও চাষা টুনি দেহি মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে তা ওর বিয়ে শাদী
2: তা তো দিতে হবে তা ভালো ছেলে টেলে থাকলে বইল
0: কি যে কোন চাষা এই আপনার ডাইনে ভাই তো আছে আপনি খালি একটু নজর দিলেই পারেন
2: থাক থাক ও সব পরে দেখ পানি এখন গ্রামে কি শুটিং ফুটিং করবা সেই ডেকো
0: ও হ্যাঁ শুটিং গ্রামে সিনেমার শুটিং করব বুঝছেন সোহানুর রহমান সোহান ভাই হচ্ছে মূল পরিচালক আর আমি ওনার প্রধান সহকারী এছাড়া অনেক নায়ক নায়িকাও আসবে আপনার পারমিশন মানে অনুমতি ছাড়া কি আর কিছু করতে পারি
2: সে তো বুঝলাম কিন্তু নায়িকা কিডা
0: নায়িকা হচ্ছে এই সময়ের সবচেয়ে হিট নায়িকা নবাগতা মিস নাবিলা আর সাইড নায়িকা আছে তিনজন সবার ছবি আমার মোবাইলে আছে এই দেখেন এই দেখেন নাবিলার ছবি আমার সাথে সেলফি
2: নাবিলা নাবিলা কি সুন্দর চেহারা নাবিলা আমি তোমার মনের ভিতর একবার আমি তোমার মনের ভিতর একবার আমার নাবিলা এই প্রথম একটা মেয়ে আমার প্রেমে পড়ল
0: চাচা ও ও চাচা
2: কিডা কিডা
0: চাচা আমি ফজা
2: ও ফজা ফজা ফজা শুটিং শুটিং হ্যাঁ সে তো খুব ভালো কথা ঢাকাতে যারা আসবে বুঝতে ফজা সবাই রে আমার বাড়ি রাখবা আর ওই মানে নায়িকার সাথে আমার একটু স্পেশাল পরিচয় করাই দিয়ে
0: জি চাচা অবশ্যই চাচা এখনো দেখি সেই আগের মতোই আছেন
2: আর কি যে কোন তুমি
0: কিন্তু চাচা মানে কি কই রে যে কি কই
2: আরে কি হইছে কোনা লজ্জা পাওয়ার কি আছে
0: না মানে এই একটা খরচ খরচের ব্যাপার আছে
2: তো আরে তো এটা কোন ব্যাপার হইলো
3: সবাই চুপ চুপ, ফজা ভাই চলে আইছে।
0: তাহলে সবাই চলে আইছো, শোনো, অ্যাক্টিং মানে অভিনয় করাটা অত সহজ না, এর জন্য মেলা কষ্ট করতে হবে, প্রতিদিন চর্চা করতে হবে, কষ্ট ছাড়া কেষ্ট মেলবে না। অভিনয় একটা সাধনার ব্যাপার, জীবনে বড় ত্যাগ না থাকলে অভিনেতা হওয়া যায় না। এই যে আজ আমরা যারা এখানে উপস্থিত,
4: এই ফজা, এই সব লেকচার বাদ দে, এই সিনেমায় আমাকে কি করতে হবে সেটা আগে কর।
2: ফজা ভাই, আমাকে ওতে অত সমস্যা হবে না, গ্রামের অনুষ্ঠানে আমরা কত নাটক এরিছি।
0: কি করলি, নাটক কি করা যায়? নাটকে অভিনয় করা যায়, গ্রামের নাটক আর ফিল্ম, ফিল্মে অভিনয় করা, এ আকাশ আর পাতাল ব্যবধান।
1: ফজা ভাই, তাহলে আমরা এখন কি আরবো, তাই কন।
0: আরে তুমি চিন্তা করো কেন, আমি তো আছি, সব ঠিক করে দেবানি।
4: ফজা দোস্ত, তা আমারে কি চরিত্র দিবিনি?
0: আরে আগে সোয়ান ভাইরে আসতে দে।
3: ও ও ফজা ভাই, ফজা ভাই,
0: কি হয়েছে রে?
5: কতিলাম কি, ওই সোয়ান ভাই যদি আমাকে দেহে পছন্দ না আয় রে।
0: আহা, তোরা এখন আমার চিনতে পারিস নি, সোয়ান ভাইরে আমি যা কব তাই, আর শুটিং এর সব কাজ তো আমি করব, তাছাড়া কয়েকদিন পরে তো আমি নিজেই সিনেমা বানাবো। ওই দেখ, কতি না কতি সোহান ভাই কল দিছে। হ্যালো সোহান ভাই, আরে আপনার কথাই তো করছিলাম। হ্যাঁ কি কন, লোকেশন? হ্যাঁ সাকিব তো আমার কল করছিল, এখানে সব ঠিক আছে, আমাকে গ্রামের পোলাপান সব সাপোর্ট দেবেন। আচ্ছা তাহলে আমি ভিলেজ মানে গ্রামেই থাকলাম, আপনি সব ফাইনাল করে আমার জানায়েন। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক সব ফাইনাল, তোরা তো নিজের কানে শুনলি, সোহান ভাইরে ওদিকে সব রেডি করতে কইছে।

0: কি হলো, ওইরম ভোম্বলের মতো মুখ কইরে বসে আছো কেন? খবর দিস কি জন্যে কও
1: না? এমনি
0: না, এমনি না, তোমার কিছু একটা হইছে, কি হইছে কও না।
1: আরে না না, বললাম তো কিছুই হয়নি।
0: আচ্ছা ঠিক আছে, বাদ দাও, কাল কি হয়েছে জানো? ফজা ভাই কইছে আমার এই ফিল্মে নায়িকার বান্ধবীর পার্ট দেবে।
1: আর কি কইছে?
0: আরও কইছে ঢাহাই গেলি আমারে নায়িকা বানাই দেবে, আমার মতো ফেস নাকি ঢাহা শহরে একটাও নাই। আমিও ভাবলাম গ্রামে থাইকে খামাখা টাইম মানে সময় নষ্ট করতেছি।
1: তোমার মুখে কি ফজা ছাড়া আর কোনো কথা নেই? আসার পর থিকা খালি ফজা ফজা কইরেই যাচ্ছ।
0: ও বুঝতে পারিছি, তুমি কখনো আমার ভালো চাও না। এর আগেও দেখিছি, যখনই আমি একটা ভালো চান্স মানে সুযোগ পাই তখনই তুমি বাগড়া দাও।
1: বাহ টুনি বাহ, আমি এখন তোমার চোখের কাঁটা, ফজাই এখন তোমার ধ্যান জ্ঞান।
0: শোনো, এসব আজে বাজে কথা আমারে কবা না।
1: আজে বাজে কথা না, নিজের অজান্তে ফজার মুখের ভাষা পর্যন্ত তোমার মনের মধ্যে ঢুকে গেছে। এখন দুই চোখে ফজা ছাড়ার কিছুই দেখতিস না।
0: দেখো তুমি আমার সাথে এইরম করে কথা কবা না।
1: তা কিরাম কইরে কব? আরে তুমি বুঝতেই পারতিছ না, ওই ফজা একটা ধান্দাবাজ বাটপার।
0: ফজা ভাইরে নিয়ে আর একটা বাজে কথা কবা না, ফজা ভাইয়ের উন্নতি দেখে হিংসে লাগে না?
1: তুমি কিন্তু ভুল করতিছ টুনি, পরে পস্তাতে হবে।
0: আমি ভুল করতেছি না ঠিক করতেছি, সে কৈফিয়ত এখন তোমারই দিতে হবে।
1: হ্যাঁ দিতে হবে।
0: ওরে আমার কালা চান্ডে, দূর হও আমার চোখের সামনে থেকে, আমি গেলাম, আর ভুলেও আমার সাথে কথা কইতে আসবা না।
1: আরে দাঁড়াও টুনি, যায় না, তুমি কিন্তু আমার ভুল বুঝলে।
2: এই যন্ত্রটা কি ভাই?
3: এইটা হলো ল্যাপটপ।
2: এটা দিয়ে কি করে?
3: আরে এইটা দিয়ে করা যায় না এমন কোনো কাজ নাই, এর মধ্যে দিয়ে সারা দুনিয়া দেখা যায়।
2: বাবা কত কি যে আর দেখতে হবে জীবনে।
3: তা কিছু কবা নাকি ভাবি?
2: হায় মানে করছিলাম যে, এই তুমি কও না।
4: আরে তুমি হলোর ভাবি, তুমি কও।
3: আচ্ছা কি হয়েছে কও দি।
2: না মানে তোমার তো বয়স হয়েছে, তা বিয়ে শাদী কি করতে হবে না?
4: আর এখন তো তুই কাজ কাম একটা কিছু ধরিছিস, হ্যাঁ নিজের পায়ে ধরতে গেলি দাঁড়াইছিস।
3: বিয়ে করতে হবে তা তো বুঝলাম, কিন্তু মায়ে লাগবে না?
2: মন্টুর বাপ?
4: হ্যাঁ
2: মন্টুরে নিয়ে ওই ঘরে যাও তো।
4: আচ্ছা যাচ্ছি, এ মন্টু চল চল।
2: তোমার পছন্দের কেউ আছে নাই?
3: পছন্দের নেই, দেখো গ্রামে তো ভালো মেয়েটে আছেই।
2: তা আছে, কিন্তু তুমি এতদিন শহরে ছিলে, এখন কি আর গ্রামের মেয়ে পছন্দ হবে নে?
3: ভাবি যে কি কও, তোমরা হচ্ছে এখন আমার গার্জিয়ান, তোমাকে কথার একটা দাম আছে না?
2: আমাকে গ্রামের টুনির মতো দেখতে হলে তোমার পছন্দ হয়?
3: টুনি মানে ওই চেয়ারম্যান চাচার মেয়ে? ভাবি যে কি কও না।
2: আরে টুনির মতো কইছি, টুনির কথা তো আর কইনি, এতেই এত লজ্জা।
3: আরে টুনি আর টুনির মতো মানে তো ওই একই কথাই হলো।
2: যাক তোমার মনের কথা তো জানতে পারলাম, তোমার ভাইয়ের সাথে কথা কয়ে দিই কি করা যায়। আমাকে টাকা পয়সা একটু কম থাকলেও বংশ মর্যাদায় তো চাচার চাইতে আমরা কোনো অংশে কম না।
3: তা ঠিকই কইছ।
2: ঠিক আছে তুমি তাহলে বিশ্রাম নাও, আমি দেখফানি কি করা যায়।
3: আচ্ছা ঠিক আছে ভাবি, ঠিক আছে।
5: সবাই চুপ করো, আজকে কোন দৃশ্য করবো আমরা?
1: স্যার আজ এই সপ্তম দৃশ্য থেকেই শুরু হবে।
5: সপ্তম দৃশ্য? হ্যাঁ পাখি শুরু করো।
6: আবির তুমি আর এভাবে আমাকে বাড়ির সামনে আইসো না তো, তুমি তো জানোই আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আমার ভাই দত্তি পারলি তোমার ঠ্যাং ভাইনি হাতে ধরায় দেবেন।
5: এই এই এই পাখি থামো থামো, ঠ্যাং ভাঙ্গে হাতে ধরায় দেবে না এর মানেটা কি? এসব লেখা আছে স্ক্রিপ্টে?
6: না মানে স্যার অভিনয়ের একটা জোশ এসে গেল, তাছাড়া আজকাল তো নাটকের কোনো স্ক্রিপ্ট লাগে না স্যার। আমি টিভি নাটকে দেখেছি নায়ক নায়িকা ইচ্ছে মতো সংলাপ দেয়, পরিচালক শুধু দৃশ্যটা বুঝাই দিলেই হলো।
5: তোমার অত বোঝার দরকার নেই, স্ক্রিপ্টে যা আছে সেইভাবে সংলাপ দাও। হ্যাঁ বলো আবির, তুমি আর এই আবির মানে সে সালাম কই?
1: সালাম রে আর পাবেন না ওস্তাদজি, সালাম এখন ওই ফজার সাথে সিনেমার স্বপ্ন দেখে বেড়াচ্ছে।
5: ফজার সাথে আর কারা কারা আছে বলতে পারো?
1: ধরতে গেলি এহেনকার সবাই।
5: ও, আর সেই কারণেই উপস্থিতি এত কম। ফজা তো জানতাম অন্য প্রকৃতির লোক, ওর শিল্প সংস্কৃতির কি বোঝে?
7: এই যে ওস্তাদ, একটা ভুল কথা কইলেন, ওই শিল্প সংস্কৃতির অত বুঝাবুঝির কি আছে, বড় পর্দায় দেখা গেলেই হলো।
5: বড় পর্দা একবার মুখ দেখালেই সব হয়ে গেল, শিল্প সংস্কৃতি অন্য জিনিস সাধু, এতে সাধনার দরকার, সাধনা ছাড়া এ জগতে কেউ টিকে থাকতে পারে না, বুঝেছ?
7: হয় বুঝছি ওস্তাদ। এই তা আমার এখন একটু কাজ আছে, আমি যাই, আর আমার ওই হারমোনিয়ামটা নিতে আইছিলাম।
5: শোনো আদু, তোমার অংশটা একটু রিহার্সাল দিয়ে যাও।
7: না না ওস্তাদ, আজ না ওই দোস্ত ফজার সাথে জরুরি কাজ আছে, গেলাম, অন্যদিন আসবানে।
6: স্যার আমি একটু যাতে চাচ্ছিলাম।
5: তুমি আবার কোথায় যাবে?
6: ওই আমারও ফজা ভাই ডাইছে বিকেল 5:30। স্যার দোয়া কইরেন, ফজা ভাই ঈদের স্পেশাল টিভি নাটকে আমারে চান্স কইরে দেবে কইছে, আমি গেলি ঢাকায় ফোন কইরে দেবে।
5: কাজল, তুমি আর বসে থাকবে কেন, তুমিও যাও।
1: না ওস্তাদজি, এর একটা বিহিত হওয়া দরকার।
5: কিসের বিহিত?
1: ওই যে ফজা, ছেলে মেয়েকে সিনেমা লোভ দেখায় বেড়াচ্ছে, আর কেউ কিছু না বুঝেই ফজার পিছন পিছন ঘুরতেছে, কি যে ধান্দা পাতাইছে কে জানে।
5: বুঝলে কাজল, শিল্প সংস্কৃতির ভেতর থাকলে মনে একটা শুদ্ধ ভাব আসে। আমি ছেলে মেয়েগুলোকে বোধহয় ঠিক শিক্ষা দিতে পারিনি, তা না হলে ওরা কেন মরিচিকার পিছনে ছুটবে? আমার এতদিনের সংগঠন আর বোধহয় টিকিয়ে রাখতে সম্ভব হলো না।
1: আপনি থামেন ওস্তাদজি, আমরা আসি না, ফজারে ঠিকই সাইজ দিয়ে দিবানে।
5: আচ্ছা।

0: চাচা সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবাজি, কি খবর তোমার?
0: খবর বেশি ভালো না চাচা।
1: কেন, কি হয়েছে?
0: কি হয়নি তাই কন, গ্রামের মধ্যে যে উল্টাপাল্টা কাণ্ড শুরু হয়েছে তা আপনি কি জানেন?
1: উল্টো পাল্টো মানে কই, আমি তো সেরম কিছু দেখতেছি না। মফিজ, তুই কিছু জানিস নাকি?
2: কই না তো।
1: দেহ বাবাজি, যা কবা পরিষ্কার করে কব।
0: এই যে ফজা, গ্রামের মধ্যেই যে তাল তামাশা শুরু হয়েছে এটা মনে হয় আপনি জানেন। এতদিনে কুহা নাকি কইয়ে আইসে, এখন আবার গ্রামের মধ্যে একটা দান্দাবাজি শুরু হয়েছে।
1: কিসের দান্দাবাজি?
2: শ্যাম সাহেব, ওই যে শুটিং হবে না, আমার মনে হয় সেই কথা করছে।
1: এই তুই থাম। তা বাবা কাজল, তুমি কি ফজার শুটিং এর কথা বলতিছ?
0: হয় চাচা, শুটিং এর নাম কইরে ও গ্রামের মেয়েদের সাথে ইটিস পিটিস এড়ে বেড়াচ্ছে।
1: কি এড়ে বেড়াচ্ছে?
0: আপনি মুরব্বি মানুষ, আপনার সামনে আমি সব কথা খুইলে কতি পারতিছি না।
2: শ্যানু সাহেব,
1: এই তোরে কইছি না সবসময় স্যার কবি?
2: ও থুকু স্যার, মনে হয় কেসটা ধরতে পারিছি।
1: চুপ থাক বাবা কাজর।
0: জি,
1: আমি যতদূর জানি ফজা গ্রামে একটা ভালো কাজ করতেছে, পারলি ও সাহায্য করো, আর না হলে কথা বাড়াইয়ে না।
2: স্যার, এরা একজন রে আর একজন দেখতে পারে না।
1: সেটা তো আমিও জানি, তা তুমি কি আর কিছু কবা কাজল?
0: না চাচা, ঠিক আছে বুঝতে পারিছি। আপনি ফজারে প্রশ্রয় দিয়ে যে কত বড় ভুল এটেছেন তা সময় আসলে বুঝতে পারবেন, তখন নিজের মাথার চুল নিজেরই ছেড়া লাগবে।

0: ফজা ভাই, কিরম আছেন?
1: আমি তো ভালো আছি। তা পাখি এই লাজুক লতা হয়ে কোহানে চললে?
0: আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম।
1: ও আচ্ছা, কিছু বলবা?
0: বলতে তো সেই মেলা কিছুই, কিন্তু মুখে আটকে যায়।
1: আরে চুপ কইরা আছো কেন? এরম লজ্জা পালি চলে? বলো বলো, যা ইচ্ছা বলে ফেলো।
0: আপনি কি আর আমার কথা শুনবেন? ঢাকায় কত হাইফাই মায়েদের সাথে আপনার সিন পরিচয়।
1: না মানে কথাটা একেবারে রং, মানে ভুল কইছো তাও না। তোমারে আরো কি কব, নিজে চোখে দেখলি বিশ্বাস করতে।
0: কি বিশ্বাস করার কথা কচ্ছেন ও ফজা ভাই?
1: ওই তো ঢায় সিনেমা নাটকের নায়িকারা আমার পিছনে কেমন লাইন দিয়ে ঘোরে, সেই কথা কচ্ছিলাম আর কি। তাই আমি কিন্তু কাউরে পাত্তা দিইনি।
0: এত বড় বড় নায়িকাদের যখন পাত্তা দিচ্ছেন না, তখন আমাকে তো কোনো বিলই নাই।
1: আরে না না, কি কও পাখি, তুমি কি জানো তোমার মতো এরকমের সুইট ফেস সারা বাংলাদেশে খুঁজলি একটাও পাওয়া যাবে না।
0: সত্যি কাছেন ও ফজা ভাই, আমারই আপনার পছন্দ।
1: পছন্দ মানে? এবারে কষ্টি পাথরে যাচাই করে করছি। তারপর দেখো তুমি যে সেন্টা গলায় দিছ, এতে যে ঝলক মারতিছে, ঐশ্বরিয়া রায় তো তোমার কাছে ফেল যাবে না।
0: ঐশ্বরিয়া রায়? সে আবার কিডা?
1: ওই যে বিশ্ব সুন্দরী ছিল না, হিন্দি সিনেমায় পাঠ করে।
0: আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু আমার মেলা বাড়ায় বাড়ায় কস।
1: আরে বাড়াই কর কি আছে, যা সত্যি তাই বললাম। তা পাখি তোমার গলার ওই সেন্টা সোনার নাকি ইমিটেশনের?
0: সোনার, দেড় ভরি ওজনের। ফজা ভাই, সেন্টা মনে আপনার পছন্দ হয়েছে, এটা আপনি গলায় পরে রাখেন। এই যে আমি খুললে দিচ্ছি।
1: আরে না না না, এসব কি করো, তোমার সেন আমি নিতে যাবো কেন?
0: তোমার আমার বইলে তো আর কিছু নাই ফজা ভাই, এক সময় তো সব আমাকে হয়ে যাবে।
1: তার মানে ঠিক বুঝতে পারলাম না।
0: অত বুঝার দরকার নাই, আপনি গলায় পরে রাখেন তো সেনটা, সময় হলি আমি নিবানে।
1: আচ্ছা।

0: মোটামুটি সবাই এসে গেছে দেখছি। তাহলে এবার মহড়া শুরু করা যাক। আজ আমরা শুরু করব বিশেষ একটা সিকোয়েন্স, মানে দৃশ্য। ধরো নায়ক নায়িকার প্রতিদিন দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু কেউ কাউরে বলতে পারতেছে না ভালোবাসার কথা। কিন্তু আজ নায়ক যে করেই হোক বলবেই, তালি নায়িকা হবে কিডা? আচ্ছা তালি, তালি টুনি উঠে আসো। তালি হলো টুনি নায়িকা, আর নায়িকার নাম হলো নয়ন। এবার নায়ক প্রথমে আসবে কিডা? হ্যাঁ কালাম, কালাম উঠে আয়। আমি যখন বলবো তখন শুরু করবি। লাইট, ক্যামেরা, অ্যাকশন।
1: আমি তো তু তু তু তোমারে ভা ভা ভা
0: কাট। আরে ভালোবাসা পর্যন্ত জাতি জাতি, মায়ের তো আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে রে। যা তুই জায়গায় যা, বয় যা। এই নজু, এইবার তুই আয়, দাঁড়া। লাইট, ক্যামেরা, অ্যাকশন।
2: ভাই আমি কি হাত ধরে কব, মানে হাত না ধরলে কিরম জানি জোশ আসতেছে না।
0: হাত ধরবি ঠিক আছে, কিন্তু একটু সফট, মানে নরম করে ধরিস।
2: ঠিক আছে ঠিক আছে ভাই।
0: লাইট, ক্যামেরা, অ্যাকশন।
2: ওয়াও টুনি, তোমার জাক্কার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। আই লাভ ইউ টুনি।
0: কাট। এই ইংরেজি, বাংলা কথা কি লজ্জা লাগে? আর টুনির কথা করছিস কেন? নয়ন ক, নয়ন।
2: ভাই মানে এই পর্যন্ত যতজনের কইছি সব ইংলিশেই কইছি, তো তাই মুখে আইসে গেছে।
0: ওরে ফাজিল, যা যা তুই বসে পড়, যা।
3: এ ফাজা, এরে আমি কব।
0: তুমি পারবা না আদু ভাই?
3: এই পারবো না মানে? তুই আমার কি মনে করিস, পাইলে একেবারে?
0: আচ্ছা আচ্ছা করো।
3: ধর এই পাশে টুনির মা রয়েছে, হ্যাঁ ঠিক আছে, নে অ্যাকশন ক, অ্যাকশন।
0: লাইট, ক্যামেরা, অ্যাকশন।
3: ও টুনির মা, ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না।
0: কাট কাট, কি হলো এটা দুয়াই?
3: কেন কি হয়েছে, হইল না?
0: হয়েছে হয়েছে, বাকি সংলাপ বাড়িতে ভাবির সাথে দিস, যা।
4: ফজা ভাই, আপনি একটু কইরে দেখালি আমার মনে হয় সবার জন্যই ভালো হতো।
0: তাই তুমি করছো, ঠিক আছে আমি কইরে দেখাচ্ছি, দেখি আগে আসো। টুনি টুনি, হ্যাঁ আমার টুনি, এই আকাশ বাতাস চন্দ্র তারা সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোমারে ভালোবাসি টুনি, আমি তোমারে ভালোবাসি। তাহলে আজকের মতো রিহার্সাল ফেকআপ, মানে শেষ।
4: ফজা ভাই কালকে আমাকে বাড়ি আপনার দাওয়াত, আসবেন কিন্তু?
0: কি যে কও, তোমাকে বাড়ি দাওয়াত আর আমি যাবো না, তা কি হয়?
4: আচ্ছা আইসেন, আমি তাহলে গেলাম।
0: কি রে সুমন, সবাই চলে গেল, তুই আসিস যে, কিছু কবি নাকি?
5: ভাই একটা কথা কথা।
0: কি পার্সোনাল কথা নাকি?
5: হয় হয় হয়, একটু আলাদা খুলে করতে চাইছিলাম।
0: কি হয়েছে ক
5: ভাই? সবাই তো সব কিছু দিল, এখনো আমি তোমার কি দেব তাই ভাবতেছি। তাই এই যে রাহের এই মুরগি বেছে এই টাকাগুলো জোগাড় করেছি, আমারে কিন্তু একটা ভালো ভাত দিতে হবে না
0: তোরে? আচ্ছা দেখি কি করা যায়।
5: না ভাই, আমারে কিন্তু একটা ভালো ভাত দিতেই হবে, টাকা লাগলে আরো দিব।
0: আচ্ছা ঠিক আছে, যা যা যা, তোরে নায়কের বন্ধুর পাট দিবানি, বুঝছিস?
5: হয় হয়, জি ভাই জি ভাই। ভাই তাহলে আমি গেলাম।
0: আদু ভাই চলো, খুব খিদে লাগিছে, কি খাওয়াবা কও?
3: এই আরে খাওয়া মানে কি খাবি ক, এটা পোলা পান এই প্যাকেটে করে এত জিনিসপত্র দিয়ে গেল, এইগুলো এখন কি করবি?
0: কি আর করা, সবার ভালোবাসা একই ফেলায় দেওয়া যায়? চল আগে এসব বাড়ি দেখে আসি, তারপরে।
3: আচ্ছা চল তাই, আচ্ছা আচ্ছা চল।
2: বিজু ভাই,
6: কিরে মস্তবা, কি জন্য আইছিস?
2: দুই কেজি চাইল দাও।
6: চাইল নিতে আইছিস? তাগের টাকাতে এখনো দিলি নে।
2: ওরে দিবানি, মাত্র তো 1,000 টাকা, কালকে নিয়ে নে।
6: কাল কতি কতি তো মেলা দিন হয়ে গেল, আজকে কিন্তু শেষ। এরপর টাহা না দিলি আর বাকি দেব না নে।
2: তা তোমাকেই তো এখন দিন, তোমার ভাই গ্রামের মধ্যে যা শুরু হয়েছে, কি সব শুটিং ফুটিং নিয়ে সোয়াল মায়েগুলোর তো এবারে মাথা খারাপ করে ফেলাচ্ছে। আবার শুনলাম।
6: কি কি শুনলি?
2: না থাক, তুমি মুরব্বী মানুষ, তোমারও সব শুনতে হবে না নে।
6: আরে ক না, ক ওই সেটা কি
2: না, মানে সবাই কানাঘুষা করতেছে।
6: হ্যাঁ,
2: ওই চেয়ারম্যানের মায়ের সাথে নাকি ভজা।
6: দেখ মোস্তফা, ফজার নামে এসব বাজে কথা ছাড়বি না, কয়ে দিলাম। ওহন আর আগের মতো সেই ফজা নেই। এই ধর, তুই চাল নে, চাল নিয়ে চলে যা। নে
4: বাহ, কাজল দিয়ে টিপ পড়লে আমারে তো আসলেই অনেক সুন্দর দেখা যায়।
0: কি টুনি, আমার কথা বিশ্বাস হলো? কইছিলাম না, তোমার মতো সুন্দর ফেস আমি কি কাউরে দেখিনি। দেখে দাঁড়াও দাঁড়াও, নড়ে না। এই অ্যাঙ্গেল দিয়ে পরিমণি, আর এই অ্যাঙ্গেল দিয়ে তোমারে বুবলির মতো দেখা যাচ্ছে।
4: আমি কি সত্যি এত সুন্দর, নাকি ফজা ভাই বাড়ায় বাড়ায় করছে?
0: আরে বাড়ায় কব কেন, সোহানুর রহমান সোহান ভাই তোমার একবার দেখলি, দেখবা অন্য সব নায়িকারে বাদ দিয়ে তোমারই নিয়ে নেছে।
4: আচ্ছা, ফজা ভাই সেদিন তোমার আমার আমার তোমার স্পেশাল ব্যাপার না কি যেন সব করছিল। যাকে ওসব ভাইবে মাথা খারাপ করার দরকার নেই, আমি নায়িকা হতে পারলেই হলো।

0: মোবাইল করি। হ্যালো মাসুদ।
1: হ্যালো,
0: কেমন আছিস দোস্ত?
1: এই আসি মোটামুটি, তা একদিন পর, তোর খবর কি?
0: আমিও আসি, খারাপ না। তা সেই যে গেলি চাকরি পায়ে, আর তো কোনো খবরই নাই তোর।
1: নতুন চাকরি তো, একটু প্রেশার বেশি, তবে কয়েকদিনের মধ্যেই গ্রামে আসতেছি। এ কাজল, গ্রামের কি অবস্থা রে? সবার খবর ভালো?
0: হার অবস্থা, তুই আয়, তারপর নিজে চোখেই সব দেখবি।
1: তার মানে কি হয়েছে রে দোস্ত? তোর কি মন খারাপ নাকি?
0: মন না, মেজাজ খারাপ। গ্রাম মেজাজ শুরু হয়েছে।
1: আরে কি হয়েছে বলবি তো।
0: কি আর কব দোস্ত, ফজা হঠাৎ গ্রামে আইসে শুটিং এর নামে ধান্দাবাজি শুরু হয়ে গেছে। আর আমাদের গ্রামের সোয়াল মাই এগুলোও সেই রাম, শুটিং এর কথা শুনে সব পতঙ্গের মতো জাপ দিয়ে পড়িছে।
1: ফজা গ্রামে? তা এতক্ষণ পর বললি,
0: কেন কি হইছে?
1: আরে ফজারেই তো আমি খুঁজতেছি।
0: তা আগে বলবি তো, কি কারণে খুঁজতেছিস?
1: দোস্ত এখন বলা যাবে না, বিরাট ঘটনা।
0: তা বিরাট ঘটনা না করলি বুঝবো কেমনে?
1: হুম, এখন তোমার বুঝার দরকার নেই, আমি আগে গ্রামে আসি, সব জানতে পারবি। দেখিস সাথে করে কারে নিয়ে আসি।
0: আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে এখন রাখতেছি, আল্লাহ হাফেজ।
1: আচ্ছা আল্লাহ হাফেজ।
2: আপনি শিওর তো ফজা তাহলে গ্রামেই আছে?
1: হুম, এনেই আছে, আপনি নিশ্চিন্ত থাকেন। কি রে দোস্ত, খবর কি?
0: খবর তো তোরে মোবাইলেই সব কলাম, ফজা সারা গ্রামের পরিবেশটাই নষ্ট করে ফেলাচ্ছে।
1: কাজল, উনার সাথে পরিচিত হও, উনি ঢাকার একজন নাম করা ফিল্ম ডিরেক্টর কাজী ফারুক।
0: এক ডাইরেক্টর নিয়ে পারতেছি না, আবার আরেকজনরে ধরে নিয়ে আইসিস।
2: ভাই কিছু বললেন?
0: না না শ্রীরাম, কিছু না, আমি কাজল, মাসুদের বন্ধু।
2: ও আচ্ছা আচ্ছা,
1: ভাই আমরা এগোই।
2: হ্যাঁ হ্যাঁ প্লিজ। বাহ, আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর, দারুণ শুটিং স্পট হতে পারে।
0: আবার শুটিং?
2: কাজল সাহেব
0: জি,
2: আপনি বোধহয় নাটক সিনেমা এসব পছন্দ করেন না, তাই না?
0: না না অবশ্যই পছন্দ করি। আজকাল কথায় কথায় আপনাকে সমিতির লোকজন শিল্পী গে নামে উকিল নোটিশ পাঠায় দিচ্ছে, তো ব্যাপারটা কি? আগে তো এইরাম ছিল না।
2: চলচ্চিত্র জগতে বেশ কিছু দুর্বৃত্ত ঢুকে গেছে, আগে আপনাদের গ্রামের এই দুর্বৃত্তটাকে সাইজ করে নিই, তারপর আপনাকে সব বলবো।
0: কার কথা কচ্ছেন?
1: আরে দোস্ত ফজা, ফজার ধান্দাবাজি তো খালি এই গ্রামের মধ্যেই সীমাবদ্ধ না, ও তো এখন জাতীয় টাউট। আগে বাড়ি চল, ফজার কীর্তি কাহিনী সব জানতে পারবি।
0: হয় হয় চল চল, আগে বাড়ি চল।
3: ফজা তুই এইনি? আর আমি তোরে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি।
4: কেন কি হয়েছে?
3: আরে শোন, একটু আগে নদীর ঘাটে দেখলাম ওই চেয়ারম্যান সাসা সোয়াল ডাকাতে কারে জানি সাথে করে নিয়ে আইছে। কাজল দেখলো ওই নাম করা ফিল্ম ডাইরেক্টর, আমি ভাবলাম তোর সোহান ভাই কিনা।
4: আরে ধা শহরে কি পরিচালকের অভাব, তা ওনার নাম কি?
3: তা তো কতি পারবো না, তই দেখলাম ওরা কথা কতি কতি ওই চেয়ারম্যান সাসার বাড়ি চলে গেল।
4: লোকটা দেখতে কিরাম রে?
3: দেখলাম ফর্সা করিয়ে, এই স্বাস্থ্য ভালো, মাথায় একটা ক্যাপও পরা।
4: আমাদের গ্রামে ডাইরেক্টর কাজী ফারুক না তো?
3: এই বোঝা, এই কি করছিস বিবি করে?
4: কই না তো কিছু করছি না।
3: ওই লোকটার হাবভাব দেহে আমার কিন্তু সুবিধের মনে হলো না, আমার ভয় হচ্ছে ওই তোর টুনিরে আবার ভাগাইয়ে নিয়ে না যায়। আর কাজল তো তোর পিছনেই লাইকেই রয়েছে।
4: ব্যাপারটা তো আমার কাছেও ভেরি রং মনে হচ্ছে। আদু ভাই তুমি একটা কাজ করতে পারবা?
3: ক কি কাজ দোস্ত? এই তোর জন্য আমি সবই করতে পারবো।
4: তুই চেয়ারম্যান স্যারের বাড়ি যায় দেখতো, আসল ঘটনাটা কি, ঢাকাতে ওই লোকটা কি কারণে আইছে?
3: আচ্ছা দোস্ত তুই চিন্তা করিস নে, আমি এক্ষুনি যাচ্ছি।
4: আর শোন শোন,
3: আবার কি কি হলো? তুই

0: ওখানে যাচ্ছিস খবর কালেকশন করতে, সেটা যেন কেউ বুঝতে না পারে।
1: আরে দোস্ত কি কোষ, আদু কি অত কাঁসা কাজ করে? এই তুই টেনশন নিস নে, আমি সব খবর নিয়ে আসতেছি। এই তুই চা দোকান থাইস।
0: আচ্ছা দোস্ত যা তাহলে।
1: এই থাইস কিন্তু।
0: আচ্ছা
2: সিনেমার নাম করা ডিরেক্টর ফজা ঢাকায় উনার আন্ডারে কাজ করত। ফজা কি করিছে তা উনার কাছেই শোনেন। ফারুক ভাই আপনি বলেন।
3: ফজা আমার ওখানে লাইট অ্যাসিস্ট্যান্টের কাজ করত। একদিন একটা ফিল্মের গানের শুটিং চলছিল, এরই মধ্যেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা লাইটটা ধরো, এখানে ধরো, ঠিক আছে করো করো করো করো, ভালোই হইতেছে তো, ঠিক আছে ঠিক আছে। আরে কাট কাট, এই হালাল ফজা, এই যে কি করলি, লাইট কি আমার থুতমায় মারতে কইছি?
0: ভাই বুঝতে পারিনি।
3: আরে ফেল ফেল করে কি চায়া দেখতেছিস, নায়িকার কি পাক না গজাইছে? এই কানে ধর, কানে ধইরা 10 বার উঠবস করবি।
0: ভাই মাফ করে দেন, অন্য কোনো শাস্তি দেওয়া যায় না?
3: 20 বার
0: বস, আর একটু কম করান যায় না?
3: তাইলে 25 বার
0: আচ্ছা ঠিক আছে বস, ঠিক আছে
3: উঠবস কর। এই তোরা গুনিস ঠিক আছে কিনা?
4: ভাইয়া এসব ফালতু ছেলে পেলে রাখেন কেন ইউনিটে?
3: আর কয়ও না, কই থেকে যে এরা এক একটা এক এক পিস আসে এটা বুঝবার পারছি না
5: বস। এরপর কোন সিকোয়েন্স ধরবো?
3: এই লোকেশনে আর কয়টা সিকোয়েন্স?
5: 2টা বস।
3: এখন যেটা চলতেছে সেইটা শেষ কইয়া বাদ দিয়ে আছ, বেকার।
5: ওকে বস ওকে।
3: আর সবাই চলো এখন হোটেলে যাই, হোটেলে যা রেস্ট করি।
5: হ্যাঁ হ্যাঁ চলো
3: চলো, দেরি করে না দেরি করে না, চলো জলদি চলো।

0: ওরে মনে হয় টাহাটা দেয় নাই। আহা, কপালে থাকলি সান সেরম করেই সইলে আসে। যাক, এখন টাকার ব্যাগ আর ল্যাপটপটা হাতায় নিয়ে কাইটে পড়ি যাই।
1: আমি তো আগেই চাচারে কইছিলাম, তখন আমার কথার গুরুত্বই দিল না।
2: মাসুদ ভাই, সিনেমায় পাঠ দেবে কুইয়ে ওই ফজা আমার কাছ থেকে নগদ 7,000 টাকা নিয়েছে।
3: আমার এই দিন নাটকে নায়কের পাঠ দেবে বলে 10,000 চাইলো, আমি 6,000 টাকা দিছি। বাকির কাছে তো মনে হয় কিছু নিছে।
4: বুঝতে পারিছি, ফজা সবাই কাছ থেকে টাকা পয়সা হাতাইছে।
2: আরে এই সব কথা হন বাদ দে, আগে ফজারে খুঁজে বাইর কর।
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করি তাই করি।

0: সবাই দেখি টর্চ লাইট মারতে মারতে এদিকে আসতেছে, রিস্ক নিয়ে লাভ নাই, সাসা আপন প্রাণ বাসা এমন সবের মধ্যে লুকায় পড়ি।
1: শালা গেল কোয়ানে, আরে জোবের মধ্যে কি যেন নড়িয়ে চড়িয়ে উঠলো।

0: এতক্ষণ বর্ণচোরা নাটকের অভিনয় শুনলেন। রচনা শামশাদ পারভীন, এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ফজা মোহাম্মদ কামরুল ইসলাম, চেয়ারম্যান শেখ শারাফাত আলী দুলু, টুনি তন্নি ব্যানার্জি, মাসুদ মঞ্জুরি মৌলা, আদুভাই আবুল কালাম আজাদ, সুমন তিলক গোস্বামী, পাখি স্বর্ণালী দাস, ফিল্ম ডিরেক্টর মোহাম্মদ গোলাম মুস্তফা, কাজল শাহাদাত কাদরী নয়ন, ফজার ভাবি নাজমা খাতুন, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, বড় ভাই চরিত্রে অভিনয় ও সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, পরিচালক চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন শেখ সিরাজুল ইসলাম। বাংলাদেশ বেতার, খুলনা। আজকের শিশু আগামী দিনের সম্পদ, শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার, তাই শিশুদের উপযুক্ত শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। শিশুরা অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকাল চারটার সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। সভায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যাবলী সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আজ দুপুরে তিতাস 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আগামী 3-4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64টি জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত ও পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। সারাদেশের খালগুলোকে শুধু পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা নিরসনের কাজে সীমাবদ্ধ না রেখে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, সরকারি অর্থে খনন করা খালগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরে 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের 40% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 50% হারে পাবেন। দ্বিতীয় ধাপে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে ত্রিশে জুন পর্যন্ত সময়ে নবম ও চতুর্থ গ্রেডে আরও 30% সহ মোট 70% এবং দশম থেকে 20তম গ্রেডে আরও 25% সহ মোট 75% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। পরবর্তীতে আগামী বছরের পহেলা জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামোর শতভাগ সুবিধা পাবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলারও নিন্দা জানায়। এক বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুতি বিদ্রোহীদের অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যরা লোহিত সাগর ও বাব আল মান্দে প্রণালীতে জাহাজের উপর হামলা ও হুমকির আগের নিন্দার কথাও পুনর্ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির আত্মরক্ষার অধিকারের কথাও তুলে ধরে। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতরাতে রিয়াদ ও আলখার্জ এলাকার জন্য দুই দফা জরুরি সতর্কতা জারি করে। খেলার খবর এশিয়ান গেমস। জাপানে পর্দা উঠল এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। আজ নাগোয়া শহরের মিজু হো পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। এদিকে আগামীকাল গিফপুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আইচিতে আগামীকাল টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে শোনাচ্ছি নসির ছায়াছবি থেকে শিল্পী রুনা লায়লার কণ্ঠে তোমাকে চাই আমি আরও কাছে গানটি।

0: আজকেও একটা রিজেকশন লেটার। ঢাকা শহরের এই চার দেয়ালের মেসে বসে থাকতে থাকতে মাথাটা জ্যাম হয়ে গেছে। গ্রামের মানুষ ভাবে আমি ঢাকায় রাজত্ব করছি, আর আমি এখানে তিন বেলা ডাল ভাত খাওয়ার জন্য লড়ছি। এইভাবে বেঁচে থাকার চেয়ে
1: বীর একটু দরজাটা খোলো বাবা।
0: চাচা, মেস ভাড়াটা এই সপ্তাহেও দিতে পারলাম না, আসলে কোনো টিউশনিও পাচ্ছি না আর।
1: আরে না না না, আমি তো মেস ভাড়া নিতে আসি নাই বাবা, তোমার সাথে একজন দেখা করতে আসছে, তোমার দেশের বাড়ি থেকে আসছে।
2: কি রে আবির, চিনতে পারিস? আরে আমি ফরহাদ।
0: ফরহাদ, তুই হঠাৎ ঢাকায়, তাও আবার আমার মেসে?
2: ঢাকায় আসছিলাম আধুনিক কৃষি মেলায় সরকারের পক্ষ থেকে একটা পুরস্কার নিতে, ভাবলাম আমার দোস্তের সাথে দেখা করে যাই। এই নে, তোর জন্য আমার নিজের বাগানের তাজা ড্রাগন ফল আর স্ট্রবেরি নিয়ে আসছি।
0: পুরস্কার পাচ্ছিস, সফল উদ্যোক্তা হয়েছিস। আর আমার অবস্থা দেখ, অনার্স মাস্টার্স শেষ করে এই শহরে স্রেফ একটা কেরানির চাকরির জন্য জুতো ক্রয় করছি। নিজের উপর ঘেন্না ধরে গেছে রে, আমার আর কোনো আশা নেই।
2: এই ভুলটাই আমি তিন বছর আগে শুধরে নিয়েছিলাম আবির। তুই যখন ঢাকায় আসলি, আমিও তখন চাকরির পেছনে ঘুরছিলাম, কিন্তু চিল্লাইয়া চাকরি খোঁজার চেয়ে আমি ভাবলাম আমাদের গ্রামের পড়ে থাকা আবাদি জমিগুলোকে কাজে লাগাই।
0: কিন্তু কৃষি কাজ, লোকে কি বলবে? এত পড়ালেখা করে চাষবাস করবি?
2: আরে ধুর, এখনকার কৃষি তো আর মানধাতা মোলেন না। আমি আধুনিক প্রযুক্তিতে ড্রাগন চাষ আর মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষের উপর ট্রেনিং নিলাম। প্রথম বছর একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন আমার প্রজেক্টে গ্রামের আরো দশটা বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। মাস শেষে লাখ টাকার উপরে লাভ থাকে। চাকরি দিয়ে স্বাধীনতা পেতাম বল?
0: ফরহাদের কথাগুলো যেন বুকের ভেতর তীরের মতো বিঁধল। আমি সিভির কাগজ হাতে নিয়ে যে শহরে ধুলবালি গিলছি, সেই কাগজের চেয়ে আমার গ্রামের উর্বর মাটি তো অনেক বেশি দামি।
3: ফরহাদ, আমি কি পারবো রে?
0: আমার তো পুঁজি বা টাকা নেই, চাষ করতেও তো টাকার দরকার।
2: টাকা কোনো সমস্যাই না রে দোস্ত, এখন সরকার আমাদের মতো তরুণদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তুই গ্রামে চল আমার সাথে, কালকেই তোকে নিয়ে উপজেলা কৃষি অফিসে যাব। হতাশা ঝেড়ে ফেলে নিজের মাটির দিকে তাকা, দেখবি মাটি তোকে কখনো খালি হাতে ফেরাবে না।
0: রহিম চাচা, আগামী পরশুই আমি মেস ছেড়ে দিচ্ছি, এই অচেনা শহরের খাঁচায় আর না, আমি আমার গ্রামে ফিরবো।
1: এই তো শিক্ষিত ছেলের মতো কথা, নিজের পায়ে দাঁড়ানোর চাইতে বড় আনন্দ আর কিছুতে নাই বাবা। তোমার জন্য দোয়া করি, অনেক দোয়া রইল তোমার জন্য।
0: জি চাচা।
2: আসসালামু আলাইকুম স্যার।
4: ওয়ালাইকুম আসসালাম। আরে ফরহাদ জি, বসো বসো। তোমার ড্রাগন প্রজেক্টের কি অবস্থা, আর সাথে কাকে আনলে?
2: আলহামদুলিল্লাহ স্যার, ড্রাগন আর স্ট্রবেরির ফলন এবার খুব ভালো হয়েছে। স্যার, ও আমার বন্ধু আবির, ঢাকা থেকে মাস্টার্স শেষ করে গ্রামে ফিরেছে। ও এখন নিজের জমিতে পেঁপে আর আধুনিক জাতের ফলের বাগান করতে চায়, কিন্তু ওর তো কোনো প্রাতিষ্ঠানিক সাপোর্ট বা আইডিয়া নাই।
4: চমৎকার সিদ্ধান্ত আবির ভাই, আমাদের তো এমন শিক্ষিত তরুণদেরই দরকার। আপনাদের মতো যুবকেরা এগিয়ে আসলে দেশ বদলে যাবে। আপনাদের নিজেদের আবাদি জমি আছে তো?
0: জি স্যার, বাড়ির পাশে প্রায় 3 বিঘা জমি অনাবাদি পড়ে আছে। কিন্তু স্যার, শুরু করার মতো পর্যাপ্ত মূলধন বা টাকা তো আমার কাছে নেই।
4: ওটার জন্যই তো সরকার আপনাদের পাশে আছে। আপনি আজকেই একটা আবেদনপত্র জমা দিন, আমরা আপনাকে সরকারি কৃষক কার্ড বা কৃষি উপকরণ সহায়তা কার্ড করে দেব।
0: কৃষক কার্ড, এটা দিয়ে কি হবে স্যার?
4: এই কার্ডের অনেক সুবিধা। প্রথমত, এই কার্ড থাকলে আপনি সরকার নির্ধারিত মূল্যে বীজ, সার ও উন্নত মানের বালাইনাশক সরাসরি পেয়ে যাবেন, কোনো দালালের খপ্পরে পড়তে হবে না। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি রেয়াতি সুদে ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। কোনো জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের এই লোন দেয়া হচ্ছে।
0: সত্যি স্যার, আমি তো ভাবতেই পারিনি সরকার আমাদের জন্য এত সহজ ব্যবস্থা করে রেখেছে। আমি তো এতদিন না জেনে ঢাকায় হতাশার সাগরে ডুবছিলাম।
4: একদম হতাশ হবেন না, আমরা শুধু লোন বা কার্ডই দেব না, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি আপনার জমিতে গিয়ে মাটির গুণাগুণ পরীক্ষা করবেন, এবং ড্রাগন বা পেঁপে চাষের আধুনিক মালচিং পদ্ধতি ও সেচ ব্যবস্থার উপরে আপনাকে বিনামূল্যে ট্রেনিং দেবেন।
2: দেখলি তো আবির, আমি তোকে বলেছিলাম না, মেধার সঠিক গাইডলাইন থাকলে নিজের মাটিতেই সোনা ফলানো সম্ভব।
3: আমি বুঝতে পেরেছি ফরহাদ, চাকরির পেছনে ছুটে যে সময় নষ্ট করেছি তার চেয়ে এই মাটিতে ঘাম ঝরালে অনেক আগেই নিজের একটা পরিচয় তৈরি হতো। ধন্যবাদ স্যার, আপনার এই আশ্বাস আমার মতো একজন হতাশ যুবকের চোখ খুলে দিল। শহরের ধোঁয়া আর কৃত্রিম রঙিন আলো আমাকে কেবল অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। আজ আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। আমার মেধা আর এই কৃষক কার্ডকে অস্ত্র করে আমি আমার গ্রামের মাটিকে সবুজে ভরিয়ে দেব। আমি আর বেকার নই, আমি একজন গর্বিত স্বাধীন উদ্যোক্তা।
5: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার শোনাচ্ছি আমার মা ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও আখি আলমগীরের কণ্ঠে এই গানটি।

এবার শুনবেন প্রেমের তাজমহল ছায়াছবি থেকে শিল্পী কনক চাপা ও রুনা লালার কনক চাপা ও মনির খানের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার শোনাচ্ছি শিল্পী এন্ড্রু কিশোর ও রুনু লাইলার কণ্ঠে গলায় গলায় পীড়িত ছায়াছবি থেকে এই গানটি।

0: শেষ করব।
1: এতক্ষণ ছায়াছবির গান শুনলেন
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে আমি জেনে শুনে জীবন ভরে দোষ করে।

আল্লাহ পাকে শানি হান ছুড়লেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সুরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন সুরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাসা, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসূল।

এতক্ষণ নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। মাদক সুস্থ জীবনের অন্তরায়, তাই মাদক থেকে দূরে থাকে। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিই। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, একে উৎখাত করতে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমরা মাদক মুক্ত সুস্থ জাতি চাই, মাদকদ্রব্য ত্যাগ করি, জাতীয় বৃহত্তর কল্যাণে অংশ নিই, ধূমপানে বিষপান। যৌতুক একটি সামাজিক অভিশাপ, এ থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন সকলের সচেতনতা। যৌতুক দেওয়া ও যৌতুক নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

দর্শনে চাই সামাজিক সচেতনতা। আসুন এই আন্দোলনে আমরা সবাই শরিক হই। সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ যৌতুক। আসুন আমরা সবাই যৌতুক প্রতিরোধে আন্তরিক প্রচেষ্টা চালাই। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যৌতুক দেব না, যৌতুক নেব না। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী রুনা লায়লা, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

আপনারা শুনছেন দেশের গান। অনুষ্ঠানের সবশেষ গানটি সমবেত কণ্ঠে শুনবেন এবং গানটির কথা সাজিয়েছেন মোবারক হোসেন খান।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 5টার ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has stressed introducing a unified international standard training and certification system to enhance the acceptance and recognition of the country's youth in national and international job markets. He gave the directives while chairing the third meeting of the governing body of the National Skills Development Authority at his office at Tejgaon in the capital today. The Prime Minister said if a unified and internationally standard training and certification system is introduced, it will not only enhance the skills of the country's youth, but also increase their acceptance and recognition in the national and international job markets. The meeting was briefed on the administrative structure, manpower, and functions of the National Skills Development Authority. About 12.5 million cubic feet per day of gas has been added to the national grid today from well number 28 of Tita's gas field in Brahmanbaria. State Minister for Power, Energy and Mineral Resources Aninda Islam Ahmed inaugurated the Tita's 28 well this noon. Following the inauguration, the well was connected to the national grid. General Manager of Bangladesh Gas Fields Company Limited, Engineer Mohammed Ashraful Alam, informed Bangladesh Sangbad Sangstha that in addition, about 55 million cubic feet per day of gas will be added to the grid from four more wells in Tita's and Bakrabat gas fields within the next 3 to 4 months. The gas is being added to the national grid as a result of initiatives to drill new wells and develop existing gas fields aimed at increasing supply from local sources in line with the commitments of the BNP government. Prioritizing farmers' needs, the current government has undertaken new initiatives regarding fertilizer management. As part of the initiative, 100% of the required fertilizer allocation has been secured for all 64 districts for the month of October. Simultaneously, integrated measures including advanced importation, stockpiling, transportation, and field-level monitoring have been implemented to meet the demands of the Rabi and Boro seasons. Secretary of the Ministry of Agriculture, Mohammad Salim Khan, provided this information to Bangladesh Sangbad Sangstha. He said farmers need not worry about fertilizer supplies this season as district-wise allocations are being made based on actual field-level demands. The government has published the gazette notification for the new national pay scale 2026, effective from July 1st this year. The finance division published the gazette today. According to the gazette, the government employees will receive arrears for the period from 1st July until the date of the gazette's publication. The government employees will receive arrears under the new pay scale for the period from 1st July to the date of issuance of the official order. The revised basic salaries will be implemented in phases. For employees in grades 10 to 20, 50% of the total increase in basic salary will be added to the basic salary drawn on June 30th this year for the period from July 1st to December 31st. They will receive 75% of the increase from January 1st to June 30th next year, while the full 100% adjustment under the new pay scale, along with annual increments, will come into effect from July 1st. For officials in grades 1 to 9, 40% of the total basic salary increase will be effective from July 1st to December 31st this year. The rate will rise to 70% from January 1st next year, with the full adjustment taking effect from July 1st. The revised allowance rates under the new pay scale will take effect from January 1st in 2028. Pensioners will also receive increased benefits in phases with arrears payable from July 1st this year. UN Secretary Council UNSC has condemned in the strongest terms attacks by the Houthis on Saudi Arabia, including strikes on civilian and energy infrastructure. In a statement, the UNSC demanded that the Houthis immediately cease their military escalation. Council members reiterated their earlier condemnation of attacks and threats against shipping in the Red Sea and Bab al-Mandeb. The UNSC expressed solidarity with Saudi Arabia and affirmed its inherent right to self-defense under international law. Meanwhile, Saudi civil defense has issued two rounds of emergency alerts for Riyadh and Al-Khurj overnight. Asian Games and Asia's largest sporting event, Asian Games, have formally began at Nagoya in Japan today. The grand opening ceremony of the 20th edition of the Games began at 3 p.m. Bangladesh time at Mizuho Park Stadium in Nagoya. Around 17,000 athletes and officials are taking part in the traditional sporting event. Athletes will compete in 43 events for 461 medals. 187 athletes from Bangladesh will compete in 22 sports events. The competition will continue until October 4th. Meanwhile, Bangladesh women's hockey team will face China in their Asian Games debut at Gifu tomorrow. The match is scheduled to start at 6 a.m. Bangladesh time. Bangladesh will play their second pool match against Malaysia on September 21. Besides, Bangladesh women cricket team will take on India in the Asian Games T20 semifinal at Aichi tomorrow. The match will begin at 11 a.m. Bangladesh time. Finally, weather and forecast, Valley Till Wantonai says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banajik Shangbad. Porchi. Praveer Kumar Sen. ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ দুপুরে তিতাস 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস 29, 30, 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ দিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 1,691 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,34,621 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,24,065 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,92,398 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,57,172 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক ভবনে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা চলছে। আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় চতুর্থ দিনে বিপুল সংখ্যক ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশের সমৃদ্ধ চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে এবং ক্ষুদ্র কুটির মাইক্রো শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলা আগামীকাল পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। সপ্তাহ জুড়ে ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 147টির, কমেছে 213টির এবং অপরিবর্তিত ছিল 26টির। এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,532 পয়েন্টে। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে 2,774 কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল 2,771 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে 3,13,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65 টাকা, ক্রয় 122.65 টাকা, ইউরো বিক্রয় 143.13 টাকা, ক্রয় ১৪০.৫৪ পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭.৪ ক্রয় ১৬৪ সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৫ ক্রয় ৩২.৪৮ দিরহাম বিক্রয় ৩৩.৮৩ ক্রয় ৩৩.২২ কুয়েতি দিনার বিক্রয় ৪০৪.৮৪ ক্রয় ৩৯৭.৪৪ সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.৩৪ ক্রয় ৯৫.৫৯ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৩৪ ক্রয় ২৯.৭৭ এবং থাই বাথ বিক্রয় ৩.৭১ ক্রয় ৩.৬৫ বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬:৩০টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: প্রিয় শ্রোতা,
1: বাংলাদেশ বেতারের পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের শ্বাসের বাতাস, পান করার পানি, খাদ্য, ছায়া, বৃষ্টি সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে প্রকৃতি ও পরিবেশ। কিন্তু সেই পরিবেশ আজ নানা সংকটে। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, বন উজাড়, জলাশয় ভরাট এবং জীববৈচিত্র্যের ক্ষয় সব মিলিয়ে আমাদের পৃথিবী যেন সতর্ক বার্তা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে, এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত গরমের দিন, অনিয়মিত বৃষ্টিপাত, ভারী বর্ষণ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি, এসবের সঙ্গে আমাদের জীবন ও অর্থনীতি গভীরভাবে জড়িত। বাংলাদেশের সরকারি জলবায়ু তথ্য ভাণ্ডারেও ভবিষ্যতে বেশি গরমের দিন, ভারী বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। আমরা কি শুধু সমস্যার কথা বলব নাকি সমাধানের পথও তৈরি করব? সমাধান শুরু হতে পারে আমাদের নিজেদের কাছ থেকেই। একটি গাছ লাগানো, একটি গাছ বাঁচিয়ে রাখা, দুটি পরিবেশ রক্ষার কাজ। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমানো, যেখানে সেখানে ময়লা না ফেলা, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, গণপরিবহন ব্যবহার করা এবং স্থানীয় জলাশয় ও সবুজ এলাকা রক্ষা করা, এসব ছোট ছোট অভ্যাস সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের মনে রাখতে হবে, পরিবেশ শুধু গাছপালা বা নদী নালা নয়, পরিবেশ মানে আমাদের জীবন ব্যবস্থা। নদীর পানি দূষিত হলে নদী নির্ভর মানুষ, মাছ, জলজ উদ্ভিদ এবং প্রাণীর জীবনও ক্ষতিগ্রস্ত হয়। বন ধ্বংস হলে শুধু গাছ কমে যায় না, হারিয়ে যায় পাখি, প্রাণী, উদ্ভিদ এবং তাদের আবাসস্থল। আবার একটি শহর যখন অতিরিক্ত কংক্রিটে ঢেকে যায় এবং সবুজ কমে যায়, তখন তাপমাত্রা ও তাপদাহের ঝুঁকিও বাড়তে পারে। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই আমরা যদি সিদ্ধান্ত নিই কম অপচয় করব, বেশি গাছ লাগাব, পানি ও বিদ্যুৎ সাশ্রয় করব, প্লাস্টিকের ব্যবহার কমাব, নদী খাল ও জলাশয় রক্ষা করব এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হব, তাহলে আগামী প্রজন্মের জন্য আরও বাসযোগ্য দেশ রেখে যেতে পারব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হলেও আমরা শুধু ক্ষতিগ্রস্ত নই, অভিযোজন ও পরিবেশ সংরক্ষণেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি পর্যায়ে জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নিঃসরণ কমানোর বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে। মনে রাখবেন, পৃথিবী আমাদের উত্তরাধিকার নয়, পৃথিবী আমাদের কাছে ভবিষ্যৎ প্রজন্মের আমানত। তাই আসুন, প্রকৃতিকে শুধু ভালো না বেশে প্রকৃতির যত্ন নিই। আজকের ছোট্ট একটি ভালো অভ্যাসই হতে পারে আগামী দিনের বড় পরিবর্তনের শুরু। আপনার চারপাশ পরিষ্কার রাখুন, একটি গাছ লাগান, একটি জলাশয় রক্ষা করুন, অন্যকেও পরিবেশ বান্ধব হতে উৎসাহিত করুন। কারণ সবুজ পৃথিবী মানেই সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ এবং আমাদের সবার সুন্দর বাংলাদেশ। এবারে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে শুনব রহমান রাশেদের নিবন্ধ।
2: একবার কল্পনা করুন তো, চারিদিকে শুধু ইট, পাথর আর কংক্রিট, নেই কোনো ছায়া, নেই পাখির ডাক, নেই সবুজের প্রশান্তি। গরমে একটু স্বস্তির জন্য দাঁড়ানোর মতো কোথাও গাছের ছায়া পর্যন্ত নেই, কেমন হবে সেই পৃথিবী? হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে, আমরা আরো স্পষ্ট করে বুঝতে পারব একটি গাছ এই পরিবেশের জন্য, আমাদের অস্তিত্বের জন্য কত বড় আশীর্বাদ। গাছ আমাদের শুধু অক্সিজেন দেয় না, গাছ আমাদের ছায়া দেয়, বায়ু বিশুদ্ধ রাখতে সাহায্য করে, মাটির ক্ষয় রোধ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষার প্রশ্নে বৃক্ষরোপণ কোনো বিলাসিতা নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ নিরাপদ রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশনস, FAO, তাদের তথ্য বলছে যে পৃথিবীর স্থলভাগের প্রায় 31% বনভূমি। বনভূমি আমাদের জীববৈচিত্র্যের একটি বড় অংশের আবাসস্থল এবং কার্বন সংরক্ষণ, মাটি ও পানি সংরক্ষণ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, বাংলাদেশের বাস্তবতায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের তথ্য বলছে, 2023 সালে বাংলাদেশের মোট ভূমির প্রায় 14.5% ছিল বনভূমি। ফলে দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিদ্যমান বন এবং গাছপালা সংরক্ষণের পাশাপাশি পরিকল্পিতভাবে নতুন বৃক্ষরোপণও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দ্রুত নগরায়নের সময়ে গাছের গুরুত্ব আরও বেড়ে যায়। গাছ কেবল বাতাসে অক্সিজেন যোগ করে না, বরং গাছ বায়ু থেকে বিভিন্ন দূষণকারী কণা আটকে রাখতে সাহায্য করে, শহরের তাপমাত্রা কমাতে ভূমিকা রাখে এবং মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য উপকারী সবুজ পরিবেশ তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, সবুজ এলাকা মানুষের শারীরিক সক্রিয়তা, মানসিক সুস্থতা এবং সামাজিক যোগাযোগ বাড়াতে পারে। একই সঙ্গে বায়ু দূষণ, অতিরিক্ত তাপ এবং শব্দের নেতিবাচক প্রভাব কমাতেও সহায়তা করে। বাংলাদেশের শহরগুলোর কথা একটু ভাবুন। গ্রীষ্মের প্রচণ্ড তাপ, কংক্রিটের বিস্তার, যানবাহনের ধোঁয়া, সব মিলিয়ে শহরগুলো ক্রমেই উষ্ণ আর অস্বস্তিকর হয়ে উঠছে। এমন বাস্তবতায় রাস্তার পাশে, পার্কে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা আবাসিক এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু সৌন্দর্য বাড়াবে না, বরং মানুষের বসবাসের পরিবেশও উন্নত করবে। আর বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য গাছের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়। বিশেষ করে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করতে পারে। বিশ্বব্যাংকের গবেষণায় বাংলাদেশের উপকূলে ম্যানগ্রোভ বন কিভাবে ঝড়ের জলোচ্ছ্বাসের গতি এবং উচ্চতা কমাতে সাহায্য করে তা বিশ্লেষণ করা হয়েছে। গাছ মাটির ক্ষয় কমাতেও সাহায্য করে। বন এবং বৃক্ষরাজি পানি প্রবাহ নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় কমানো এবং ভূগর্ভস্থ পানি ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ একটি গাছ একই সঙ্গে প্রকৃতি, মানুষ এবং ভবিষ্যতে তিনটিকেই সুরক্ষিত করতে সহায়তা করে। এই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ সরকারও বৃক্ষরোপণ এবং সবুজায়নকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। 2026 সালে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে স্থানীয় এবং পরিবেশ বান্ধব প্রজাতির গাছকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আগে নির্বাচনী ইশতেহারেও গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণের ব্যাপারে অঙ্গীকার করা হয়েছিল। এটি নিঃসন্দেহে দেশে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় উদ্যোগ। তবে বৃক্ষরোপণ শুধু সরকারের একার কর্মসূচি নয়, এর সঙ্গে যুক্ত হতে পারে দেশের প্রতিটি নাগরিক। সরকার পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করবে, বিভিন্ন প্রতিষ্ঠান বাস্তবায়নে তা ভূমিকা রাখবে, আর নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হবে সেই উদ্যোগকে সহযোগিতা করা এবং গাছগুলোকে যত্নে বড় করে তোলা। কারণ একটি চারা রোপণ করাই শেষ কথা নয়, একটি চারাকে গাছ হিসেবে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়াটাই প্রকৃত সাফল্য। আমরা চাইলে খুব ছোট পরিসর থেকে শুরু করতে পারি। বাড়ির আঙিনায় একটি গাছ, ছাদে উপযুক্ত সবুজায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ বা রাস্তার পাশে পরিকল্পিত গাছ লাগানো, এমনকি খালি অব্যবহৃত জায়গা কাজে লাগানো ইত্যাদি। তবে কোথায় কোন গাছ লাগানো হবে সেটিও গুরুত্বপূর্ণ। স্থানীয় পরিবেশ, মাটি, পানি এবং জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজাতিকে অগ্রাধিকার দিলে বৃক্ষরোপণের সুফল আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই আসুন, বৃক্ষরোপণকে শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখি, বরং একটি গাছ লাগানো হোক একটি দায়িত্বের শুরু। চারা লাগানোর পর তার পরিচর্যা করি, অকারণে গাছ কাটা বন্ধ করি। রাস্তার গাছ, পার্কের গাছ, গ্রামের গাছ কিংবা বাড়ির আঙিনার গাছ, এমনকি সবকিছু মিলিয়ে এই সবুজকে আমরা রক্ষা করি। মনে রাখতে হবে, আজ যে গাছটি আমরা রোপণ করছি তার ছায়া হয়তো আগামী প্রজন্ম উপভোগ করবে। আজ যে গাছটি আমরা রক্ষা করছি সেটি হয়তো কোনো এক গরম তপ্ত দুপুরে একজন শিশুকে স্বস্তি দিবে, একজন নাগরিককে স্বস্তি দিবে, কোনো পাখিকে আশ্রয় দেবে কিংবা কোনো উপকূলীয় পরিবারকে ঝড়ের আঘাত থেকে সুরক্ষা দেবে। তাই পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, শুধু পরিবেশবিদদেরও নয়, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। একটি গাছ লাগাই, একটি গাছ বাঁচাই, কারণ গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলেই বাঁচবে আমাদের প্রিয় বাংলাদেশ। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আমাদের ভবিষ্যৎ।

সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন বৃক্ষরোপণের ওপর গুরুত্ব নিয়ে রহমান রাশেদের নিবন্ধ। এবারে বাংলাদেশ ও বিশ্বের কয়েকটি পরিবেশ বিষয়ক সংবাদ। বাংলাদেশের ইলিশ নিয়ে নতুন উদ্বেগ। ধীরে ধীরে ইলিশের পরিমাণ কমছে। একসময় নদীর মোহনা ও উপকূলের অগভীর পানিতে প্রচুর মাছ পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে না। ডেইলি স্টারে প্রকাশিত সংবাদে জানা গেছে, গভীর সাগরে প্রচুর ইলিশ আছে কিন্তু তারা ওপরে আসে না। মাছগুলো এখন আর 20-40 ফুট গভীর পানির স্তরে থাকতে চায় না। মৎস্যবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর ইয়ামিন হোসেন জানান, ইলিশ ছোট আকারেই প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে এমন প্রমাণও পাওয়া যাচ্ছে। সাধারণত প্রজননক্ষম ইলিশের দৈর্ঘ্য প্রায় 23 সেন্টিমিটার হয়ে থাকে, কিন্তু পদ্মায় পরিচালিত গবেষণায় 17-18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 140-150 গ্রাম ওজনের প্রাপ্তবয়স্ক ইলিশও পাওয়া গেছে। নাটোরের বারনই নদীতে হঠাৎ মাছের মরক। নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদীতে হঠাৎ মাছের মরক লেগেছে। ছোট বড় অসংখ্য মাছ মরে এবং আধমরা অবস্থায় ভেসে উঠছে, পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। 6 সেপ্টেম্বর ঢাকা ট্রিবিউনে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর রাত থেকেই নদীর পানিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কোথাও কোথাও পানির মধ্যে গ্যাসের বুদবুদ দেখা গেছে। এর আগে বিভিন্ন সময় বারনই নদীর দূষণ ও বর্জ্য ফেলার কারণে পানির গুণগত মান নিয়ে অভিযোগ উঠেছে। রাজশাহী নগরীর বিভিন্ন বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানি খাল বা নালার মাধ্যমে বারনই নদীতে গিয়ে পড়ে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ও কার্বন নিঃসরণ। ইন্দোনেশিয়ায় আগস্টের শেষ থেকে দাবানল দ্রুত বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস পর্যবেক্ষণ অনুযায়ী 1-7 সেপ্টেম্বরেই প্রায় 1,97,00,000 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে, যা এই সময়ে বিশ্বে দাবানল থেকে নির্গত মোট কার্বনের 1/3 বেশি। তীব্র খরা ও অস্বাভাবিক উষ্ণতার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তাপপ্রবাহ ও দাবানল বৈশ্বিক বায়ুর মানের উন্নতি বাধাগ্রস্ত করছে। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সাম্প্রতিক বিশ্লেষণে বলা হচ্ছে, কিছু অঞ্চলে গাড়ি ও শিল্পের দূষণ কমলেও দাবানলের ধোঁয়া ও তীব্র তাপের কারণে তৈরি ভূমিস্তরের ওজন বায়ুর মানের ওপর নতুন চাপ তৈরি করছে। অর্থাৎ জলবায়ু সংকট এবং বায়ু দূষণ এখন আরও ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাম্প্রতিক কয়েকটি সংবাদ শুনলেন। শেষ হল বাংলাদেশ বেতারের পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পৃথিবীকে ভালো রাখুন। আগামীতে পরিবেশ ও প্রকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। যাওয়ার আগে বলে যাই, আজকের সবুজ পৃথিবী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় আমি কাজিতা মান্না তৃষা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ। ভালো থাকবেন সবাই, শুভ বিদায়।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এতক্ষণ শুনলেন হাসন রাজার গান, শিল্পী মোহাম্মদ মোজাম্মেল হক।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাঁশ দিয়ে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। এতক্ষণ ডেঙ্গু জ্বর বিষয়ক স্লোগান শুনলেন প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: সেলিনা আক্তার শেলি, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্রগোপ, তাওহিদ আফরোজ, আফরোজা আক্তার, হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহফুজ আক্তার সুমি।
3: জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সব সময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সব সময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালাম আলাইকুম।
0: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার ফারিয়া ফয়েজ।
3: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় আমার বাড়ি আমার দায়িত্ব। যেহেতু আমরা নগরবাসী ডেঙ্গু নিয়ে বা এডিস মশা নিয়ে খুব বেশি যুদ্ধ করছি, আমি এটাকে যুদ্ধই বলবো, যুদ্ধ করছি, এই সুরক্ষাটা ডেঙ্গু মশা থেকে সুরক্ষার আগে আমি নিজে যদি বলি, আমরা কি রাষ্ট্রের নাগরিক হিসেবে বা আমার বাসার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমার দায়িত্ব কি কখনোই এরকম হয় না যে আমার নিজেকে সেফ করা বা আমার বাড়িটাকে সেফ করা? যদি আমি আমার নিজেকে বা আমার রাষ্ট্রকে নিজে সেফ করতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র ছোট একটা মশা থেকে কেন আমি নিজেকে সুরক্ষা দিতে পারছি না? কারণ আমরা এই যে বড় বড় কোনো প্রাণী বা অন্য কিছু থেকে নিজেকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট থাকি, কিন্তু ছোট একটা মশা, সামান্য একটু পানি যে আমার এবং আমার বাড়ির প্রত্যেক সদস্যের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এটা কখনোই আমরা চিন্তা করে দেখি না। এজন্য আমার বাড়িটাই আমার দায়িত্ব। কারণ আমার বাড়িটাকে যদি সুরক্ষিত রাখতে পারি, তাহলে অবশ্যই আমার নগরবাসীও সুরক্ষিত হবেন। ডেঙ্গু মশা সবসময় আমরা জানি বাড়ির ভিতরের মশা, এডিস মশা সবসময় দিনের বেলায় বা আলোতে কামড়ায় এবং তাদের প্রজনন সবসময় স্বচ্ছ পানিতে হয়ে থাকে। অতএব সে নানা নর্দমার অপরিষ্কার পানির থেকে আমার বাড়ির ভিতরের পরিষ্কার পানিটাকেই বেশি পছন্দ করে। আমি যদি এডিস মুক্ত পরিবেশ গড়ে ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে তার প্রজননস্থলটা নির্মূল করতে পারি, তাহলেই কিন্তু আমি আমার নিজের দায়িত্বটা এবং আমার বাড়ির দায়িত্বটা নিজের হাতে নিয়ে নিতে পারলাম। এই যে আমি ব্যক্তিগত পর্যায়ে কিভাবে এডিস মশা মুক্ত পরিবেশ করতে পারি, এখানে যদি আসি, আমি আমার বাড়ির আঙিনার আমি দুভাগে ভাগ করব, বাড়ির আঙিনার ভিতরে এবং বাড়ির আঙিনার বাইরের কথা। বাড়ির আঙিনার ভিতরে আমাদের যে ছোট ছোট পানি জমে থাকার জায়গাগুলো আছে, আমি আবার যদি বলি, আমার বারান্দার গাছের টব, আমার ছাদ বাগানের টব, আমার ওয়াশরুম, যে ওয়াশরুমটা ইউজ হচ্ছে না সেখানকার কমোড, এবং এসির নিচে জমে থাকা পানি এবং ফ্রিজের জমে থাকা পানি, এই পানিগুলোই আমার এডিস মশার জন্ম নেওয়ার জন্য খুব বেশি পছন্দের জায়গা। এবার আমি যদি আমার পরিবেশ পর্যায়ে আসি, আমার বাসার আমার সন্তানই জানছে যে এই জায়গাগুলোতে ডেঙ্গু মশার প্রজনন হচ্ছে। আমি যদি আমার সন্তানকে সচেতন করে দিতে পারি এবং তাকে জানিয়ে দিতে পারি যে এই জায়গাগুলো ডেঙ্গুর সবচেয়ে পছন্দের, সে কিন্তু স্কুলে গিয়ে তার বন্ধু বান্ধবের মাঝেও এই মেসেজটা দিয়ে দিবে, তোমরা তোমাদের বাসায় একই জিনিস করো। কিংবা স্কুলও ঠিক ছোট ছোট পাত্রে পানি জমে থাকে, বাচ্চারা চা খেয়ে, বাচ্চারা আইসক্রিম খেয়ে, চিপসের প্যাকেটগুলা যেখানে সেখানে ফেলে রাখে এবং এখানে পানি জমে মশার লার্ভা হয়। অতএব আমরা এই জিনিসগুলোই যদি আমাদের বাচ্চাদের মাঝে এবং পরিবেশের মাঝে স্ট্যাবলিশ করতে পারি যে কোনোভাবে আমরা এমন কোনো জায়গা তৈরি করব না যেখানে মশা ডিম পাড়তে পারে এবং পানির সংস্পর্শে আসলে সেই ডিমটা থেকে মশার লার্ভা উৎপাদন হবে। এবার আমি দ্বিতীয় যে আমার সচেতনতার কথা সেখানে আসি, পরিবেশের সাথে সম্পৃক্ততা। আমাদের যে প্রতিবেশীরা আছে তাদেরকে সচেতন করাও কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আমি আমার বাসায় ছাদ বাগানটা পরিষ্কার করলাম, তাতে কি আমার প্রতিবেশীর বাসা থেকে মশা আমার বাসায় আসতে পারে না? অবশ্যই পারে। তার মানে আমরা যদি সবাই মিলে অন্তত সপ্তাহে যে কোনো একদিন পুরো এলাকা জুড়ে সব বাসার প্রতিনিধি মিলে এলাকার প্রত্যেকটা বাসার ছাদ বাগান এবং প্রতিটা বাসার নিচের পানি, বেসমেন্টের পানি এবং আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোকে নিজেদের আওতায় এনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং মশার প্রজননস্থলগুলো ধ্বংস করি, তাহলে অবশ্যই অবশ্যই ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে আমরা আমাদের নগরবাসীকে রক্ষা করতে পারব। এবং এখানে আমি বারবার একটা কথা বলতে চাই, আমি বদলালেই ঢাকা বদলাবে। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।
2: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার ফারিয়া ফয়েজ, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুহাদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: ডেঙ্গু বিষয়ক গান শুনলেন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। যে কোনো জায়গায় ময়লা পানি ফেলে রাখবেন না, কিংবা পরিষ্কার পানি জমতে দেবেন না। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সুব্রত তালুকদার।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এবারে শুনবেন ডেঙ্গু জ্বর।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এপালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি ফৎসানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শোনে হামদ, শিল্পী সরদার আফসার উদ্দিন।

Adukun Allah Pakishani Hamd Shunlin. Allah Talar Khas Bandatara Jara Jumini Rupur Binoy Shonge Chole Al Quran. Hey Bandargon, Tumra Insaf Rupur Kaim Thaku Ibung Allah Talar Jono Shutto Shakku Pradan Koru. যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকায় শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: عدد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলো, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। আল হাদিস। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতাবৃন্দ, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হান্দ, শিল্পী খালিদ হোসেন।

আর আল্লাহ মালিক আহাদ আসলাম, চাঁদের বক্ষে তার

দোষ বুঝিনি কোহাই, এই সৃষ্টির উৎস কোথায়, মায়ারও ছলনে ভুলে আছে।

0: প্রিয় শ্রোতা, আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মনীষা। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুস।
1: প্রিয় শ্রোতা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য মুবারকবাদ। মহান মনীষীদের জীবনী আলোচনা করা এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী নিজেকে পরিচালিত করা নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ বেতার খুলনা শ্রোতাদের জন্য তাই যুগের মহান মনীষীদের জীবনী আলোচনার চমৎকার আয়োজন করে থাকেন। মনীষীদের জীবনী নিয়ে আলোচিত ইসলামী মনীষা থেকে অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। এবং আজকের যে মহান মনীষীর জীবনী আমরা আলোচনা শুনব, তিনি হলেন ইবনে বতুতা রহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন বিখ্যাত মুসলিম পর্যটক, যিনি চৌদ্দ শতকে পৃথিবী ভ্রমণ করেছিলেন। তিনি তার ভ্রমণ কাহিনী রেহলায়ের জন্য খুব বেশি পরিচিত, যেখানে তিনি তার দীর্ঘ এবং বিস্তারিত ভ্রমণগুলির অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে জানতে পারব। শ্রোতা বন্ধুরা, ইবনে বতুতা রহিমাহুল্লাহর জীবন ও কর্ম এবং তার বৈচিত্র্যময় পরিচিতি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিদগ্ধ দুজন আলেমে দিন। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা খালিদ সিগবাতুল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সর্বপ্রথম ইবনে বতুতা রহিমাহুল্লাহর জীবন ও পরিচিতি এ বিষয়ের উপরে শুনব মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছ থেকে।
3: ইবনে বতুতার আসল নাম মোহাম্মদ আবু আবদুল্লাহ, ডাকনাম ছিল ইবনে বতুতা। তিনি 17 রজব 703 হিজরি মোতাবেক 1304 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি রবিবার দিন আফ্রিকার দেশ মরক্কোর তানজিয়ার শহরে জন্মগ্রহণ করেন। চীন সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি শামসুদ্দিন নামেও পরিচিত। তিনি একজন বিখ্যাত ভ্রমণকারী, ঐতিহাসিক ও ভূগোলবিদ। 21 বছর বয়সে 1325 খ্রিস্টাব্দে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে প্রায় 30 বছর ধরে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। তিনি তার ভ্রমণের অভিজ্ঞতা রিহলা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন, যা 1400 শতাব্দীর সমাজ, সংস্কৃতি ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দলিল। তিনি একজন শিক্ষিত ফকিহ, ইসলামী আইনবিদ ছিলেন। বিভিন্ন দেশে তিনি কাজী হিসাবে দায়িত্ব পালন করেন। মধ্যযুগে যে সকল স্বনামধন্য পর্যটক ভারতীয় উপমহাদেশ পরিভ্রমণ করেন তাদের মধ্যে ইবনে বতুতা অন্যতম।
1: ধন্যবাদ আপনাকে, আমি আবার আপনার কাছে আসব। হযরত মাওলানা খালিদ সিগবাতুল্লাহর কাছে আবার আমি কিছু জানতে চাই, যে আমাদের আজকের যে মহান মনীষীর জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, ইবনে বতুতার ভ্রমণকালে যে অভিজ্ঞতা উনি তুলে ধরেছেন সেটি আপনি আমাদের শ্রোতাদেরকে শোনাবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই জীবনের প্রায় 30টি বছরই অতিক্রম করেছেন ভ্রমণ করে করে। তিনি প্রায় 120,000 কিলোমিটারেরও বেশি ভ্রমণ করে অতিক্রম করেছেন। তার ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা রিহলা নামক কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই তার প্রাথমিক ভ্রমণ শুরু করে হজ যাত্রার মাধ্যমে। 1325 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাত্রা শুরু করেন। মরক্কো থেকে আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সিরিয়া হয়ে তিনি মক্কায় পৌঁছান। এই যাত্রাতেই তার ভ্রমণ পিপাসা আরও বেড়ে যায়। তিনি স্থির করেন পুরো মুসলিম দুনিয়া তিনি ঘুরে ঘুরে দেখবেন। তিনি একাধিকবার হজ পালন করেন। মক্কায় দীর্ঘ সময় অবস্থান করে ফিকাহ ও হাদিস বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেন। কাবা ও মসজিদে নববীর আধ্যাত্মিক পরিবেশে তাকে গভীরভাবে প্রভাবিত করে। ঠিক তেমনিভাবে তিনি মিশর, শাম, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইনে ভ্রমণ করেন। কায়রোর সভ্যতা, নীল নদের সৌন্দর্য তাকে মুগ্ধ করে। দামেস্কে তিনি বিখ্যাত ওলামাদের সংস্পর্শে যান। আলকুতস, জেরুজালেম, আলেপ্পো সফরে তিনি ইসলামী নিদর্শনগুলো দেখেছেন। ঠিক তেমনিভাবে ইরাক, পারস্য ও আনাতোলিয়াতে তিনি ভ্রমণ করেন। বাগদাদে তিনি খলিফার দরবারে দেখেছেন এবং শহরের বিদ্যা এবং সংস্কৃতির প্রশংসা করেছেন। ইরান, তাবরিজ ও অন্য শহরে গিয়ে সুফিদের খানকা এবং সাহিত্য চর্চা তিনি দেখেছেন। তুরস্ক, আনাতোলিয়া অঞ্চলে তিনি স্থানীয় শাসকদের অতিথিও হয়েছেন। এভাবে তিনি বিভিন্ন দেশ সফর করেছেন এবং ঠিক তেমনিভাবে তিনি মালদ্বীপ, শ্রীলঙ্কায়ও তিনি ভ্রমণ করেছেন।
1: ধন্যবাদ আপনাকে। ইবনে বতুতার ভ্রমণকালে যে অভিজ্ঞতা সেটি আপনি আমাদের শ্রোতাদেরকে শোনালেন। ইবনে বতুতার উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল রেহলা, এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহির উল্লেখযোগ্য এবং বিখ্যাত একটি গ্রন্থ সেটা হল আর রেহালা। এটি আসলে ইবনে বতুতার নিজের হাতে লেখা নয়, বরং মরক্কোর সুলতান আবু ইনান ফারসির নির্দেশে আন্দালুসিয়ার পণ্ডিত ইবনে জুজাই তার মুখে বলা এবং শোনা কথা লিপিবদ্ধ করেছেন। এ গ্রন্থে তার প্রায় 30 বছরের অর্থাৎ 1325 থেকে 1354 সাল পর্যন্ত তিনি যেই ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে দেখেছেন, সেগুলো উল্লেখ করেছেন এবং তুলে ধরেছেন।
1: ইবনে বতুতা আমরা জানি যে তার ভ্রমণের একটা পর্যায়ে তিনি ভ্রমণ করেছেন বাংলাদেশ বলতে এই উপমহাদেশের এই বাংলা অঞ্চলে, তো এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই তিনি দিল্লি থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে আসেন। তখন বাংলার সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বাংলাদেশের সমৃদ্ধ ও উর্বর ভূমি হিসেবে উল্লেখ করেছেন। বিশেষভাবে তিনি বলেছেন বাংলাদেশে ধান, ফলমূল, সবজি এবং মাছ, নদী প্রাচুর্য তিনি উল্লেখ করেছেন। বাংলার নদ নদী, নৌযাত্রা এবং সামুদ্রিক বাণিজ্য তাকে মুগ্ধ করেছে। তিনি লিখেছেন যে চট্টগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এখান থেকে মুসলিম বণিকরা চীন সহ বিভিন্ন দেশে যাত্রা করেন। তিনি বাংলাদেশে মসজিদ, খানকা এবং দরগা অনেক পেয়েছেন। বাংলায় কিছুদিন অবস্থান করে তিনি চট্টগ্রাম হয়ে সমুদ্র পথে মালদ্বীপের দিকে যাত্রা শুরু করেন।
1: ধন্যবাদ আপনাকে। ইবনে বতুতা রহিমাহুল্লাহ তিনি অনেক গ্রন্থ লিখেছেন, আমরা যেটা জানি তার রচিত গ্রন্থ সমূহ নিয়ে আমাদের শ্রোতাদেরকে জানান।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহের যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে তিনি বিখ্যাত এবং তিনি আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন তার একটি গ্রন্থ আর রেহালা এর মাধ্যমে। এই গ্রন্থটি লিপিবদ্ধ তিনি নিজ হাতে করেননি, বরং সেই জামানার বাদশাহ নির্দেশে আন্দালুসের একজন জুজাইদ নামক একজন পণ্ডিত।
1: ধন্যবাদ, আমি আবার আপনার কাছে আসব। তার আগে হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে আবার যেতে চাই। ইবনে বতুতার বঙ্গে আগমন, এ বিষয়ে আমরা জানি যে তিনি এখানে এসে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং বঙ্গে ভারত উপমহাদেশে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিটি পর্যায়ে মানুষের সঙ্গে তিনি মিশেছেন এবং চলেছেন, এ বিষয়ে আপনি শ্রোতাদেরকে বলবেন।
3: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি 1345 খ্রিস্টাব্দে বাংলায় আসেন। দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের দূত হিসাবে চীন যাওয়ার পথে বাংলায় পৌঁছান। ইবনে বতুতার লেখায় বাংলার চারটি অঞ্চল ও তিনটি নদীর নাম পাওয়া যায়। অঞ্চল চারটি হল সুদকাও, কামরু, হবং, সোনারকাও। সুদকাও মূলত চাটগাওয়ান শব্দের সাথে মিলিত এবং এ সম্পর্কে তিনি লিখেছেন এটি একটি বিশাল বন্দর ও সমুদ্রের নিকটবর্তী।
1: এই
3: বর্ণনা দ্বারা বোঝা যায় এটা বর্তমান চট্টগ্রামকে বুঝিয়েছেন। কামরু বা কামরূপ রাজ্য, যা ভারতের মেঘালয়ের পাহাড়ি অঞ্চল বা সিলেটের সীমান্ত অঞ্চলকে বলা হয়। আর হবং মূলত বর্তমান হবিগঞ্জের 10 মাইল দূরে হবং টিলা নামে অভিহিত। আর সোনারগাঁও তৎকালীন মেঘনা নদীর তীরে বিখ্যাত বাণিজ্যিক রাজধানী,
1: নারায়ণগঞ্জের সোনারগাঁওটা বুঝিয়েছেন।
3: তিনি যখন বাংলায় আসেন তখন বাংলায় সুফিবাদের ব্যাপক প্রভাব। সুলতান থেকে জনসাধারণ সবাই সুফিদের সম্মান করতেন। সুফিদের কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন বাংলার দরবেশদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী শাহ জালাল উদ্দিনের কথা, যার মাজার বর্তমানে সিলেটে অবস্থিত। এ প্রসঙ্গে তিনি একটি অলৌকিক গল্পের কথা বলেন। শাহজালাল রহমতুল্লাহ আলহি গুহায় থাকত। পশমের কাপড় জড়িয়ে লম্বা পাতলা গড়নের দৃঢ় মানুষ ছিলেন তিনি। ইবনে বতুতার আগমনের কথা তার জানার কথা না শাহজালাল রহমতুল্লাহ আলহির। অথচ শাহজালাল রহমতুল্লাহ আলহি ইবনে বতুতাকে অভ্যর্থনা দেওয়ার জন্য 4 জন শীর্ষ পাঠান। এই ঘটনাটি ইবনে বতুতাকে বিস্মিত করেছে। এখানেই শেষ নয়, ইবনে বতুতা শাহজালাল রহমতুল্লাহ আলহির পোশাক দেখে মুগ্ধ হন এবং মনে মনে এরকম একটা পোশাকের আশা করেন।
1: দামি মানুষ দামি মানুষকেই পেয়ে গেছেন,
3: কিন্তু সংকোচে বলতে পারেননি। বিদায়কালে দরবেশ শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি তাকে এই পোশাক উপহার দেন।
1: আল্লাহু আকবার।
3: পোশাক উপহার দিয়ে অবাক করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিছু ভবিষ্যৎবাণীও করেছিলেন
1: ইবনে বতুতার
3: সম্পর্কে, যা চীন দেশে গেলে সত্যে পরিণত হয়।
1: আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হল যে আমরা জানি ইবনে বতুতা রহিমাহুল্লাহ দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন একজন মানুষ ছিলেন।
3: জি,
1: তো এ বিষয়ে আপনি আমাদের শ্রোতাদেরকে শোনাবেন।
3: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একজন শিক্ষিত ফকিহ, তাই তাকে প্রায় কাজীর বা বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হতো। তার উল্লেখযোগ্য দায়িত্ব হল দিল্লির সুলতানের দরবারে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক তাকে কাজী হিসাবে নিয়োগ দেন। তিনি দিল্লিতে প্রায় 8 বছর 1334 খ্রিস্টাব্দ থেকে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন কাজীর পদে, চীনে দূত হিসাবে। সুলতান তাকে চীনের মঙ্গল সম্রাটের কাছে দূত হিসাবে পাঠান, যার পথে তিনি বাংলায়ও আসেন, আগে আলোচনা করা হয়েছে।
1: জি জি।
3: মালদ্বীপে কাজী, মালদ্বীপে তিনি কাজী হিসাবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় প্রশাসন ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মরক্কোতে ভ্রমণ শেষে তিনি মরক্কের সুলতানের আদেশে তার ভ্রমণ বৃত্তান্ত লিখতে সহায়তা করেন। তার দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিভিন্ন সমাজের আইন, প্রশাসন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন, যা তার ভ্রমণ বৃত্তান্তকে সমৃদ্ধ করেছে।
1: ধন্যবাদ আপনাকে। জি, আমি আবার আপনার কাছে আসবো। হযরত মাওলানা খালিদ শেখ বাতুল্লার কাছে আরেকবার যাই, যে ইবনে বতুতার শেষ জীবন কিভাবে কেটেছিল, যখন উনি একেবারেই ভ্রমণ করা বা একেবারে পৃথিবীর অন্য কোনো প্রান্তে যাওয়ার মতো সামর্থ্য ছিল না, এই সময়টা উনি কিভাবে কাটান আমাদেরকে শোনাবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই দীর্ঘ ভ্রমণ শেষে তিনি অবশেষে নিজ জন্মভূমি মরক্কোতে ফিরে আসেন। এটা ছিল 1354 সালে। মরক্কো সুলতান আবু ইনান ফার্সি তাকে স্বাগত জানান এবং তাকে ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করার নির্দেশ দেন। যখন ভ্রমণের আর তেমন শক্তি ছিল না, তখন বলা হয়ে থাকে শেষ মুহূর্তে বা তার শেষ জীবনে মরক্কো ফিরে এসে বিচারক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। মরক্কোর বিচার বিভাগ তিনি পরিচালনা করেছেন। এ অবস্থাতে তিনি আর পরবর্তীতে ভ্রমণ করতে পারেননি, কিন্তু সেই জামানার বাদশার নির্দেশে যে 30 বছরের ভ্রমণ কাহিনী ছিল সেই ভ্রমণের ইতিহাস,
1: শেষ সময়ে ওই লম্বা সময়ের যে অভিজ্ঞতা সেটা মানুষের সঙ্গে শেয়ার করে লিপিবদ্ধ করার ব্যবস্থা
2: করেছিলেন। এভাবেই শেষ জীবন পার করেন।
1: ধন্যবাদ আপনাকে। হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে যেতে চাই। ইবনে বতুতা রহিমাহুল্লাহ দেশ ভ্রমণের মানে প্রচন্ড রকম স্পৃহা নিজের মধ্যে লালন করতেন, শ্রোতাদেরকে বিষয়ে আপনি শোনাবেন।
3: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহির দেশ ভ্রমণের স্পৃহা ছিল অসাধারণ। তিনি 21 বছর বয়সে হজ পালনের উদ্দেশ্যে মরক্কো থেকে যাত্রা শুরু করেন, কিন্তু এটি কেবল ধর্মীয় উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি নতুন সংস্কৃতি, সমাজ ও ভূগোল সম্পর্কে জানার প্রবল আগ্রহ পোষণ করতেন,
1: মানে সর্ববিষয়ে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য চেষ্টা করতেন।
3: ইবনে বতুতা সারা জীবন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়িয়েছেন। পৃথিবী ভ্রমণের জন্যই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। 21 বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী 30 বছরে তিনি প্রায় 120,000 কিলোমিটার পথ পরিভ্রমণ করেছেন, যা খ্যাতনামা ইতালিয়ান অভিযাত্রী মার্কো পোলোকেও ছাড়িয়ে গেছেন।
1: মানে জাগতিক দুনিয়ার চাহিদার কারণে না, অভিজ্ঞতা অর্জন করা এবং দেখার জন্য আল্লাহ সৃষ্টি।
3: তিনি 40টিরও বেশি অঞ্চল ভ্রমণ করেছিলেন। এই 40টি অঞ্চল দার আল ইসলাম এর অধীন ছিল। দার আল ইসলাম হল সে সময় যতগুলো রাজ্য মুসলিম শাসকরা শাসন করত তাদেরকে একত্রে বলা হতো দার আল ইসলাম। এই দার আল ইসলামের সর্বত্র তিনি ভ্রমণ করেছেন, যেটা শুরু হয়েছিল পশ্চিমে মরক্কো, স্পেন থেকে শুরু করে পূর্ব বাংলা ও আরাকান ছাড়িয়ে বর্তমান ইন্দোনেশিয়া পর্যন্ত, আর বর্তমান রাশিয়ার কাজান শহর থেকে দক্ষিণে আফ্রিকার মাদাগাস্কার শহর পর্যন্ত। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম অভিযাত্রী বলে তাকে অভিহিত করা হয়ে থাকে
1: ইবনে বতুতা রহিমাহুল্লাহকে।
3: তার ভ্রমণের স্পৃহার কারণ ছিল ধর্মীয় উৎসাহ। হজ, ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ তাকে প্রাথমিকভাবে ভ্রমণে উৎসাহিত করে,
1: এটি আমাদের শিক্ষণীয়।
3: আর একটা বিষয় ছিল জ্ঞানের তৃষ্ণা। তিনি বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা জানতে আগ্রহী ছিলেন।
1: মানে বাহ্যিক কোনো চাহিদা নিয়ে তিনি সফর করতেন না, তার সফরের একটা গভীর উদ্দেশ্য ছিল।
3: আর একটা স্পৃহার কারণ ছিল দুঃসাহসিক মনোভাব। তিনি দীর্ঘ সমুদ্র পথ ও বিপজ্জনক পথ অতিক্রম করতে ভয় পেতেন না, এখানে গেলে কি হবে। আর একটা
0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মুফতি আব্দুল কুদ্দুসের পরিচালনায় মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। পরবর্তী অনুষ্ঠান বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই আমরা ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি লাকিমনি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। এ লক্ষ্যে তিনি NSDA এর গভর্নিং বডিকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের বিপরীতে দেশের তরুণ প্রজন্ম কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নবম জাতীয় পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন কাঠামোর সুবিধা পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবদুল বলেছেন, সারাদেশে বিভিন্ন সময়ে খনন ও পুনঃখনন করা খালগুলোকে শুধু পানি নিষ্কাশন বা জলবদ্ধতা নিরসনের কাজে সীমাবদ্ধ না রেখে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলনে একথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, সরকারি অর্থে খনন করা খালগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার সারাদেশে মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে মৎস্য অধিদপ্তর কর্তৃক 2026-27 অর্থ বছরে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের উৎসাহিত করতে সরকার মৎস্য খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা, সহজ শর্তে ঋণ প্রদান সহ বিভিন্ন প্রণোদনার উদ্যোগ নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এর ফলে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন TSCC ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। আজ রাজধানীর সোয়ারিঘাটে একটি ভাসমান লঞ্চে এই বাজারের আয়োজন করা হয়। উল্লেখ্য, ভাসমানে বাজারে কয়েক কেজি বর্জ্যের বিনিময়ে চাল, ডাল, আটা, ময়দা, তেল ও শিশুদের শিক্ষা উপকরণ সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। খেলার খবর এশিয়ান গেমস। পর্দা উঠল এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। আজ জাপানের নাগোয়া শহরে মিজুহো পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। আগামীকাল গিফুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আইচিতে আগামীকাল T20 ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নিপা অধিকারী। Administrator of Khulna City Corporation Nozrul Islam Munju has said KCC has taken comprehensive measures including mosquito eradication and cleanliness drive to prevent the spread of dengue, as well as initiatives are underway to expand medical facilities according to the directives of Prime Minister Tariq Rahman. He said this while inaugurating the medical services at the dedicated dengue unit established at Khulna Medical College Hospital today as chief guest. KCC administrator said initiatives have been taken to provide free medical services at the Nagar Health Bhavan through 6 free medical camps at different locations, ensuring easy access to primary health care for members of low-income families. He formally handed over 30 newly produced beds to the hospital authorities and inaugurated the treatment operations for dengue patients at the unit. The Chief Executive Officer of KCC, Superintendent of Khulna Medical College Hospital, Secretary of KCC, Chief Revenue Officer, Chief Waste Management Officer, Chief Health Officer, Chief Planning Officer and local elite were present at that time. A cleanliness program and mosquito control insecticide spraying were held at the Meherpur SRB 12 Camp Gangni Police Station and the Upojela Complex today under the initiative of the Nationwide Dengue Prevention and Cleanliness Drive 2026. Assistant Police Super, Acting Company Commander of the Meherpur CPC 3 SRB 12 Camp and Officer in Charge of Gangni Thana were present at that time. Gangni Paurasabha arranged it. A discussion meeting was held at the Daku Upojela Health Complex Auditorium in Khulna today on the occasion of International Snake Bite Awareness Day. The meeting emphasized on the importance of reaching the hospital quickly after a snake bite, keeping the victim calm, safely immobilizing the affected limb, and seeking scientific medical treatment. Presided over by the Upojela Health and Family Planning Officer, the meeting was attended among other by health workers, public representatives and local elite. Earlier, a colorful rally was brought out from the Upojela Health Complex premises and ended at the same venue after parading different main roads of the Upojela. The meritorious students of Kalinganj Upojela in Jhinaidah who got GPA 5 in the SSC, Dakhil and Examination, Equivalent Examinations were accorded reception at the Kalinganj Purushabha Auditorium today. Member of Parliament Maulana Abu Talib attended it as chief guest. Presided over by the President of Upojela Chhatra Shibir, the function was attended among other by Upojela Jamaat-e-Islami leaders, President of Jahangirnagar University Chhatra Shibir, President of Islamic University Chhatra Shibir and President of Jhinaidah District Chhatra Shibir. The chief guest distributed honorary crest and valuable books to the meritorious. The Kalinganj Upojela branch of Bangladesh Islami Chhatra Shibir arranged it. A tree plantation program was held near the Benapul Purushabha Gate in Jashod today as part of the initiative to build a green and eco-friendly Bangladesh and the border campaign to plant 25 crore trees over 5 years. General Secretary of the Sharsha Upojela BNP, Nuruzzaman Litton, attended it as chief guest. Presided over by the President of Benapul Poro BNP, the program was attended among other by the Senior Vice President and Organizing Secretary of Benapul Poro BNP, as well as the leaders and workers of its affiliated and associated organizations. The members of Border Guard Bangladesh BGB seized Indian illegal goods worth 11,83,200 taka, conducting a drives at Ramkrishnapur, Shubhrajpur and Dharmadaho border areas under Gangni Upojela in Meherpur today. The seized drugs have been deposited in the concerned thana and 3 different cases were lodged in this regard. One person was arrested with illegal drugs worth 11,92,500 taka at the Jhinaidah bus stand area in Chuadanga today. A case was lodged in this regard. Football. And Bondhumahol Football 11 defeated Chandpur Johurul Football 11 by 2-1 in the international match of Khaleda Jia Sriti 8-team football tournament at Agurghata Secondary School Ground today under Paigacha Upojela, Il Khulna. Meanwhile, Kabaddi and Lal 11 defeated Hulud 11 by 36 points to 28 in an anti-drug Kabaddi match at Panch Kahunia Government Primary School Ground under Shalikhau Bujila in Magura today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা স্থানীয় ইংরেজি সংবাদের পর এখন শুনবেন মনীষীদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মনীষার বাকি অংশ।
3: ছিল পৃষ্ঠপোষকতা, বিভিন্ন শাসকের আমন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা তাকে দূর দূরান্ত ভ্রমণে উৎসাহিত করে।
4: ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানব, সেটি হল যে ইবনে বতুতা রহিমাহুল্লাহ উনি ভারতবর্ষেও আগমন করেছিলেন, বাংলায় যেভাবে এসেছেন ভারতেও এসেছেন। যে আমরা ইতিমধ্যে শুনেছি যে ইবনে বতুতা রহিমাহুল্লাহ বাংলায় আগমন করেছিলেন এবং এখান থেকে শুরু করে একেবারে দিল্লি পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন, তো এই ভ্রমণের বিষয়ে আপনি বলবেন শ্রোতাদেরকে।
3: ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি 1333 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করেন।
4: জি জি, এখান থেকে ভ্রমণ করে বাংলা থেকে এরপরে ভারতবর্ষে উনি আবার যান।
3: জি
4: জি,
3: তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা আফগানিস্তান হয়ে সিন্ধু নদ অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেন, লাহোর মুলতান হয়ে দিল্লির দিকে আসেন। দিল্লিতে আসার পর সুলতান তাকে অত্যন্ত সম্মান দেন, সুলতান তাকে বিচারক হিসাবে নিযুক্ত করেন।
4: এখানেও তিনি দায়িত্ব পালন করেছেন,
3: কারণ ইবনে বতুতা ছিলেন শিক্ষিত ফকিহ, মালিকি মাজহাবের বড় আলেম ছিলেন,
4: মানে যোগ্যতার কারণে যেখানেই গেছেন সেখানেই তিনি সমাদৃত হয়েছেন।
3: দিল্লি শহরের আকার, জনসংখ্যা, জৌলুস ও সুলতানের বিলাসবহুল জীবন তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, সুলতান মোহাম্মদ বিন তুগলক ছিলেন খুব উদার কিন্তু একই সাথে অস্থির চরিত্র ও কঠোর শাসক। ভারতবর্ষের সমাজ জীবন, হিন্দু মুসলিম সম্পর্ক, মন্দির, উৎসব, বাজার এবং নারীদের অবস্থান সম্পর্কেও তিনি অনেক কিছু লিখে গেছেন।
4: কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলাও সফরের জন্য যে আমাদেরকে বলেছেন, সেই সফরের উদ্দেশ্যও এটা যে যেখানে যাবে সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করবে, সেখান থেকে সে অভিজ্ঞতা অর্জন করবে এবং সেটা পরবর্তীতে নিজ জীবনে এবং মানুষের মাঝে সেটা প্রচার করবেন, সে কাজটি তিনি পুরোপুরি করেছেন। এরপরে আমি আপনার কাছ থেকে জানতে চাই, ইবনে বতুতার বর্ণনায় বাংলার যে সামাজিক অবস্থা, উনি তো আমাদের একেবারে চিটাগাং থেকে শুরু করে নদীপথে এসে উনি বেশ মানুষের সঙ্গে মিশেছেন, সর্বশ্রেণীর মানুষের সঙ্গে, তো বাংলার সামাজিক অবস্থা উনি কিরকম, কিভাবে তুলে ধরেছেন ওনার লেখনীর মধ্যে একটু বলবেন।
3: ইবনে বতুতা রহমতুল্লাহ আলহি 1345 খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন এবং তিনি বাংলার সামাজিক অবস্থার একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরেন
4: ওনার লেখনীর মধ্যে,
3: লেখনীর মাধ্যমে। তার বর্ণনা অনুযায়ী বাংলা ছিল একটি সমৃদ্ধ অঞ্চল, চাল, তুলা ও রেশমের প্রাচুর্য ছিল, প্রচুর পরিমাণে চাল উৎপন্ন হতো এবং দ্রব্য মূল্য ছিল খুবই কম। ইবনে বতুতা বলেন, সারা পৃথিবীতে আমি এমন কোনো দেশ দেখিনি যেখানে জিনিসপত্রের মূল্য বাংলার চেয়ে কম, সারা পৃথিবীর থেকে বাংলাতে জিনিসপত্রের দাম কম ছিল। এক দিরহামে 8টি মোটা তাজা মুরগি, 2 দিরহামে 1টি মোটা তাজা ভেড়া এখানে বিক্রি হতে দেখেছি, 30 হাত লম্বা উৎকৃষ্ট ধরনের সুতি কাপড় মাত্র 2 দিনারে এখানে বিক্রি হতে দেখেছি। সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য ছিল, তবে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ছিল, বাজারগুলো ছিল জমজমাট ও ব্যবসায়ী আর কারিগর সম্প্রদায় ছিল সক্রিয়। বাংলায় ইসলাম ধর্ম প্রভাবশালী ছিল, তবে হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষ সহ অবস্থান করত। তিনি স্থানীয় সুফি সাধকদের সম্মান প্রভাবের কথা উল্লেখ করেন, সুফি দরবেশ, ফকির ও আলেমগণ সমাজে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন, সমাজে নারীরা সম্মানের সাথে বসবাস করত, মুসলিম নারীরা পর্দা প্রথা মেনে চলত, হিন্দু সমাজে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা ও জহর ব্রত প্রচলিত ছিল।
4: আমাদের মুরব্বীদের মুখে যে কথাটা আমরা শুনে থাকি বারবার, যে আমাদের দেশে একটা সময়ে এক সকল ধর্মের মানুষ সহ অবস্থান, ধনী গরিবের মধ্যে তেমন দেখার মতো কোনো তফাতও ছিল না, সামাজিক অবস্থা অত্যন্ত স্থিতিশীল ছিল, সে বিষয়গুলি তিনি কিন্তু অনেক বছর আগেই তার লেখনীর মধ্যে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। ইবনে বতুতা রহিমাহুল্লাহ কত সালে উনি ইন্তেকাল করেন, কোথায় ইন্তেকাল করেন, এ বিষয়ে আপনি আমাদেরকে বলবেন।
3: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি সারা জীবনই সফরে কাটিয়েছেন, শেষ জীবনে উনি মরক্কোতে ফিরে যান। মরক্কোতে যাওয়ার পরে মরক্কোর শাসক উনাকে উনার সারা জীবনের সফরনামা লেখার জন্য উদ্বুদ্ধ করেন। উনি এই সফরনামা লেখার শেষে 1368 অথবা 69 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
4: শ্রোতা বন্ধুরা, দুজন বিদগ্ধ আলেমের কাছ থেকে এক মহান মনীষীর জীবনী আমরা আলোচনা শুনলাম। ইবনে বতুতা মরক্কোর পর্যটক ছিলেন, যেটি আমরা আলোচনার মধ্য দিয়ে জেনেছি। ভ্রমণের একটি পর্যায়ে তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন অবস্থাও তিনি তুলে ধরেছেন। ইবনে বতুতার জন্ম সম্পর্কে আমরা জেনেছি 1404 সালে মরক্কোর তানজানিয়া শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, তিনি ছিলেন একজন বিখ্যাত মুসলিম পর্যটক, ছিলেন একজন আল্লাহওয়ালা এবং অত্যন্ত জ্ঞানী মানুষ, ফকি মানুষ ছিলেন, যিনি প্রায় 30 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যা আমাদের দুজন আলোচক তাদের আলোচনার মধ্যে বলেছেন। তার ভ্রমণের বিস্তারিত বিবরণ তিনি নিজেই তার জীবদ্দশায় হায়াতে জিন্দেগির একটা সময়ে রেহলা নামক গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছেন এবং করার ব্যবস্থা তিনি করেছেন। তিনি যে সফরগুলো করেছিলেন, এই সফরগুলো কেবলমাত্র বর্তমান সময়ে যেমন সফর হয়ে থাকে, সাময়িক বা বাহ্যিক কিছু আমোদ প্রমোদ এবং আনন্দ উপভোগ এগুলি নেওয়া, এই দিকটা তার মধ্যে মোটেই ছিল না। বরং তিনি কোরআনে কারিমের ঘোষণা আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যেও বলেছেন যে দুনিয়াতে সফর করার কথা এবং সফরের মাধ্যমে আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন এবং তাদের উপর আল্লাহ পাক যে রহমত বর্ষণ করেছেন, অন্যদিকে আল্লাহ পাককে যারা মানে নাই, আল্লাহ পাকের একত্ববাদে যারা ঘোষণা দেন নাই, তো শক্তি এবং তাদের সকল সামর্থ্য থাকার পরেও আল্লাহ তাআলা যে তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তিতে আটক করেছেন এবং শাস্তি দিয়েছেন দুনিয়াতে, এই বিষয়গুলি থেকে শিক্ষা গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে সূরাতুল আনকাবুতে বলেছেন। এবং এই দিকটাকে সামনে রেখে ইবনে বতুতা রহিমাহুল্লাহ মক্কা থেকে শুরু করে নিয়ে মুসলিম দুনিয়ার প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে সফর করা এবং সেখানে যারা ভালো ছিলেন তাদের থেকেও শিক্ষা গ্রহণ করা, আর তাদের সেখানে যে খারাপ দিকগুলি ছিল সেগুলিও তুলে ধরা, তার থেকেও শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দরভাবে চালানোর যে চেতনা নিজের ভিতরে জাগ্রত করা, এটা তিনি করেছিলেন। আমরাও চেষ্টা করব আল্লাহ তাআলার একত্ববাদকে জানার জন্য, আল্লাহর সৃষ্টির নৈপুণ্য দেখার জন্য এবং ভালো মানুষের কাছ থেকে ভালো অভ্যাস গ্রহণ করা এবং খারাপের কারণে যে বিপদ এবং খারাপের কারণে যে শাস্তি আসতে পারে সেগুলো দেখে খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার যে শিক্ষা, এটা আমরা ভ্রমণের মাধ্যমেই গ্রহণ করব ইনশাআল্লাহ। সুতরাং এই মহান মনীষীর জীবনী থেকে আমরা তাকওয়া ফরহেজগারী এবং আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হওয়ার শিক্ষা নিয়েই আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা ভাই, যেখান থেকে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে সংযুক্ত থেকেছেন এবং আমাদের আজকের অনুষ্ঠান শুনেছেন, ইবনে বতুতা রহিমাহুল্লাহর জীবন ও কর্ম এবং তার জীবনের অভিজ্ঞতা এবং সেগুলি আমাদের কাছে পেশ করেছেন, তো সেই লম্বা আলোচনা যারা শুনলেন, আমরা চেষ্টা করব আমাদের এই মহান মনীষীদের জীবনী থেকে দায়িত্ব পালনে তাদের যে সচেতনতা, তাকওয়া এবং ফরহেজগারি এবং দীন শিক্ষায় তাদের যে একেবারে খুব বেশি আগ্রহ এবং কোরআনে কারিমের আয়াত অনুযায়ী ভ্রমণ করা, ভ্রমণ থেকে শিক্ষা গ্রহণ করা এবং সে অনুযায়ী ভালো কাজগুলোকে গ্রহণ করা এবং খারাপ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করা, এই বহুবিধ দিক যেগুলি তিনি তার ভ্রমণ কাহিনী এবং তার জীবনের বিভিন্ন পরতে পরতে তিনি তুলে ধরেছেন, যেটি আমরা ইতিমধ্যে দুজন বিদগ্ধ আলেমের কাছ থেকে আলোচনার মাধ্যমে শুনলাম, আমরা চেষ্টা করব আমাদের জীবনকে এই মহান মনীষীদের জীবনের যে ভালো দিক সেই দিকগুলির সাথে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব, নিজেদেরকে সেভাবে চালানোর চেষ্টা করব, দায়িত্ব পালনে সচেতন হওয়া এবং কোনো জিনিস গভীরভাবে দেখে সেখান থেকে জ্ঞান আহরণ করা, সে অনুযায়ী নিজের জীবনকে আমরা পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই মহান মনীষী আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন, তার রুহের মাগফিরাতের জন্য পরকালীন জীবন তিনি ভালো থাকবেন সেই দোয়া আমরা করব ইনশাআল্লাহ সকলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকের আলোচনা এ পর্যন্ত, আবারও আপনাদের সঙ্গে কোনো মহান মনীষীর জীবনী নিয়ে আবারও উপস্থিত হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এতক্ষণ শুনলেন মনীষীদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মনীষা, পরিচালনা করলেন মুফতি আব্দুল কুদ্দুস, সম্পাদনায় ছিলেন শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু এখন শুধু একটি রোগের নাম নয়, এটি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা এবং মশার কামড় থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা। কি করে বুঝব যে আসলেই ডেঙ্গু বা চিকুনগুনিয়া হয়েছে? খেয়াল করতে হবে যে হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ, যেমন মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে অথবা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, এই লক্ষণগুলো যদি দেখেন

0: নিয়া হয়েছে। তাই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং একটু সতর্কতা ভীষণ প্রয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 70%, সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:47 এবং অস্ত যাবে সন্ধে 5:57। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river post valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Some places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and a few places of Rangpur, Rajshahi, Mymensingh and Dhaka divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust wind. Moderately heavy shower is also expected at places of the country. Mild heat wave is sweeping across Gopalganj, Narayanganj, Bogura, Netrokona, Kumilla, Feni, Chatpur, Chattogram, Khulna and Borishal districts and it may continue. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Shandip, 36.7 degrees Celsius, and the minimum was at Tetulia, 23.8 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 26 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 70% and at 6 p.m. 65%. Sunrise over Dhaka tomorrow at 5:47 a.m. and sunset at 5:57 p.m. And that's all for weather for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
0: এতক্ষণ বাংলা ও ইংরেজিতে আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। সুপ্রিয় শ্রোতা, এখন কিন্তু প্রায় সেই শুধুমাত্র ডেঙ্গু জ্বর নয়, এমনিও অনেকেরই কিন্তু জ্বর লক্ষণীয়। সেক্ষেত্রে অবশ্যই একটু সচেতন হতে হবে, একেবারে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া ভীষণ প্রয়োজন। বাড়িতে যদি তরল পানীয় ব্যবহার পাশাপাশি আপনারা যদি একটু জুস খেতে পারেন কিংবা নারকেলের পানি খেতে পারেন, অর্থাৎ তরল পানীয় ব্যবহার যদি একটু বেশি করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের সুস্থতা বেশি হবে। পাশাপাশি বাড়িতে যদি আপনাদের দিনের বেলায় মশারি টাঙিয়ে রাখতে পারেন, তাতে বয়োজ্যেষ্ঠ এবং ছোট বাচ্চারাও কিন্তু নিরাপদে থাকতে পারে। একটু সচেতনতাই আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, গানটির রচয়িতা মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, যেখানে সেখানে ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়, তাই ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইরামণি মণ্ডল। খুলনা মহানগরীর রায়পাড়া মেইন রোডস্থ মনসুর লিটন স্মৃতি সংসদ চত্বরে আজ সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কেসিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান ও কেসিসির সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন এতে বিশেষ অতিথি ছিলেন। ক্লাবের সভাপতির সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোনাডাঙ্গা থানা এলাকার সোনার বাংলা স্কুল সড়ক, সিদ্দিকিয়া মহল্লা, হাজি ইসমাইল লিংক রোড, আবু আহমেদ সড়ক এবং সদর থানা এলাকার স্যার ইকবাল রোড ও রায়পাড়া মেইন রোড সংলগ্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। খুলনায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। একই সাথে চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পৃথক ডেঙ্গু ইউনিটের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করা হয়। এবারে এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। এতে শয্যা সংকট দেখা দেওয়ায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অতিরিক্ত ৩০ শয্যা বিশিষ্ট ডেঙ্গু ওয়ার্ডের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,
3: মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ৮ দিনে আবার নতুন করে খুলনায় ডেঙ্গু নিরোধে আমরা নতুন ব্যবস্থাপনা দাঁড় করিয়েছি। একদিকে সিটি কর্পোরেশন জনগণকে নিয়ে পরিচ্ছন্ন অভিযান করবে, আরেকদিকে চিকিৎসা সেবায় খুলনা মেডিকেল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলিও কাজ করবে।
2: নগরীতে ডেঙ্গু প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিটি কর্পোরেশনের কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন,
3: আজকে আমরা নতুন একটি ডেঙ্গু ওয়ার্ড, বর্ধিত ডেঙ্গু ওয়ার্ড আমরা ওপেন করলাম। কর্পোরেশন খুলনার মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, ডেঙ্গু ভয়াবহ রূপ লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে কতগুলো নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা নতুন করে আমরা খুলনা সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা কোথাও অপরিচ্ছন্ন রাখবো না ইনশাআল্লাহ।
2: পরে তিনি নতুন ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ রুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান আজ কালীগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মাওলানা আবু তালিব এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা ছাত্র শিবিরের সভাপতির সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ কৃতি শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সবুজ ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ যশোরের বেনাপোল পৌর গেট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এতে প্রধান অতিথি ছিলেন। বেনাপোল পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ খুলনার দাকুপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সর্পদংশনের পর দ্রুত হাসপাতালে পৌঁছানো, আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখা, নিরাপদে অঙ্গ স্থির রাখা এবং বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিতে স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনার পাইকগাছা উপজেলার আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বেনাপোল বন্ধুমহল ফুটবল একাদশ 2-1 গোলে চাঁদপুর জহরুল ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুরের মুজিবনগর মুক্তিযোদ্ধা ফুটবল মাঠে 36 জুলাই ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বদরগঞ্জ ফুটবল একাদশ 3-0 গোলে রাজাপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া সাতক্ষীরা দেবহাটার ঘলখলিয়া ফুটবল মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আজ পাঁচপোতা আর কে ফুটবল একাদশ 1-0 গোলে ভাতশালা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম।
3: এসো এসো এসো। আরে দেখিস ও সাজু ভাবি কি সুন্দর সাজেছে, কিন্তু ঘামে ঘুমে কি হয়েছে? আহারে
2: যে গরম পড়ছে।
3: এই পাখাটা দিয়ে একটু বাতাস করো। আহারে এই শোনো, এই এই বাতাস তো খাবা, এই গরমের মধ্যে সাবধান থাকতে হবে, তাই না? এই যে একটু পানি খেতে হবে বেশি করে, মনে রাখতে জানো তো,
2: যে লেবু শরবত খাই তুই,
4: বিশুদ্ধ পানি হতে
3: হয়। কি লেবু শরবত আর কি জানি, ওই যে ইয়ে মেহেনুর আর ওই আনাফ, এক দেখলাম যে পুকুরের মধ্যে বারবার ঝাপাচ্ছে উঠতেছে, ঝাপাচ্ছে উঠতেছে,
2: গরম পড়ছে।
3: তা হচ্ছে, কিন্তু দিনে কয়বার কয়বার তোমার পুকুরে নামতে হবে? ছোট মেয়ার ওই চাস্ত ভাই, এই বাপ্পা কিন্তু এই ব্যাপারটা ভালো করে বলতে হবে,
2: যে
3: পোলা পানে একটু সাবধানে
2: সাবধানে করতে হবে,
3: বারবার গোসল করলে পারে অসুখ বিসুখ হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আপনারাও যারা বেতার যন্ত্রের সামনে আছেন, আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার এই অনুষ্ঠান শুনছেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন এবং ফোন ইন অনুষ্ঠানে থাকেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম, শুভেচ্ছা। আপনাদের ছেলে মেয়েকেও এবং নাতি নাতনিদেরকেও কিন্তু একটু সাবধানে রাখবেন। ওই পুকুর পালি যে ঝাঁপাতি হবি, মানে গোসল করতে হবি,
2: আবার মনে করে অনেকে সাঁতার পারে না, হে তো পানিতে ডুববে মরবে।
3: ও মা রে মা, এই কাজ তো অনেক সাবধান থাকতে হবে, তাই না? তো এগুলো খেয়াল রাখবেন। আর সাঁতার জানে না, এই কথা যাতে আমরা না শুনি, সবাই সাঁতার শিখা ফেলতে হবে, তাই না? তাহলে ভালো হবে। আর ওই যে এই সাথে বলে রাখি যে শুনলাম যে ছোট মিয়া বলে জাগা জমি পরিষ্কার করেছে, ছোট মিয়া বলে জাগা পরিষ্কার করেছে,
4: আমি বিকেলেও আসার সময় দেখে আসছি, তোমরা যেটা মনে করতেছো তা না, অনেক পরিষ্কার করেছে।
1: কারণ ভাই একটা কথা কানা, এই যে যখন ইয়ে পরে ঠেকায় পরে বাঘ পানিতে নামে, ছোট মেয়ের অবস্থা হয়েছে, তাই বুঝছো?
3: চারিদিক থেকে আক্রমণ হয়েছে।
1: না শুনো, ছোট মেয়ার মেয়ে বুঝছো, ছোট মেয়ের মেয়ে হইল কি আফরোজার নাম বোধহয়, দেখে আমি আসার সময় দেখি যে ডাক্তারের কাছে নাকি হয়েছে, তিন দিন ধরে জ্বর। বললাম যে তাড়াতাড়ি নিয়ে যাও। ওই যে মেয়ের জ্বর হয়েছে বাঘ তখন ওই যে পুকুরে নামছে।
3: আল্লাহ মাফ করুক, আমাদের যাতে কারোরই এই জ্বর জারি এরকম বেশি না হয়, আর এডিস মশা যাতে না কামড়ায়, ডেঙ্গু জ্বর যাতে না হয়, তাই না? সাবধান থাকতে হবে। ছোট মিয়া তুমিও পরিষ্কার করতেছো, ওই ঠেলার নাম বাপ নাকি তুমি আজকে ভালো হয়েছো, কিন্তু আপনারা যারা এই ছোট মেয়ার মতন ওই ঘাটতেরা আছেন তারাও সোজা হয়ে যান, কারণ আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্নতায়
1: একটু ভুলের কারণে,
3: আপনার এই ভুলের কারণে কিন্তু আমরা সবাই কিন্তু সমস্যায় পড়বো। আপনি ভালো থাকেন, আমরা ভালো থাকবো, হ্যাঁ সবাই ভালো থাকবো। এই কথা বলে আমরা চলো, আমরা আজকে একটা বিশেষ বিষয়ে শুনবো, তা হচ্ছে দেখো গাছগাছালি শুধু আমার গ্রামে গঞ্জে লাগালেই হবি না, শহরে আজকাল লোকজন কত হয়েছে দেখিছো? হ্যাঁ, এই তুমি একটু শহরে যাও, মানে নিঃশ্বাস ফেলানোর জায়গা নাই। তো আপনাদের যার যেখানে জায়গা আছে একটু ফাঁক পেলে ছাদে আশেপাশে গাছ লাগান, যে যা পারে যে রকম গাছ আছে লাগান, তাহলে আপনার আশেপাশে দেখবেন মানুষ একটু বাসযোগ্য হয়ে উঠবে, ভালো থাকবে। সেই বিষয় নিয়ে আমরা আজকে শুনবো, একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। এ বিষয়ে বলতেছেন ASM জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল বন বিভাগ, আগারগাঁও, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কচ্ছে ইশাদ জাহান নীলা। চলেন শোনা যাক।
2: আচ্ছা শুনি।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসর থেকে। আমাদের আজকের বিষয়, একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে আছেন এএসএম জহিরউদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে, আমরা জানি উন্নত বিশ্বের তিনটি শহর আছে এবং সেটি বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত, এর মূল কারণ আসলে কি?
6: ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বের বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত যদি আমরা দেখি, তাহলে অস্ট্রিয়ার ভিয়েনা, ডেনমার্কের কোপেনহেগেন এবং অস্ট্রেলিয়ার সিডনির মতো শহরগুলো তারা এই বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনটি প্রধান কারণে। একটা হচ্ছে তাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে পরিকল্পিত অবকাঠামো, এবং তার পাশাপাশি শহরের সবুজ পরিবেশ থাকার কারণে মূলত তারা বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
5: এবারে জানবো আপনার কাছে সুস্থ ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা আসলে কি বা কতখানি।
6: গাছ মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আর আমরা যদি দেখি, একটা গাছ বায়ুমণ্ডল থেকে প্রায় 260 পাউন্ড ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল থেকে শোষণ করে এবং পাশাপাশি 260 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। আমরা যে ছোট্ট একটা হিসাব আমরা করি এভাবে যে এক একর জায়গায় আদর্শ বনে 700 পরিমাণ গাছ থাকতে পারে। এই 700 গাছ প্রায় 182 লক্ষ পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। সেই হিসাবে আমরা যদি বলি যে গাছের লাইফ টাইম 80 বছর, তাহলে 80 বছরে সে যে অক্সিজেন উৎপন্ন করে তার পরিমাণ প্রায় 14,56,00,000 পাউন্ড। আর আমরা আরো যদি একটু হিসাব করি যে 1 পাউন্ড অক্সিজেনের মূল্য যদি 50 টাকা ধরে নেই, সেই হিসাবে 700টি গাছ তার জীবদ্দশায় প্রায় 72,80,00,000 টাকার অক্সিজেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। কাজেই সুস্থ সুন্দর বাসযোগ্য শহর গঠনে গাছ শুধু অক্সিজেন উৎপাদনেই প্রচুর ভূমিকা পালন করছে। আবার যদি আমরা বলি যে শহরে দালান কোঠা, যানবাহন ও মানুষের ঘনবসতি তাপমাত্রা বাড়িয়ে দেয়, গাছ ছায়া প্রদান করে এবং নিজ দেহ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে থাকে।
5: আমরা আরেকটু জানবো আপনার কাছে যে শহরের পরিবেশকে কিভাবে এই যে গাছ শান্ত রাখতে পারে বা পরিষ্কার রাখতে পারে, ভূমিকা কতটুকু।
6: রাস্তার ধারে যে ঘন গাছপালার বেষ্টনী যেটা আছে, এটা ট্রাফিক জ্যাম ও কলকারখানার শব্দ শোষণ করে এবং বাতাসের ধূলিকণা আটকে রেখে পরিবেশকে শান্ত ও পরিষ্কার রাখে। শুধু তাই না, একটি গাছ 1 বছরে প্রায় 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে সে পরিবেশকে ভালো রাখে।
5: আমরা জানলাম গাছের যে উপকারিতা আমাদের পরিবেশের উপর যে প্রভাব সেটি সম্পর্কে জানলাম। জানবো এবার আপনার কাছে গাছের উপকারিতা কতখানি মানসিক প্রশান্তির উপরে।
6: গাছ এবং সবুজের উপস্থিতি মানুষের প্রশান্তি দেয়, মানুষের মানসিক প্রশান্তি দেয়, বিষণ্নতা দূর করে এবং শহরে নান্দনিক সৌন্দর্য যোগ করে যা নাগরিক জীবনকে মনোরম ও শান্তিপূর্ণ করে তুলতে পারে।
5: বৃষ্টির পানি শোষণ ক্ষমতা কতখানি গাছের।
6: গাছ প্রচুর পরিমাণে বৃষ্টির পানি শোষণ করতে পারে, কারণ একটা গাছ দেখা গেছে যে বছরে প্রায় 750 গ্যালন বৃষ্টির পানি সে নিজের শরীরে শোষণ করে থাকে।
5: আচ্ছা, এবার একটু জানবো আপনার কাছে জীব বৈচিত্র্য সংরক্ষণে কি ভূমিকা আছে গাছের।
6: শহরের পার্কে বা রাস্তায় থাকা গাছ বিভিন্ন পাখি কীট পতঙ্গের আবাসস্থল তৈরি করে, যা শহরের জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছপালা সংরক্ষণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি।
5: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই বোনদের পরামর্শ দিয়ে উপকৃত করার জন্য।
3: তো শুনলে তো, শুধু গ্রামেই গাছ লাগালে হবে, শহরেও লাগাতে হবে। এবং এটা দেখলে যে শব্দ বলো, তারপরে যে হ্যাঁ, তারপরে গরম তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তো আমরা কে এই যে গরমে যে হাঁপা উঠতেছি, গাছ লাগাবো না কে? কত
2: ওই ধরনের গাছ তলায় বসে অনেক আরাম পায়, পাটি বিছে সবাই দেহ বসে থাকে গ্রামে।
3: ঠিকই কথা কইছো। তো চলো, বেতার যন্ত্রের সামনে আপনারা কি অপেক্ষা করতেছেন? আপনাদের জন্য কিন্তু আজকে বিশেষ বিষয় আছে, চিঠিপত্র। তার আগে চলুন একটা গান শুনি, কি গো তোমরা?
2: একটা গান শোনাও।
3: গানের শিল্পী হচ্ছেন শাহনেওয়াজ দীপু ও ঝিনুক, গীতিকার মুসলিউদ্দিন সিদ্দিকী, সুরকার হাবিবুর রহমান। চলো গানটা শুনি আসি।
2: আচ্ছা শুনি।

0: হ্যাঁ দেখিস কি সুন্দর গান, ভালোই লাগে তাই না? তো আমারে কিন্তু ওই বিষয়টা শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে, কৃষি বিষয়ক সমস্যার সমাধানে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহেনা পারভিন। ও উনি হচ্ছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নারায়ণগঞ্জের, ওনার কাছ থেকে চলো শুনি আমাদের চিঠিপত্র। আর চিঠিপত্র কিন্তু লিখতেছেন যারা তাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। সব চিঠির উত্তর তো আর দেওয়া সম্ভব না, না জরুরি না, তো ওখান থেকে বাছাই করে কিছু দেব। তবে একটা বিষয় খুব ইয়ে করতে, সজিনা তো খাও নাকি? সজিনা কিন্তু পাতাও খুব উপকার তাই না? এই যে কিরা জানি কইলো যে সজিনার পাতায় বলে ওই পোকা লাগেছে, তারপরে কি কি লাগেছে বলে, তো এইটা কেমনে কি নিরাময় করা যায় এটা জানতে চাইছে। তো চলো আজকে শুনি এইসব বিষয় নিয়ে কিছু আলোচনা করে কিনা, চলো শোনা যায়।
1: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব আমির হোসেন শিমুলতলি গাজীপুর থেকে। আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি সজিনার গাছ আছে, কিছুদিন থেকে সজিনা গাছে এক ধরনের পোকার এবং পিপিলিকার আক্রমণ হয়েছে। এই পোকা গাছের কচি পাতা এবং ডগার রস চুষিয়ে খেয়ে গাছকে দুর্বল করে ফেলছে। ইতিমধ্যে এ পোকার আক্রমণে একটা সজিনার গাছও মারা গেছে। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনার সজিনা গাছে সজিনার জাপ পোকা বা অ্যাফিডের আক্রমণ হয়েছে। পিপিলিকার উপস্থিতি, জাপ পোকার উপস্থিতি কি অনেকটাই জানান দেয়। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, হাত দিয়ে পিষে পোকা মেরে ফেলতে হবে। পরভোজী পোকা যেমন লেডি বার্ড বিটল জাতীয় পোকা মেরে ফেলা যাবে না, লালন পালন করতে হবে। ডিটারজেন্ট 4 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে কাছে যদি স্প্রে করেন তাহলে সজিনার এই জাপ পোকা বা অ্যাফিডের আক্রমণ, পিপিলিকার আক্রমণ থেকে অনেকটাই কমে যায়। সমপরিমাণ নিম তেল ও পানি মিশিয়ে গাছে স্প্রে করলে পোকা এবং পিঁপড়া সহজেই গাছ থেকে দূরে থাকে। গাছের গোড়ায় এবং ডালে ছাই ও সামান্য গুঁড়া মরিচ ছিটিয়ে পিপিলিকার উপদ্রব অনেকটাই কমে যায়। গাছের যে অংশগুলোতে জাপ পোকা বেশি আক্রমণ করেছে সেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে। ধন্যবাদ, আবার লিখবেন। এর পরে চিঠিটি লিখেছেন জনাব আবুল হোসেন পীরগঞ্জ ঠাকুরগাঁ থেকে। আপনি লিখেছেন আপনার জমিতে আপনি এবার ঝিঙ্গা চাষ করেছেন। ঝিঙ্গা গাছে এক ধরনের সাদা মাছি দেখা যাচ্ছে, এরা পাতার রস চুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। পাতায় অসংখ্য সাদা সাদা দাগযুক্ত মাছি দেখা যাচ্ছে, গাছ নাড়া দিলে পোকা উড়ে যায়। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার ক্ষেতের ঝিঙ্গা গাছে ঝিঙ্গার সাদা মাছি পোকা আক্রমণ করেছে, এরা পাতার রস খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। এরা ভাইরাসজনিত রোগ ছড়ায়। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন করতে হবে যা আলোর ফাঁদ হিসেবে ব্যবহার করতে হবে। গাছে হলুদ রঙের আঠালো ফাঁদ বা আঠাযুক্ত হলুদ বোর্ড ব্যবহার করলে সাদা মাছি অনেকটাই আকৃষ্ট হয়ে মারা যায়। নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে। 50 গ্রাম সাবানের গুঁড়া 10 লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে 2 থেকে 3 বার ভালো করে স্প্রে করলে এই ঝিঙ্গার সাদা পোকা মাছি অনেকটাই কমে যায়। নিয়মিত নিম তেল বা অর্গানিক স্প্রেয়িং অয়েল আপনার ক্ষেতে ব্যবহার করলে পোকা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। বেশি আক্রান্ত পাতা ও ডালপালা সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন বা মাটি চাপা দিন। জমির চারপাশের আগাছা পরিষ্কার রাখুন, কারণ এগুলো সাদা মাছির বংশবৃদ্ধির নিরাপদ স্থান। সর্বশেষ ব্যবস্থা হিসেবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে পারেন। 10 দিন পর পর কয়েকবার অনুমোদিত কীটনাশক বা জৈব বালাইনাশক স্প্রে করতে পারেন। প্রথমবার লক্ষণ দেখা দিতেই ব্যবস্থা নিন, আগাম বীজ ব্যাপন করুন, সুষম সার ব্যবহার করুন। ধন্যবাদ, আবার লিখবেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব তরিকুল ইসলাম বেলাবন নরসিংদী থেকে। আপনি মিষ্টি কুমড়া চাষ করেছেন। কিছুদিন থেকে মিষ্টি কুমড়া গাছে এক ধরনের লাল ছোট পোকা গাছের পাতা ফুটো করে এবং গাছের পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এ পোকা ফুল এবং কচি ফলেও আক্রমণ করে। এ ব্যাপারে কি করতে হবে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি আপনার মিষ্টি কুমড়া ক্ষেতের মিষ্টি কুমড়ার লাল বিটল বা পামকিন বিটল আক্রমণ করেছে। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত অংশে হাত দিয়ে সম্পূর্ণ পোকা ধরে মেরে ফেলতে হবে। সকালের দিকে যখন রোদ কম থাকে তখন পোকাগুলো অলস থাকে, এ সময় হাত দিয়ে পোকাগুলো মেরে ফেলতে হবে। খেতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কুমড়ো জাতীয় বুনো বা বিকল্প গাছপালা থাকলে তা নষ্ট করে ফেলতে হবে। কুমড়ো জাতীয় খেতে গাছের কচি পাতায় ছাইয়ের সঙ্গে অল্প কেরোসিন মিশিয়ে গাছে ছিটিয়ে দিলে পোকা দূরে থাকে। গাছে নিয়মিত নিম তেল বা সাবানের পানি স্প্রে করলে অনেকটাই ভালো ফল দেয়। গাছের গোড়ায় মাটি কুপিয়ে মিষ্টি কুমড়া, লাল বিটিল বা পামকিন বিটিল পোকার কীড়া উন্মুক্ত করে দিতে হবে এবং ডাল পুঁতে এসব পোকার কীড়া খাওয়ার জন্য পাখি বসার জায়গা করে দিতে হবে।
0: তো আমরা শুনলাম চিঠিপত্রের জবাব, তো আসলে জানাই যায় অনেক কিছু, নাকি অনেক কিছু জানা যায়। আর আমাদের বারবার বলি গাছ লাগান, গাছ লাগান, তাল গাছ লাগাতে ই হবে, সবাই মিলে তাল গাছ লাগাবো, নাকি কম? তো আমাদের কিন্তু আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাগাস্তা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল কোরআন এখন শুনবেন পবিত্র ঈশান নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আপনাদের সাথেই আছি আমি সেলিন আক্তার শেলি,
1: আমি মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন একটি দেশের গান, গানের শিল্পী এন্ড্রু কিশোর, গানটির গীতিকার সিদ্দিক চৌধুরী এবং সুরকার এ এইচ এম রফিক।

এবারে শুনবেন একটি আধুনিক গান, আবু জাফরের কথা ও সুরে, ফরিদা পারভিনের কণ্ঠে, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম।

শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবার। দুরবারে আজ শুনছেন রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া। এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ছায়াছবি তুমি আমার প্রেম, দ্বৈতকণ্ঠে কনক চাঁপা ও মুনির খান।

চাওয়াপায় এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী দিলরুবা খান, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

এই গানটির সাথে শেষ হয়ে গেল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া, আর এরই সাথে শেষ হল সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। আজ থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াসর এশিয়ান গেমস। জাপানের সম্রাট নারুহিত নাগোয়ার মিজোহো পার্ক স্টেডিয়ামে গেমসের 20তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ক্রীড়ার আলোয় এশিয়াকে 100 বাধার দীপ্ত অঙ্গীকারে সূচনা হল 20তম এশিয়ান গেমসের। জাপানের নাগোয়ার বুকে আলো আর সুরের ঝর্ণাধারায় আঁকা হল এক বিশাল হৃদয়ের অবয়ব, যা ছড়িয়ে দিল শান্তির সুবাতাস। পালোমা মিজু স্টেডিয়ামে রক্তিম আলোর ঝলকানি আর হাজারো স্বপ্নাতুর চোখে নতুন ভোরের আহ্বান। সব বাধা পেছনে ফেলে বিশ্ব দেখল প্রাচ্যের এই প্রাঙ্গণে ঐক্যের এক মহাকাব্যিক সুর। জাপানের আলোমা মিজুহু স্টেডিয়ামে সম্রাট নারুহিত আনুষ্ঠানিকভাবে আসরের উদ্বোধন ঘোষণা করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মার্চ পাস্টে ফুটে ওঠে এশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের বহু বর্ণালী ক্যানভাস। ইংরেজি বর্ণমালার সুবিন্যস্ত ধারায় 3 নম্বরে গর্বের লাল সবুজ পতাকা হাতে প্রবেশ করে বাংলাদেশ কন্টিনজেন্ট। শুটার আবদুল্লাহেল বাকি আর কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়ার দৃঢ় পদক্ষেপে স্টেডিয়ামে ওড়ে বাংলাদেশের বিজয়ের স্বপ্ন। 22টি ডিসিপ্লিনে 250 ক্রীড়াবিদদের এই বহর বিজয়ের নতুন কাব্য লিখতে প্রস্তুত। এদিকে 45টি দেশের 11,500-এরও বেশি অ্যাথলেটের এই মিলনমেলা প্রমাণ করে খেলাই পারে বিশ্বকে এক ছাদের নিচে আনতে। ঐতিহ্যবাহী অ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডির পাশে প্যাডেল ও এমএম এর মতো আধুনিক খেলা স্থান করে নিয়েছে এবারের ক্রীড়াঙ্গনে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশের 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 5:30 পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যে গেমসের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 10:00 খেলা শুরু হবে। এছাড়া আগামী সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার, বুধবার দক্ষিণ কোরিয়ার, 25 সেপ্টেম্বর কাজাকিস্তানের এবং 27 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মোকাবেলা করবে। এদিকে গেমসের পুরুষ হকিতে আগামী মঙ্গলবার বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 তারিখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। ম্যাঞ্চেস্টারে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 2 উইকেটে 47 রান করেছে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। উল্লেখ্য, এই সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। চলতি মাসের 22 তারিখে চেস্টারলি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। আগামীকাল হারারেতে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবলের দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলো খেলাই রাজধানীর শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগ ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল। তোমায় খুঁজে খুঁজে কেটেছে কত বেলা, তোমায় না বুঝে করেছি কত যে হেলা। তোমার দেখা পাইনি বলে কেঁদেছি রাত দিন, যখন দাও ধরা জীবন হয়ে ওঠে কত রঙিন। সুখ তোমার নামটি জানে, থাকো বহু দূর, তোমায় পেয়ে হয় যেন আনন্দে সুরাসুর। সচেতন প্রচেষ্টা লাগে জানি তোমায় পেতে হলে, তোমার জন্য সেই চেষ্টা করব সবাই মিলে। সুখী হতে কে না চায়, এই সুখের খোঁজেই মানুষের জীবন অতিবাহিত হয়। সুখের সংজ্ঞাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু তারপরেও কেউ সুখী হতে পারে কেউ পারে না। কোন বিষয়টি একজন মানুষকে সুখী করে তোলে আর আমরা কিসে সুখী হব সেটাও বলা মুশকিল। বিজ্ঞান বলে সচেতন প্রচেষ্টা ছাড়া সুখী হওয়া যায় না। প্রশ্ন হল, সেই প্রচেষ্টা কি আমরা চালাচ্ছি সবাই, নাকি কোনো ধরনের চেষ্টা ছাড়াই শুধু সুখী হতে চাচ্ছি? চেষ্টা না করলে তো হবে না, পরিশ্রমী না হলেও সম্ভব না। আমরা যে যার অবস্থান থেকে সচেতন প্রচেষ্টা চালাব হব সুখী। আমাদের প্রত্যেকটি পরিবার হবে সুখী পরিবার, স্বপ্ন সুখের সংসার। সেই আশাবাদ রেখেই শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান।

0: দেশের তরুণ সমাজই পারে দেশকে গড়তে, তরুণরাই গড়বে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। আগামীর স্বপ্ন বাস্তবায়নে নির্ভীক সৈনিক তারা, তাদের চোখে বাংলাদেশ স্বপ্ন দেখে, উন্নয়নের ছবি আঁকে। তরুণ প্রজন্ম আমাদের কাঙ্ক্ষিত আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে, গঠন করবে শক্ত অবস্থান বিশ্বের বুকে। মেধা বিকাশের মাধ্যমে যোগ্য হয়ে সমাজ পরিবর্তনের কাণ্ডারী হবে আমাদেরই তরুণরা। কি ভাবছে আজকে তরুণরা, তাদের স্বপ্ন ভাবনাগুলোই বা কি? শুনব তারুণ্যের কণ্ঠ পর্বে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব এটি। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সজীব দত্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে প্রতি সপ্তাহে আমাদের দেশের বিভিন্ন জেলা উপজেলায় যেয়ে থাকি এবং সেই জেলা উপজেলায় গিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাই এবং তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে বাল্য বিবাহ প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা সচেতন করতে পারি। আমরা এই কথা জানি যে আমরা যদি স্বপ্ন দেখি তাহলে, এবং এই বর্তমান ছাত্রছাত্রী যারা, এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ, আগামীর কর্ণধার। চলুন আমাদের আজকের বন্ধুদের সাথে কথা বলবো আমাদের আজকের বিষয়, বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সম্পর্কে। আমরা প্রথমেই জানবো বাল্য বিবাহ কি। আমাদের প্রথম কোন বন্ধু রয়েছে তার নাম জানবো এবং কোন শ্রেণীতে পড়ছে।
2: আমার নাম নিশাত তাসনিম লিয়ানা, আমি সপ্তম শ্রেণীতে পড়ি।
1: বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: আমার মতে বাল্য বিবাহ বলতে বোঝায় যে বিয়েতে বর ও কনে উভয় শিশু বা বর কনের মধ্যে যে কোনো একজন শিশু, অর্থাৎ ছেলের বয়স 21 বছর এবং মেয়ের বয়স 18 বছরের নিচে যে বিবাহ হয় সেইটি বাল্য বিবাহ নামে পরিচিত।
1: বাল্য বিবাহ আমাদের জন্য কি অভিশাপ নাকি আশীর্বাদ, কোনটা?
2: বাল্য বিবাহ সাধারণত আমাদের কাছে অভিশাপ স্বরূপ।
1: কেন বাল্য বিবাহকে আমরা অভিশাপ বলতে পারি?
2: বাল্য বিবাহ আমাদের জীবনে নানা ধরনের বিরূপ প্রতিকূলতা নিয়ে আসে, এ কারণে আমার কাছে বাল্য বিবাহ অভিশাপ স্বরূপ।
1: আমরা বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বিষয়ে কথা বলছি। আমরা রয়েছি সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনাতে। আমরা পরের বন্ধুর কাছে যাব। বাল্য বিবাহ কেন হয় তোমার কাছে আমরা জানবো, তোমার নাম পরিচয় আগে বলবে।
3: আমার নাম প্রিয়াঙ্কা কর্মকার, আমি 10ম শ্রেণীতে পড়ছি। বাল্য বিবাহের প্রধান এবং প্রথম কারণ দারিদ্রতা। অনেক পিতামাতাই দারিদ্রতার কারণে তাদের সন্তানের ভরণ পোষণ চালানো সম্ভব হয় না, যার ফলে অল্প বয়সেই তারা তাদের সন্তান দিয়ে দেয়, এটাই বাল্য বিবাহ। আর এরপরে যেটা হচ্ছে সেটা শিক্ষার অভাব এবং অসচেতনতা। অনেক পিতামাতাই বাল্য বিবাহের খারাপ দিক সম্পর্কে সচেতন নয় এবং জানেন না, এর ফলে সেটা না জেনেই তারা তাদের সন্তানকে বিয়ে দিয়ে দেয়। আরেকটি কারণ যেটা হচ্ছে নিরাপত্তার অভাব।
1: বাল্য বিবাহ আমাদের জন্য ক্ষতিকর, বা আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমাদের কি করণীয় কিছু রয়েছে যে এই বাল্য বিবাহের ক্ষতিকর দিকটা নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা, এবং অপেক্ষাকৃত যারা জানে না, অসচেতন মানুষ যারা, তাদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা যারা শিক্ষার্থীরা আমরা কি পদক্ষেপ নিতে পারি, তোমার কাছে কি মনে হয়?
3: আমাদের অবশ্যই এই সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে প্রথমে, আর এর জন্য বিভিন্ন সভা সেমিনার করতে হবে, বিভিন্ন র্যালি করে সকলকে জানাতে হবে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা রয়েছি শ্রোতা বন্ধুরা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনাতে। আমরা কথা বলছি বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সম্পর্কে। পরের কোন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে? বাল্য বিবাহ কুফল কি কি আমরা জানবো। আমরা পরের বন্ধুর কাছে যাচ্ছি, তোমার নাম বলবে এবং কোন শ্রেণীতে পড়ছো।
4: আমি আবিদা সুলতানা খুশবু, আমি 9ম শ্রেণীতে পড়ছি।
1: বাল্য বিবাহের কুফল তোমার কাছে কি কি মনে হয়, এগুলো বাল্য বিবাহের কুফল?
4: আমি মনে করি বাল্য বিবাহের কারণে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা অকালে গর্ভধারণ করে। অকালে গর্ভধারণ করার ফলে প্রসূতি মায়ের এবং সন্তানের মৃত্যু ঝুঁকি থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাল্য বিবাহের কারণে যে সন্তান জন্মগ্রহণ করে তার বিকলাঙ্গতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং তার মধ্যে অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যাও দেখা যায়।
1: পরের বন্ধুর কাছে যাব। আমরা জানবো যে বাল্য বিবাহ আগের চেয়ে কমেছে নাকি বেড়েছে। আমরা বন্ধুর সঙ্গে পরিচিত হই।
5: ধন্যবাদ, আমি সাবিহা আফরোজ। বাল্য বিবাহের হার আগের তুলনায় হয়তো কিছুটা কমে এসেছে, কারণ আজকে শিক্ষার হার বাড়ছে, আজকে আমরা মানুষকে সচেতন করছি, কিন্তু এখনো সেটা সম্পূর্ণ প্রতিরোধ হয়নি।
1: কেন কমেছে? যতটুকুই কমেছে বাল্য বিবাহ আগে, এটা সত্য যে আমরা জানি বাল্য বিবাহ অনেক কমেছে আগে চেয়ে। তোমার কাছ থেকে জাস্ট শুনতে চাই যে কি কারণ মনে করো যে মানুষকে সচেতন করার পেছনে কাজ করেছে, মানুষ বাল্য বিবাহ থেকে দূরে সরে যাচ্ছে, কেন যাচ্ছে?
5: আজকে নারী শিক্ষার প্রসার হচ্ছে, আজকে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হচ্ছে, আজকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে, আজকে বাল্য বিবাহ নিরোধী আইন সেটা আজকে জোরদার করা হচ্ছে, যার কারণে আজকে বাল্য বিবাহ প্রতিরোধ হচ্ছে। তার পাশাপাশি আজকে ইফটিজিং এর হার যেটা, সেটাও আমরা আগের তুলনায় কমিয়ে আনতে সক্ষম। আর আমাদের সরকার সে বাল্য বিবাহ সম্পর্কে অত্যন্ত সচেতন হয়, আজকে সার্বিক সার্বিকভাবে আমাদের যে বাল্যবিবাহ সেটা প্রতিরোধ।
1: এছাড়া এই যে তথ্য প্রযুক্তি, রেডিও, টেলিভিশন, পত্রিকা, এই বিভিন্ন গণমাধ্যমের কারণেও তো মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে, তাই না?
5: হ্যাঁ, আজকে টেলিভিশনে বিভিন্ন নাটক প্রচার করা হচ্ছে, বিভিন্ন ক্ষতিকারক প্রভাব যেগুলো সেগুলো পত্রিকায় লেখা হচ্ছে, যার কারণে আজকে বাবা মায়েরা বাল্যবিবাহ দিচ্ছে না, আজকে বাল্যবিবাহ হার কমে আসছে।
1: আজকে আমাদের অনুষ্ঠানে অনেক অতিথিরা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আমরা জানবো আজকের বিষয়ে তোমাদের অনুভূতি নিয়ে। একটা বিষয় কিন্তু বর্তমানে দেখা যায় যে প্রশাসনের সঙ্গে এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও সংযোগটা অনেক কিন্তু অনেক বেশি সহজ হয়েছে। যার কারণ হিসেবে আমরা যদি বলি যে তথ্য প্রযুক্তি, যেমন ফেসবুক, ফেসবুকে সকল গভর্নমেন্ট অফিসের কিন্তু একটি পেজ রয়েছে বা আইডি রয়েছে, যেখানে তোমরা খুব সহজেই তাদের সঙ্গে যে কোনো সমস্যা জানাতে পারো। আচ্ছা, তোমার কাছে শুনবো, যদি তোমার আশেপাশে কোথাও বাল্য বিবাহ সংগঠিত হতে যায় এবং তুমি জানতে পারো, তুমি কি করবে?
5: আমি সবার আগে সেটা আমার শিক্ষক শিক্ষিকাদের জানাবো এবং এরপর আইনের আশ্রয় নিব, তারপরে বাল্যবিবাহ প্রতিরোধ করব।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা সবাই মিলে বাল্যবিবাহকে কি বলবো?
6: না।
1: বাল্যবিবাহকে
6: না।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনার শিক্ষার্থীদের কথা। এই পর্যায়ে আমরা মুখোমুখি প্রধান শিক্ষক সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনারা আপনাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আপনাদের শিক্ষার্থীদের বাল্যবিবাহ বা সামাজিক ব্যাধিগুলো নিয়ে আপনারা কিভাবে সচেতন করেন, খুব সংক্ষেপে একটু বলবেন?
7: আমরা এখানে ছাত্রীদের বিভিন্ন কুফল সম্পর্কে ধারণা দিয়ে থাকি, যেমন পরিবারে মা বাবার মাধ্যমে সচেতনতা করা, তারপরে তারা বাইরে চলাফেরার ক্ষেত্রে এবং বিভিন্ন পরিবেশের সাথে নিজেকে খাপ খায়ে বাস্তবতার সাথে যেভাবে নিজের জীবনকে স্বাভাবিকভাবে গঠন করতে পারে এবং বাস্তবতার সাথে তারা নিজের সিদ্ধান্তগুলো নিজেরা সঠিকভাবে নিতে পারে, সেই বিষয়ে আমরা সচেতন করে থাকি এবং সেই ক্ষেত্রে তারা যাতে বাইরের লোকের কাছ থেকে কোনো প্ররোচনা এবং কোনো সামাজিকভাবে কোনো সমস্যা না পড়ে, সেই বিষয়ে আমরা সচেতন করে থাকি।
1: আমরা শুনছিলাম জনাব অনুভা রানী, প্রধান শিক্ষক সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং তিনি যেভাবে বললেন যে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে শিক্ষকরা কাজ করে চলেছেন, কারণ শিক্ষকরাই স্বপ্ন গড়ার কারিগর, আমাদের পরিবারের পরেই কিন্তু শিক্ষকদের ভূমিকা। আমরা এ পর্যায়ে মুখোমুখি হয়েছি গোলাম মাইনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT খুলনা জেলা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং আপনি তো ছাত্রীদের কথা শুনলেন তাদের করণীয় সম্পর্কে। আপনার কাছে একটু আমরা জানবো প্রথমে এই প্রজন্মের সঙ্গে তথা সাধারণ জনগণের সঙ্গে আপনাদের সম্পর্কটা যে নিবিড় হয়েছে পূর্বের তুলনায়, কোন বিষয়টাকে আপনি এক্ষেত্রে মূল্যায়নে রাখবেন?
8: ধন্যবাদ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা সামাজিক সমস্যা, যেটা সবাই আমরা জানি, বাল্যবিবাহ, এরকম একটা সমস্যা নিয়ে আপনারা কাজ করছেন এবং রেডিও এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলির একটি, যেখানে সাধারণ শ্রোতা অনেক। আর এখানে আমাদের মূলত সরকারিভাবে, খালি সরকারি না, আমরা চেষ্টা করি যে আমাদের সর্বসেক্টরে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাল্যবিবাহের যে কুফল সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের কিন্তু মেয়েরা যারা মানে একদমই আর কি দেখা গেছে যে 18 বছরের নিচে যারা আছেন তারাই বাল্যবিবাহের প্রধান শিকার হয়ে থাকেন। আর এখন আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি আছে, স্পেশালি আমাদের ফেসবুক, আমাদের প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাদের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে সবাই একটা ফেসবুক আছে। এবং এই ফেসবুক গুলির মেম্বার শুধু কিন্তু যে আমাদের আশপাশের যারা আমাদের অফিসের সাথে রিলেটেড তারা না, এর সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, আমাদের এর সাথে যারা যারা জড়িত আছেন, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের শুরু করে সবাই এর মেম্বার। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু একটা বড় ভূমিকা রাখছে। মানে আগে যেখানে দেখা গেল যে একটি মেয়ের যদি বিয়ে হয়ে যায় তার বলার কোনো জায়গা থাকে না, কিন্তু এখন কিন্তু সেই অবস্থায় নাই। এখন সে তার স্মার্টফোন থেকে, সে যদি না পারে তার বন্ধুর একটা স্মার্টফোন থেকে, এখানে আমাদের কাছে কিন্তু তাদের আমরা তথ্যটা পেয়ে যাচ্ছি এবং তথ্যটা পেলে আমরা সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং এরকম প্রতিনিয়তই আমরা ঘটনাগুলি, আমাদের আগে আরো বেশি ছিল কিন্তু বর্তমানে দেখা গেছে যে একটা সচেতনতা অলরেডি একটা সৃষ্টি হয়েছে এবং দেখা গেছে যে আমরা যখনই এই তথ্যগুলি পাচ্ছি তখনই কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি।
1: আপনি যথার্থই বলেছেন যে বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির কল্যাণে এবং ফেসবুকের যে বিষয়টি বললেন, শ্রোতা বন্ধুরা, ফেসবুক সঠিক ব্যবহার আমরা করি তাহলেই কিন্তু এটির উপকার ভোগী আমরা হতে পারবো। এবং যিনি আমাদের অতিথি যেমন বললেন যে কোনো একটি মেয়ে যদি বাল্যবিবাহের শিকার হতে যায় বা হতে যাচ্ছে বা তার কথা হচ্ছে, সে বিবাহটি বন্ধ করার জন্য, তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য সে কিন্তু সংশ্লিষ্ট উপজেলা, জেলা, সেখানকার সরকারি কর্মকর্তাদের ফেসবুকে যুক্ত হতে পারে, সেখানে সে জানাতে পারে। এছাড়া শিক্ষকরা রয়েছেন, অন্যান্য তাদের পরিবারের বাইরে যারা বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে ওই সমস্যাগুলো সমাধান করতে পারে। তাই বাল্যবিবাহ এখন এমন নয় যে এটি বন্ধ করার কোনো উপায় নেই, আমরা যারা শিক্ষার্থী আমরাই হব প্রতিরোধক। আপনার কাছে আরেকবার একটু আসবো, সেটি হচ্ছে যে এই বাল্যবিবাহ প্রতিরোধ বোধে আপনারা আপনাদের যে জেলার বিভিন্ন স্কুল রয়েছে সেখানে যান, সেই স্কুলগুলোতে গিয়ে আপনারা কিরকম কর্মসূচি দিয়ে থাকেন বা তাদের সঙ্গে আপনাদের এই বন্ডিংটাকে আরো সুন্দর নিবিড় করার জন্য বা এই বিষয়ে তাদের সচেতন করার জন্য কি কি কার্যক্রম আপনাদের রয়েছে একটু সংক্ষেপে যদি বলেন।
8: মূলত আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে কিন্তু আমাদের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটা রিলেশন আছে এবং আমাদের এরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আমরা যে কোনো প্রোগ্রামে যাই না কেন, যখন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাব, আমাদের মা সমাবেশ আছে, আমাদের অভিভাবক সমাবেশ আছে, আমাদের বাচ্চাদের নিয়ে সমাবেশ হয়, আমরা সকল ক্ষেত্রেই আমাদের বাল্য বিবাহ নিয়ে কিন্তু আমরা কথা বলব। কারণ আমরা নির্দিষ্ট একটা প্রোগ্রাম দিয়ে গেলাম তা না, কারণ এটা একটা হ্যামারিং করার বিষয়, মানুষের মস্তিষ্কে ঢোকানোর বিষয়, যে একটা মানুষকে আমরা বিশেষ করে অভিভাবকদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আপনারা অভিভাবকদের একটি মানে তাদের একটা মনের মধ্যে একটা ই থাকে যে আমার মেয়েকে যদি বিয়ে দিতে পারলাম হয়তো বা আমি আমার নিরাপদ হয়ে গেলাম, যে আমার কোনো দায় দায়িত্ব নেই। তা আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করি আপনার মেয়ে আপনার সম্পদ, মেয়েরা এখন আর পিছিয়ে নেই, মেয়েরা আপনাদের সম্পদ হিসেবে ধরা দিচ্ছে, আপনার একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে তার চেয়ে বেশি কিছু করতে পারে একটা পরিবারের জন্য।
1: অনুষ্ঠানের সবশেষে আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এদেশের সবার প্রতি কি আহ্বান রাখবেন?
8: ভবিষ্যৎ যারা আমাদের আগামী দিনের যারা নাগরিক, যারা ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করবেন, তাদের জন্য আমাদের একটা সুষ্ঠু সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। এর জন্য আমরা যারা আছি, আমরা যারা এখানে বর্তমানে দায়িত্বরত আছি, সমাজে যে যেখানে আছি না কেন, আমরা যদি আমাদের অবস্থান থেকে বাল্য বিবাহ সম্পর্কে আমাদের যদি আমরা আমাদের ভয়েসটা রেজ করি, বাল্য বিবাহের মধ্যে একটা সামাজিক সমস্যা অবশ্যই নিরাহত করা সম্ভব হবে।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এভাবে যদি আমাদের তরুণরা সচেতন থেকে তাদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে, সমাজের যা কিছু ভালো তার সাথে নিজেদের যুক্ত রাখতে পারে, দেশের জন্য নিজেদের নিয়োগ করতে পারে, তাহলে আমাদের দেশ সত্যি হয়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা আশা করব আমাদের তরুণরা তা পারবে, গড়ে তুলবে কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ। এবারে শুনব একটি জনসংখ্যার গান, যুগলে কণ্ঠ দিয়েছেন রাশিদ জামান ও নিশি কাউসার, গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন দীপক।

0: জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের করতেই হবে, তা না হলে জীবনভর ভুগতে হবে। আমাদের দেশটিকে আমরা সবচেয়ে ভালোবাসি, টেকসই উন্নয়ন করে চলুন একসাথে হাসি। রাতের অমানিসা কেটে যাবে, আসবে নতুন ভোর। আগামীকালের জন্য করতে হবে তৈরি সব অন্তর, সময় আর অভিজ্ঞতা থেকে নেব সবাই শিক্ষা, গর্ব উন্নত সমৃদ্ধ দেশ নেব সেই দীক্ষা। অনুষ্ঠানের শেষ বেলায় বলবো শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সায়েম রায়হান। শুরুতেই শিরোনাম। অভিন্ন ও মানবসম্পন্ন মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপের উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ভাতার প্রজ্ঞাপন জারি, চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর। 2029 সালের জুনের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত হবে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে লঞ্চে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার বিনিময়ে মিলছে নিত্য পণ্য। ইউক্রেন জুড়ে রুশ হামলায় 8 জন নিহত। এবং জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের, আগামীকাল হকি ইভেন্টে চীনের এবং টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। এ লক্ষ্যে তিনি NSDA এর গভর্নিং বডিকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ অনুসনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের বিপরীতে দেশের তরুণ প্রজন্ম কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা SDG অর্জনে বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজমুল হক আজ গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ আয়োজিত SDG মোমেন্ট অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় SDG বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, এর ফলে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
2: জাতীয় গ্রিডে যুক্ত হল আরও 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শনিবার থেকে এই নিয়মিত সরবরাহ শুরু হয়েছে। দুপুরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এই কূপ থেকে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন এই কূপে নিয়মিত উৎপাদন শুরু হওয়ায় দেশের শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন,
3: আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি একটি বিশেষ দিন। জ্বালানি সংকটের কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা সকলে যে কষ্টের মধ্যে রয়েছি সেক্ষেত্রে একটি স্বস্তির খবর নিয়ে আসলো আমাদের তিতাস ২৮ নম্বর এই কূপটি। দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিতাস ২৮ নম্বর এই কূপ থেকে আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সমর্থ হবো বলে আমরা আশা করছি ইনশাল্লাহ।
2: দেশের জ্বালানি সংকট নিরসনে সরকারের নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন,
3: জ্বালানি খাতে স্বয়ংসম্পন্ন হবার অভিপ্রায় আগামী ২০৩০ সাল নাগাদ আমরা ১০০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছি, যার মধ্যে প্রায় ইতিমধ্যে প্রায় ২৭টি কূপ খনন প্রক্রিয়া চলমান রয়েছে। তারই একটি হচ্ছে এই তিতাস ২৮ নম্বর কূপ। এখানে আরো ৩টি কূপ খনন প্রক্রিয়া চলছে। সেই ৩টি কূপ খনন প্রক্রিয়া যদি আমরা সফল হতে পারি ইনশাল্লাহ সেখান থেকে আমরা আরো ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব। এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই আমরা ২০৩০ সাল নাগাদ সরবরাহ এবং চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটি আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমরা মনে করছি।
2: দেশীয় উৎসের এই নতুন সংযোগ জ্বালানি খাতকে সমৃদ্ধ করবে এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশের রাজস্ব বাঁচাতে সাহায্য করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে পহেলা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০% হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে। দ্বিতীয় ধাপে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডে আরও ৩০% সহ মোট ৭০% এবং দশম থেকে ২০তম গ্রেডে আরও ২৫% সহ মোট ৭৫% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। আগামী বছরের পহেলা জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে বর্ধিত বেতন অনুসারে বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামো সুবিধা পাবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নিজ দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিডি ভবনে অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সম্পদ সীমিত হওয়ায় প্রয়োজন ও সক্ষমতার মধ্যে সমন্বয় করে কম ব্যয়ে সর্বোচ্চ ফল অর্জন করতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করতে গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত এক সংলাপে এ কথা বলেন। ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একে অপরের পরিপূরক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল ফিনান্সের সুফল পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৯ সালের জুলের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। তিনি আজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শসই এলাকায় সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন শুধু একটি সড়ক অবকাঠামো প্রকল্প নয়, এটি দেশের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের ৬৪ জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুদ, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিং এর সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সার নিয়ে বিভিন্ন এলাকায় সংকটের খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়লেও সরকারি হিসাবে দেশে সারের প্রকৃত ঘাটতি নেই। বরং গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় 2 লাখ টন বেশি মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
6: আমাদের কাছে এই মুহূর্তে যেই পরিমাণ সার আছে গত বছর এক্সাক্টলি এই দিনের তুলনায় 2 লক্ষ টন সার বেশি আছে।
5: সরকারের তথ্য অনুযায়ী শুধু বর্তমান মজুদি নয়, আগামী অক্টোবর মাসের চাহিদার বিপরীতেও প্রয়োজনীয় সার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় নিয়ে আগাম আমদানি, মজুদ ও পরিবহনের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
6: 2 থেকে 3 মাসের স্টোরেজ আমাদের কাছে থাকে। সারের কোনো ক্রাইসিস নাই। কিছু লোক চেষ্টা করছিল সারের ইমিটেশন ক্রাইসিস তৈরি করার। সার পাওয়া যাইতেছে বর্ডারে, সার পাওয়া যাইতেছে রাইস মেলে, সার পাওয়া যাইতেছে অন্য গুদাম করে, ওইখানে তো সার থাকার কথা না।
5: ডিলারদের কার্যক্রমেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
7: বর্তমান যারা ডিলার আছে তারা তাদের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখে। যে সমস্ত ডিলাররা সারের ডিও করে সার উত্তোলন করেননি তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। যে সমস্ত ডিলাররা সার উত্তোলন করার পরে গোডাউনে রেখে খুচরা পর্যায়ে বিক্রি করছে না বা গোডাউনে তালা দিয়ে রেখেছে, এ ধরনের বিষয় যদি গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুসন্ধানে আসে সে সমস্ত ডিলারদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
5: মাঠ পর্যায়ে নজরদারি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় ডেঙ্গু আক্রান্ত হয় 1,232 জন। এদিকে দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। আজ রাজধানীর সোয়ারিঘাটে একটি লঞ্চে এই বাজারের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দৈনন্দিন ফেলনা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিবেশ ও নদীর জন্য মারাত্মক হুমকি। বুড়িগঙ্গার তীরবর্তী সোয়ারিঘাট এলাকায় দূষণ কমাতে গ্রহণ করা হয়েছে এক অভিনব উদ্যোগ, বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। পলিথিন বা প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে জমা দিলেই আয়োজকদের কাছ থেকে মিলছে টাটকা মাছ, মুরগি কিংবা অন্যান্য নিত্যপণ্য।
8: অনেক ভালো লাগলো আয়োজনটা, যেমন রাস্তাঘাটে নদীর সাইডে পলি বর্জ্য বোতল বোতল এগুলো কেউ না ফেলায়।
9: আমি 1 কেজি ডাল রয়েছি,

0: শুধু বর্জ্য অপসারণ নয়, খাদ্য সহায়তার মাধ্যমে মানুষকে সচেতন করার এই উদ্যোগ সোয়ারিঘাটে এক ইতিবাচক পরিবর্তন আনছে। স্থানীয়দের মতে পরিবেশ রক্ষায় এমন পদক্ষেপ ঢাকার অন্যান্য স্থানেও চালু করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় আজ একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। এডিস মশার প্রজনন স্থল শনাক্ত ও ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযানকে আরও গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 75টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় অভিযান চালানো হয়। এ সময় জমি থাকা পানি অপসারণ এবং এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করা হয়। দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে এবার পৌঁছে যাবে আধুনিক চিকিৎসা সেবা। প্রান্তিক মানুষের দুর্গরায় চিকিৎসা পৌঁছে দিতে স্বাস্থ্যতরী নামে ভাসমান হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের উপকূল, দ্বীপ আর দুর্গম চরাঞ্চলে এখনও চিকিৎসা সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হয় মানুষকে। কখনো নৌযানে, কখনো দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা কিংবা জেলা সদরে। এতে জরুরি চিকিৎসা তো বটেই, নিয়মিত স্বাস্থ্যসেবা থেকেও পিছিয়ে পড়েন অনেকেই। এই বাস্তবতায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী দক্ষিণাঞ্চলের 4-5টি জেলার প্রায় 30-40টি দুর্গম উপজেলায় পর্যায়ক্রমে সেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, বলছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহি।
3: দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে উপজেলাগুলো একটু দুর্গম, সেই এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আমরা ভাসমান হাসপাতাল তৈরি করা যায় কিনা, যেটাকে আপনারা বলতে পারেন যে স্বাস্থ্যতরী, যাতে এই হাসপাতালে বিভিন্ন ধরনের জটিল কিন্তু অপেক্ষাকৃত কমন যে অসুখগুলো মানুষের হচ্ছে সেটার জন্য মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করার মতো একটা চেষ্টা আমাদের থাকবে।
2: বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে পর্যায়ক্রমে দুর্গম এলাকায় পৌঁছানোর কথা ভাবছে সরকার।
3: আমরা চাই যে জনগণের চাহিদার ভিত্তিতে সেবাটাকে ডেভেলপ করতে, ওপর থেকে চাপিয়ে দেওয়া না। এবং গ্রামেগঞ্জে আমাদের স্বাস্থ্য পরিসংখ্যানে আমরা দেখি কয়েকটি সেবা বিশেষভাবে প্রয়োজন হয়। একটি হচ্ছে নারীদের যে চিকিৎসা, নিরাপদ ডেলিভারির ব্যবস্থা, আরেকটি হচ্ছে আমাদের শিশু স্বাস্থ্য, আরেকটি হচ্ছে আমাদের যে অর্থোপেডিক সার্জনদের যে হাড় গোড়ের বিভিন্ন চিকিৎসা এবং সার্জারি, সেগুলোর দরকার হয়।
2: প্রাথমিকভাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালীর দুর্গম চরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নৌযান ও স্বাস্থ্যসেবার বিদ্যমান অবকাঠামোকে সমন্বয় করে স্বাস্থ্যতরী চালু হলে যোগাযোগের সীমাবদ্ধতায় চিকিৎসা থেকে দূরে থাকা মানুষের কাছে পৌঁছে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত 8 জন নিহত ও 22 জন আহত হয়েছেন। ইউক্রেন জানিয়েছে রাশিয়া গতরাতে 174টি ড্রোন ও 2টি জিরকন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়া জানায় তাদের বাহিনী কৃষ্ণ সাগরে সামরিক সরঞ্জাম বহনকারী 2টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি পুলিশ চত্বরে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31-এ পৌঁছেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। গতকাল এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবাহী একটি যান নিয়ে ওই পুলিশ স্থাপনায় ঢুকে এই হামলা চালায়। ইরান ও পাকিস্তানের 2 পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, জাহাজ চলাচলের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা ও নৌপথ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনা হয়। এদিকে ইরান জানায় অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খেলার খবর। এশিয়ান গেমস। পর্দা উঠল এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। আজ জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 127 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিয়েছেন। আগামীকাল গিফুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আইটিতে আগামীকাল টি-20 ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হবে। ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 তারিখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপের উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ভাতার প্রজ্ঞাপন জারি, চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর। ইউক্রেন জুড়ে রুশ হামলায় 8 জন নিহত। এবং জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের, আগামীকাল হকি ইভেন্টে চীনের এবং টি-20 ক্রিকেটে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল।
6: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি আলভি হোসেন। আজ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিতাস 29, তিতাস 30 ও তিতাস 31 নম্বর কূপের খনন কাজও চলমান রয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ

0: হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের গ্যাসফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করার এই কার্যক্রমটি এমন সময় নেওয়া হল যখন দেশব্যাপী রয়েছে গ্যাসের ঘাটতি। দৈনিক প্রায় 380 কোটি ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে এক পর্যায়ে গ্যাসের সরবরাহ 250 থেকে 260 কোটি ঘনফুটে নেমে আসে। এই চাহিদার মধ্যে 150 কোটি ঘনফুট গ্যাস দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া যেত, বাকিটা আমদানি করা হতো। কিন্তু আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে নেওয়া বাধাগ্রস্ত হয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল দুর্ঘটনার কারণে। দেশীয় উৎপাদন হ্রাস ও টার্মিনাল দুর্ঘটনার পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানিতে নিয়মিত জটিলতা ও ডলার সংকট গ্যাস ঘাটতির কারণ ঘটায়। তবে সরকারের জরুরি উদ্যোগের ফলে গত 15ই সেপ্টেম্বর থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। একই সঙ্গে অনশোর ও অফশোর উভয় ক্ষেত্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 2 মাস পর মহেশখালীর ক্ষতিগ্রস্ত 2টি ভাসমান টার্মিনাল মেরামত করায় সেগুলো থেকে এলএনজি সরবরাহ প্রায় স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। ফলে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ কিছুটা বাড়ায় সংকট কাটতে শুরু করেছে। এর সঙ্গে তিতাসে 28 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হতে শুরু করায় গ্যাস সংকট পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছে সরকার। বলা বাহুল্য, বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হল। তিতাসের 28 নম্বর কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়িয়ে চলমান গ্যাস সংকট মোকাবিলা করতে চায়। কারণ বর্তমানে প্রায় 3 গুণ অতিরিক্ত ব্যয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে হচ্ছে, যেটি ব্যয় সাপেক্ষ। তাই উৎপাদন সক্ষমতা বাড়িয়ে 2030 সালের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উত্তরোত্তর উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আগামী 10 বছরের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় 2030 সালের মধ্যে 150টি এবং 2035 সালের মধ্যে আরও 150টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে স্বল্পতম সময়ে 31টি কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে এবং আরও 7টি কূপের খনন কাজ চলমান রয়েছে। তিতাস 28 কূপ চালু করে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। এই কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হওয়ায় শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে, মানুষের ভোগান্তি কমবে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। দেশে জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের আমদানি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, পাশাপাশি চাপ কমিয়ে দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে। সরকারের পরিকল্পনা মতো 150টি কূপ খনন সম্পন্ন হলে এসব কূপ থেকে দৈনিক প্রায় 1,762 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এর ফলে দেশের গ্যাসের স্বাভাবিক দৈনিক চাহিদা অর্থাৎ প্রায় 3,800 বিলিয়ন ঘনফুটের সবটাই মেটানো সম্ভব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার, এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সুপ্রিয়তা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী এম এ হামিদ, গানটির রচয়িতা আবু জাফর।

এই দেশাত্মবোধক গানটির মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি।

এই দেশাত্মবোধক গানটির মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি।